সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ বৃহস্পতিবার, 8ই শ্রাবণ 1948 শকাব্দ, 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13ই শ্রাবণ 1443 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59 মিনিট 30 সেকেন্ড। শুরু হল আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই আমন ধান, জমিতে রোপণের জন্য প্রয়োজন হলে তবেই সেচ দিন। বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জন্য জমিতে জল জমে থাকা ও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকা, খোলা পচা রোগ এই কারণে দেখা দিতে পারে। অগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই রোগের প্রকোপ বেশি হয়। বেশি নাইট্রোজেন প্রয়োগ করা জমিতেও এই রোগের প্রাদুর্ভাব হয়। সংক্রমণ প্রবণ এলাকায় যতটা সম্ভব কম জল জমতে দেওয়া এর প্রতিকার হিসেবে বলা যেতে পারে। কম নাইট্রোজেন সার ব্যবহারে রোগ কম হয়। জৈব কীটনাশক ট্রাইকোডার্মা প্রজাতি সিউডোমোনাস ফ্লুওরেসেন্স ব্যবহার করা যেতে পারে। পাট ও মেস্তা, পাট পরিণত হয়ে গিয়ে

থাকলে কেটে মজুত করুন। পচানোর জন্য শুধুমাত্র জমে থাকা জলের ব্যবহার করুন। পাট পচানোর জন্য ক্রাইজাব সোনা 4 কেজি প্রতি বিঘায় ব্যবহার করা যেতে পারে। লঙ্কা, বৃষ্টি থেকে রক্ষা পেতে চারাগুলি পলিথিন দিয়ে ঢেকে রাখুন। জল নিকাশি ব্যবস্থা ভালোভাবে করুন। পাতা মোড়া পোকা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এদের সংক্রমণ সর্বাধিক থাকে। লেদাসহ পাতার মোড়া অংশ সংগ্রহ করে নষ্ট করতে হবে। বন্ধু পোকা হিসেবে একর প্রতি 20,000 ট্রাইকোডার্মার ডিম 7 থেকে 10 দিন অন্তর ছাড়া যাবে। কীটনাশক হিসেবে 1.5 মিলিলিটার এসিফেট এবং ফেনভেলারেট বা 1.5 মিলিলিটার প্রোফেনোফস গুলে স্প্রে করা যেতে পারে। পটল, বৃষ্টির থেকে গোড়া ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য মাটি দিয়ে ভালো করে উঁচু করে রাখুন এবং মাচা শক্ত করে রাখুন। প্রতিকার হিসেবে নাইট্রোজেন ঘটিত সার বন্ধ করুন 15 থেকে 20 দিন। যে কোনো ধরনের গ্রোথ প্রমোটার বন্ধ রাখুন। আক্রান্ত ডাল ও ফল কেটে মাটিতে পুঁতে দিতে পারেন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 88 থেকে 95% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে 55 থেকে 77%। বাতাসের বেগ থাকবে ঘন্টায় 5 থেকে 9 কিলোমিটারের মধ্যে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বর্ষাকালে পানের বরজের পরিচর্যা নিয়ে কিছু কথা। আজ শুনবেন এর প্রথম পর্ব। বলছেন অধ্যাপক ডক্টর পার্থসারথি মেদ্দা, বিভাগীয় প্রধান, আবাদী ফসল বিভাগ, উদ্যানবিদ্যা অনুষদ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
1: বর্ষাকালে পানের বরজের কিছু সমস্যা দেখা দেয়। সমস্যাগুলির মধ্যে প্রধানত হচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টিপাত হয় এই সময়, আর পান গাছে এই সময় সমস্ত রকম রোগের প্রাদুর্ভাব লক্ষিত হয়। সেই রোগের প্রাদুর্ভাব যেটা দেখা যায়, সেই প্রাদুর্ভাব থেকে বাঁচতে হলে চাষিদিকে প্রাথমিকভাবে কিছু কিছু জিনিসকে মেনে চলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, চাষিরা যখন এই বরজে প্রত্যেক দিন যে পরিচর্যাগুলো নেন, তার মধ্যে থেকে দেখতে হবে এই সময় পাতা পচার, অর্থাৎ বিভিন্ন রকমের পচা হয়। একটা হয় একটা কালো ফাইটোপথোরা জাতীয় একটা ছত্রাক, সেই ছত্রাক থেকে পুরো পাতাটা জুড়ে বা পাতার অর্ধেকটা অংশ জুড়ে কালো হয়ে যায়, সেই রোগটি দেখা যায়। এছাড়াও আর একটা রোগ দেখা যায়, যেটা হচ্ছে বাদামি রঙের একটা স্পট দেখা যায়, অনেকগুলি করে স্পট, এবং সেই বাদামি রঙের যে স্পট, সেই স্পটের চারিদিকে একটা হলুদ রঙের একটা ইয়েলো হ্যালো থাকে। এই দুটো রোগ প্রধানতভাবে দেখা যায়। আর একটা হচ্ছে লতা পচা, অর্থাৎ যেখানে পানের লতাটা যেখানে শোয়ানো থাকে সেই লতাতে পচন ধরে। এবং এই তিনটে রোগের মধ্যে থেকে সবচেয়ে খারাপ যে রোগটি, সেটা হচ্ছে এই লতা পচা রোগ। এবং এই বর্ষার বৃষ্টিপাতের সময় দেখা যাবে যে এই লতা পচার যদি রোগ ধরে, অর্থাৎ পুরো লাইনটি ধরেই কিন্তু পানের লতা পরপর পচে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এই লতা পচা কিন্তু পুরোপুরিভাবে একদম বরজের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে, যে স্যানিটারি মেজার, অর্থাৎ যে প্রত্যেক দিন বরজের যে পরিচর্যা এবং বরজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ যখনই আমাদের চোখে কোনো রকম পচা পাতা বা পচা লতা যখনই চোখের মধ্যে দেখছি, সাথে সাথে সেই জায়গাটার থেকে ওই পাতাগুলোকে দূরবর্তী কোনো স্থানে ওখান থেকে নিয়ে যেয়ে ফেলে আসা, এবং সেখান থেকে যেন কোনোরকমভাবে গড়িয়ে আসা জল বরজের মধ্যে যেন ঢুকতে না পারে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
2: শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণার কিছুক্ষণের মধ্যে।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজকের আরোগ্যে আমরা অন্ধত্বের কারণ নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন ডাক্তার জি সি দাস। পৃথিবীর দৃষ্টিহীনদের 1/5 বাস ভারতবর্ষে, তাই অন্য অন্য দেশের থেকে ওই অন্ধত্বের সমস্যা আমাদের দেশে অনেক বেশি। বিভিন্ন রকম অনুসন্ধান এবং গবেষণার মধ্যে দিয়ে দেখা গেছে, বর্তমানে আমাদের দেশে যে সমস্ত কারণে মানুষ চোখ হারান তা এই রকম: বৃদ্ধ বয়সের ছানি শতকরা 81%, গ্লুকোমা শতকরা 2%, অপুষ্টিজনিত চোখের রোগ, বিভিন্ন রকম চোখের তারার অসুখ, নানা ধরনের চোখে আঘাত, এই সমস্ত কারণে অন্ধ হন শতকরা 3%, চোখের বেশি পাওয়ারজনিত কারণে অন্ধ হন শতকরা 7%, এবং একদম চোখের ভেতরের অংশের বিভিন্ন রোগ আর অন্য অন্য কারণে অন্ধ হন শতকরা 7%। এবার এই পরিসংখ্যানের প্রধান দু একটা বিষয় নিয়ে একটু বিশদভাবে আলোচনা করা যাক। দেখা যাচ্ছে বর্তমানে বয়সজনিত ছানিতে শতকরা 81% অন্ধত্ব হচ্ছে এবং এটাই অন্ধত্বের প্রধান কারণ আমাদের দেশে। অথচ ছানির জন্যে মানুষ সাময়িকভাবে অন্ধ হন এবং খুব ছোট বেদনাহীন অপারেশন করিয়ে আবার সম্পূর্ণ দৃষ্টি ফিরে পেতে পারেন। প্রশ্ন হলো, তাহলে এই ছানির জন্যে এত অন্ধত্ব কেন? এর অনেক কারণ আছে। যেরকম ছানি আরম্ভ হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ছানি অপারেশনের একটা সময় আছে, সেই সময়ের মধ্যে অপারেশন না করা হলে ছানি চোখের মধ্যে ফেটে গিয়ে চোখ নষ্ট হয়ে যায়। এই জন্যে ছানি আরম্ভ হলে মাঝে মাঝে চোখের ডাক্তার দেখানো বিশেষ দরকার। নানা কারণে অনেকে তা করেন না এবং অন্ধত্বের শিকার হন। ছানির কোনো ওষুধ নেই, কোনো ওষুধ দিয়ে ছানি ভালো করা যায় না, কিন্তু বাজারে বহু রকমের ছানির ওষুধ পাওয়া যায় এবং অনেকেই এই ওষুধ দীর্ঘ দিন ধরে ব্যবহার করে থাকেন। এই ওষুধ শুধু যে দামি তাই নয়, এর ব্যবহারে ছানি ভালো তো হয়ই না, বরং অপারেশনে দেরি হয়ে যায়। অপারেশনজনিত ভয় অন্ধত্বের আরেকটি কারণ। আমাদের দেশের বেশিরভাগ লোকের বাস গ্রামাঞ্চলে, যেখানে শিক্ষা আলো এখনও সম্পূর্ণভাবে পৌঁছয়নি, যার ফলে এখনও রয়ে গেছে নানা রকম কুসংস্কার এবং নানা রকম ভুল ধারণা। এমনকি এখনও অনেকে ভাবেন বৃদ্ধ হলে মানুষ অন্ধ হয় স্বাভাবিক নিয়মে, তার জন্য কিছু করার নেই। এছাড়া গ্রামেগঞ্জে আছেন অসংখ্য হাতুড়ে ডাক্তার, যারা ছানি অপারেশন করতে গিয়ে অনেককেই অন্ধত্ব থেকে মুক্ত করতে পারেন না এবং তাদের দেখে অনেকেই নারাজ হন অপারেশন করাতে। যদিও সরকার নানাভাবে এইসব বন্ধ করার চেষ্টা করছেন, আগের তুলনায় মানুষও অনেক সজাগ হয়েছেন, তাহলেও হাতুড়ে ডাক্তারের সংখ্যাও এখন অনেক। আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে ছানি অপারেশনে কোনো রকম ব্যথা লাগে না এবং বিশেষ কোনো ভয়ও নেই, এই কথা অনেকে জানেন না। তাই শিক্ষিত সমাজেও অনেকের মধ্যে এই অপারেশনের ভীতি আছে। ছানিজনিত অন্ধত্ব কমিয়ে আনতে সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নানাভাবে চেষ্টা করছেন। এর অন্যতম বিনা ব্যয়ে চক্ষু অপারেশন শিবির, যা প্রত্যেক বছর সরকারি এবং বেসরকারি প্রচেষ্টা হয়ে থাকে সারা দেশ জুড়ে। এরপর আসা যায় গ্লুকোমা রোগ। যদিও এই রোগে ছানির তুলনায় অন্ধত্বের সংখ্যা কম, কিন্তু এই রোগ খুব কঠিন, কারণ অনেক সময়ই নিয়মিত পরীক্ষা ছাড়া এই রোগ ধরা পড়ে না এবং একটু দেরি হয়ে গেলে সব রকম চিকিৎসায়ও সম্পূর্ণ দৃষ্টি ফিরে আসে না। সুষম খাদ্য না পেলে শিশুদের মধ্যে অপুষ্টি দেখা যায়। বিশেষ করে খাদ্যে ভিটামিন এর অভাব থাকলে শিশুরা প্রথমে রাতকানা হয়, চিকিৎসা না করালে এই রোগ বেড়ে গিয়ে চোখের তারা নরম করে দেয়, যাকে বলা হয় কেরাটোমেলেসিয়া, এবং চোখের তারা গলে গিয়ে অন্ধত্ব আসতে পারে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন এ তেল খাওয়ানোর ব্যবস্থা আছে। নানা রকম সবুজ শাক সবজি তরকারি ও ফলে ভিটামিন ই থাকে, অজ্ঞাতবশত এইসব না খাওয়ায় এই রোগ হয়ে থাকে। আজ আরোগ্য এই পর্যন্ত।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী স্বপ্না রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া স্বপ্না রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। এই দেশ আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের জীবন সচল থাকে এবং যে মাটির কোলে আমাদের শৈশব কাটে, সেই মাতৃভূমি হল আমাদের দেশমাতৃকা। দেশমাতৃকা আমাদের অস্তিত্বের শেকড়। দেশমাতৃকা কোনো জড় বস্তু বা নিছক মানচিত্র নয়, এটি হল সমগ্র দেশবাসীর সম্মিলিত সত্তা। ভারতবর্ষের ইতিহাসে দেশমাতৃকাকে মা হিসেবে কল্পনা করার এক সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতরম গানে প্রথম দেশমাতৃকাকে দেবী ও মা রূপে বন্দনা করা হয়েছিল। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী

দেশের জন্য হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের জন্মগত অধিকার ও পবিত্র কর্তব্য। আগস্ট মাস প্রত্যেক ভারতবাসীর কাছে পবিত্র মাস। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হাত বাড়ালেই বন্ধু নিয়ে এবারে আপনাদের ভাবনায় আলোকপাত। লিখছেন দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে। প্রিয় প্রত্যুষা, বন্ধু মানেই আমি বুঝি যার সঙ্গ আমাদের জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যায়। ধরা যাক শঙ্করকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ করতে গিয়ে দেখা গেল সে নিত্যর বাড়িতে। সেখানে শঙ্কর ও নিত্য দুজনেই মদের আসরে মগ্ন, দুজনেই মাতাল, অর্থ সম্পদ নষ্ট হচ্ছে, জীবনও বেসামাল। তারা কি সত্যি একে অপরের বন্ধু, নাকি তারা পরস্পরের অবনতির সঙ্গী? অন্যদিকে বিমলের ঘরে গেলে এক ভিন্ন পরিবেশ চোখে পড়ে। তার ঘর পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল। আলমারির তাকে তাকে সাজানো অসংখ্য বই। কখনো বিশ্রামের মাঝেও সে হাত বাড়িয়ে একটি বই তুলে নেয়। অজানাকে জানার আগ্রহে, জ্ঞান অর্জনের নেশায় সে বইয়ের জগতে ডুবে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ে সে উপলব্ধি করে, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী পড়ে সে জানতে পারে, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আরও পড়তে পড়তে সে আবিষ্কার করে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বইয়ের টানে সে পড়ে মিলা রেপার জীবন কথা। সেখানে দেখে অসংখ্য আঘাত, ত্যাগ, কঠোর সাধনা এবং গুরুর আদেশ পালনের মধ্যে দিয়ে কিভাবে এক অসাধারণ জীবন গড়ে উঠেছিল। পরে ডক্টর APJ আব্দুল কালামের জীবনী। তার মধ্যে জেগে ওঠে উচ্চ মানসিকতা, দেশপ্রেম, বিজ্ঞান মনস্কতা এবং মানব কল্যাণের আদর্শ। কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান, বৃক্ষজগৎ, পশুজগৎ বিভিন্ন বিষয়ের বই পড়তে পড়তে তার হৃদয় আরও সংবেদনশীল হয়ে ওঠে। জ্ঞানের পরিধি যেমন বাড়ে, তেমনই প্রসারিত হয় ভালোবাসা ও দায়িত্ববোধ। তাই বলা যায়, হাত বাড়ালেই বন্ধু, যদি সেই বন্ধু হয় একটি ভালো বই। কারণ একটি ভালো বই মানুষের জীবনকে আলোকিত করে, চিন্তাকে প্রসারিত করে এবং তাকে উন্নতির পথে এগিয়ে দেয়। বিমলের জীবনের প্রকৃত বন্ধু তার বই, আর তার মাতৃসম ঘরের ছোট্ট লাইব্রেরি, যা তার জীবন বৃদ্ধির অমূল্য সম্পদ। ধন্যবাদ অন্তে দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ কালীগঞ্জ থেকে চাপড়াইল বাজারের SM ছবেদ আলী। লিখছেন প্রিয় প্রত্যুষা, জীবনের দীর্ঘ পথ চলায় মানুষ একা নয়। প্রতিটি বাঁকে, প্রতিটি সুখ দুঃখের মোড়ে একজন প্রকৃত বন্ধুর উপস্থিতি জীবনকে করে তোলে আলোকিত। বন্ধু মানে শুধু হাসির সঙ্গে নয়, কান্নার মুহূর্তে নীরব আশ্রয়ও বটে। আন্তরিকতার হাত বাড়ালেই বন্ধুত্বের বীজ অঙ্কুরিত হয়। কারণ সত্যিকারের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস, সহমর্মিতা ও ভালোবাসার উপর। হাত বাড়ানো মানে কেবল করমর্দন নয়, এটি হৃদয়ের দরজা খুলে দেওয়ার এক নিঃশব্দ আহ্বান। একটি আন্তরিক হাসি, একটি স্নেহ, মায়া, কথা কিংবা বিপদের দিনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার, এসবই মানুষকে মানুষে যুক্ত করে বন্ধুত্বের অদৃশ্য বন্ধনে বেঁধে দেয়। যেখানে স্বার্থের হিসাব থাকে না, থাকে শুধু মমতার নির্মল স্পর্শ, সেখানেই জন্ম নেয় প্রকৃত বন্ধু। আজকের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানুষ ক্রমেই একাকিত্বের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে। অথচ সামান্য আন্তরিকতা, সহানুভূতি এবং মানবিকতার হাত বাড়িয়ে দিলেই দূর হতে পারে সেই নিঃসঙ্গতার অন্ধকার।
একটি বন্ধুত্ব অসংখ্য দুঃখকে হালকা করে, অসহায় মনকে সাহস যোগায় এবং জীবনকে নতুন আশায় রাঙিয়ে তোলে। তাই আসুন ভেদাভেদ ভুলে আমরা একে অপরের দিকে ভালোবাসার হাত বাড়াই, কারণ সত্যিকারের বন্ধুত্ব কোনো অলৌকিক ঘটনা নয়, আন্তরিকতার হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। শুভেচ্ছান্তে এস এম চাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। এবারে কোচবিহার জেলার পাটাকুড়া পাড়া থেকে লিখছেন সৌমি ভট্টাচার্য। প্রিয় প্রত্যুষা, জীবন এক পরম রহস্যময় সরণী। এই চড়াই উত্তরায়ের দুর্গম পথে কখনো আমরা মেঘে ঢাকা বিষণ্ন আকাশের নিচে একাকে দাঁড়িয়ে থাকি, আবার কখনো সোনালি রোদ্দুরের আলোয় অবগাহন করি। কিন্তু এই আলো ছায়ার খেলায় যা আমাদের বেঁচে থাকার শ্রেষ্ঠ রসদ যোগায় তা হল একটি বিশ্বস্ত হাত। কবি হয়তো যথার্থই বলেছিলেন, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, তবে তপ্তে মরুভূমিতে এক পশলা শ্রাবণের বৃষ্টির মতো যখন কোনো হাত এসে আমাদের আঙুলগুলো ছুঁয়ে দেয়, তখন পৃথিবীর সমস্ত ক্লান্তি এক নিমেষে কর্পূরের মতো উধাও হয়ে যায়। বন্ধুত্ব তো কোনো স্বার্থের জটিল সমীকরণ নয়, কোনো আলংকারিক সংজ্ঞার ফ্রেমেও একে বাঁধা অসম্ভব। এটি হল দুটি হৃদয়ের এক অদৃশ্য স্বতঃস্ফূর্ত সুরের মেলবন্ধন। যখন একাকিত্বের কুয়াশা চারপাশকে গ্রাস করে, ব্যর্থতার গ্লানিতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, তখন যে মানুষটি কোনো প্রশ্ন না করে, কোনো বিচার না করে নিঃশব্দে পাশে এসে বসে, সেই তো প্রকৃত বন্ধু। ঝড়ের রাতে সে যেন একচিলতে ধ্রুবতারা, অথচ আধুনিকতার এই যান্ত্রিক ঘূর্ণাবর্তে আমরা বড্ড বেশি আত্মকেন্দ্রিক ও ব্যস্ত। ভার্চুয়াল দুনিয়ার কৃত্রিম লাইক আর কমেন্টের অরণ্যে হারিয়ে যাচ্ছে আসল মানুষগুলো। কিন্তু স্ক্রিনের ওপারেও যে একটা জীবন্ত বাস্তব জগৎ আছে, যেখানে কেউ আজও একটি মৃদু হাসির অপেক্ষায় প্রহর গুনছে, তা আমরা ভুলেই যাই। হাত বাড়িয়ে দেওয়া মানে কেবল বৈষয়িক সাহায্য নয়, এর নিহিতার্থ হলো আমি আছি তোমার পাশে, ভয় পেও না। তাই এসো প্রত্যুষা, অহংকারের সমস্ত অলিক দেয়াল ভেঙে আমরাও ভালোবাসার বন্ধুত্বের হাত বাড়াই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন পেছনে তাকাব, তখন সঞ্চিত ব্যাংক ব্যালেন্স নয়, বরং সেই বিশ্বস্ত হাতগুলোই মনে পড়বে যা আমরা আঁকড়ে ধরেছিলাম। ওইটুকুর মধ্যেই লুকিয়ে থাকে এক পৃথিবী জুড়ে বেঁচে থাকার স্পন্দন। ধন্যবাদান্তে সৌমি ভট্টাচার্য, পাটাকুড়া পাড়া, কোচবিহার। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শ্যামাপদ কর্মকার, অমর কারুন, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, হাট বাড়ালেই বন্ধু। আহাহা, বন্ধু যেন সব রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নিলেই হয়। চাণক্যের ভাষায়, উৎসবে ব্যাসনে চৈব, দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে, রাজ দরবারে শ্মশানে চ তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ যে উৎসবের সময়, চরম বিপদের সময়, দুর্ভিক্ষ খাদ্যাভাবে শত্রুর পরিবেষ্টিত অবস্থায় রাজদ্বারে, বিচারালয়ে এবং শ্মশানঘাটে সর্বদাই সহায় এবং পাশে থাকে, তাকেই কেবলমাত্র বন্ধু বলে। বন্ধু মানে বন্ধন, যে বন্ধনে চাওয়া পাওয়া নেই, আছে শুধু হৃদয়ের টান, প্রাণে প্রাণে মিলনের আকুতি, সর্বোপরি নিঃশর্তে সুখ দুঃখ বিনিময়ের অনবদ্য প্রয়াস। আজকের এই আত্মসর্বস্বতার যুগে বন্ধু পাওয়া খুব দুষ্কর। স্বার্থসিদ্ধির সময় অনেক বন্ধুই জোটে, আবার স্বার্থ ফুরলেই সে বন্ধুত্ব কোথায় হারিয়েও যায়। তবুও যে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু ছাড়া হৃদয় আকাশে চাঁদ তারা ওঠে না, জ্যোৎস্নার সুষমা ছড়ায় না, নদী বয়ে চলে না তার সুললিত ধারায়, কেমন যেন একাকিত্ব। বন্ধু পেয়েছিলাম সেই বাল্যকালে, তাদের সাথে বাক্যালাপে আজও ভরসা পাই, উৎসাহ পাই, মন সাহসে ভরে ওঠে। আজও তারা সময় অসময়ে সাহায্যের অকৃপণ হাত বাড়িয়ে দেয়, আনন্দ পাই। তাই হাত বাড়াতেই হয়, হাত বাড়ালেই সুদীর্ঘ পথ সম্মুখে এসে দাঁড়ায়, আমাকে নিয়ে যায় দূর থেকে দূরান্তরে,
হাত বাড়ালেই বিস্তীর্ণ মাঠ, সবুজ গাছ মনকে প্রশান্ত করে, সবুজ করে। মাতৃস্নেহে সুশীতল ছায়া দানে প্রচণ্ড তপন দাহন থেকে রক্ষা করে, প্রাণবায়ু যোগান দিয়ে আমাদের বাঁচিয়ে

পক্ষে তারা আমার কত আপনজন। এই বন্ধুত্ব চিরকালীন, এখানেই মনের শান্তি, প্রাণের আরাম, আমার প্রাণের বন্ধু। শুভেচ্ছান্তে শ্যামাপদ কর্মকার, অমর কানন, বাঁকুড়া। জলপাইগুড়ির সেনপাড়া থেকে লিখে পাঠিয়েছেন এবারের ভাবনা উমা দাস। প্রিয় প্রত্যুষা, একথা সত্যি যে হাত বাড়ালেই আমাদের চারপাশে অনেক বন্ধুর সমাবেশ আমরা দেখতে পাই। সবাই কি প্রকৃত যথার্থ বন্ধু? বিপদের সময় পাশে এসে যে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু বিপদের দিনে আমাদের ছেড়ে চলে যায় না। নকল বন্ধুকে বিপদের দিনে চেনা যায়, তবে এমন বন্ধুত্ব আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের জীবনে শেষ দিন পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকে, দুই হাত দিয়ে আমাদের আগলে রাখে, আমাদের মনে সাহস যোগায়। এমন বন্ধু পাশে থাকলে আমরা ভাগ্যবান। আমাদের পিতামাতা তো আমাদের সবচাইতে বড় বন্ধু। জন্মের পর থেকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ভালো মন্দ সব কিছু মা বাবা পরম বন্ধুর মতো দেখভাল করে থাকেন, সুখে দুঃখে সন্তানকে আগলে রাখেন। তবে এই প্রসঙ্গে বলি যে সন্তানদেরও দায়িত্ব তাদের পিতামাতার সুখে দুঃখে আগলে রাখা, একান্তভাবে বন্ধুর মতো দুহাত দিয়ে তাদের প্রতি যত্নবান হওয়া। ঈশ্বর আমাদের পরম বন্ধু। করুণাময় ঈশ্বরের কাছে দুঃখের দিনে প্রার্থনা করি পরিত্রাণ পাওয়ার জন্য, প্রার্থনা করি শত্রুর বিনাশ করো। বই এমনই এক বন্ধু যে আমাদের মানসিক শান্তি দেয়, বিপদের দিনে আমাদের সাথে থাকে। বিখ্যাত লেখকের লেখা সমৃদ্ধ মূল্যবান বই আমাদের জীবনের চলার পথের সাথী, আমাদের সঠিক পথ দেখায়। বই আমাদের প্রতারণা করে না, সঠিক মূল্যবান বই আমাদের খুঁজে নিতে হবে। যেসব বই আমাদের জীবনকে উজ্জ্বল করে, আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করে, বই পড়েই তো আমরা জীবনে প্রতিষ্ঠিত হই। জন্মের পর থেকে বই আমাদের প্রধান সঙ্গী, প্রকৃত বন্ধু। বইকে সঠিকভাবে নির্বাচন করলে বই আমাদের প্রতারণা করে না, বই তো জ্ঞানের ভাণ্ডার। অরণ্য সম্পদ গাছপালা আমাদের পরম বন্ধু, প্রতিনিয়ত অক্সিজেন দান করে, আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের সুখের দিনে দুঃখের দিনে আমাদের জীবনদায়ী অক্সিজেন দান করে চলেছে, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার রসদ যোগান দিয়ে চলেছে। গাছপালা আমাদের প্রকৃত বন্ধু। পশু পাখি জীবজগৎ বৃক্ষ সম্পদকে আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে। প্রাকৃতিক সম্পদ আমাদের পরম বন্ধু, নিঃস্বার্থভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে। প্রকৃতির এই বন্ধুদের আমরা হাত বাড়িয়ে আলিঙ্গন করব। শুভেচ্ছান্তে উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি। এবারে ভাবনা লিখছেন সুমিতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের চিঠি লিখতে বসে আমি আমার শৈশবের দিনে ফিরে গেছি। মোগল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশুকোকে বন্দি করে রাখায় নাটকের একটি গান, বন্ধুবিহীন বন্ধুর পথ আমি বন্ধুর যাত্রী, মা আমাকে গেয়ে শোনালেন। আমি এর অর্থ বুঝতে পারিনি। মা বললেন, নির্বান্ধ পুরী দুর্গম অগম্য জায়গায় বন্দি, জীবনের সবচেয়ে বড় উপহার যে বন্ধু। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সবার সঙ্গে কথা বলে, সময় কাটায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা আমাদের মনের কান্না, অপ্রকাশিত কষ্ট ও না বলা অনুভূতি বুঝতে পারে। যারা বুঝতে পারে তারাই তো বন্ধু। রবি ঠাকুরের গানে, জীবন মরণের সীমানা ছাড়িয়ে বন্ধু হয়ে আমার রয়েছ দাঁড়ায়। মা বললেন, এ তো পরম বন্ধু যিনি অহর্নিশ আমাদের সাথেই রয়েছেন, নিরাশ্রয়ের আশ্রয়, ঘর ছেড়ে তাই পর হলেম গো পরাণ বন্ধুর তরে। এরপর 2026 15 এপ্রিল মা আমাদের হতভম্ব করে না ফেরার দেশে চলে গেলেন। আমরা সদ্য মাতৃহারা দুই বোন বিমূঢ় হয়ে বসে আছি। এই দুঃসময় আমাদের বিস্মিত করে ছুটে এসেছেন নতুন পুরনো বেশ কয়েকজন বিবেকবান ব্যক্তি। তারা নিজেরাই দায়িত্ব নিয়ে পরম শ্রদ্ধায় ভালোবাসায় মায়ের নশ্বর দেহ সেই আনন্দ কাননে নিয়ে এলেন, যেখানে তার জল মিশেছে জলধরে, তেজ গেছে বৈশানরে, রন্ধ্রগত বাতাস মিশেছে মহাসমীরণে। প্রত্যুষা, অন্তত এটুকু অনুভব করেছি, এই দুঃসময়ে যারা নিঃস্বার্থ হাত বাড়িয়েছেন তারা বাস্তবিক প্রকৃত বন্ধু। শুভেচ্ছা সহ সুমিতা চক্রবর্তী, নিগমনগর।

0: দিনহাটা কোচবিহার। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন জুলাই মাসের বিষয় নিয়ে মুনমুন ভৌমিক দাম জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্স থেকে। লিখছেন বন্ধু প্রত্যুষা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নিমন্ত্রণ এক চুমুক অগোছালো ভালোবাসার বুকের ভিতর ঢেউ খেলানো আশ্রয় দেয় তার নাম বন্ধু। প্রতিনিয়ত বন্ধুত্বের স্বাদ জিয়ে রাখি ভিন্ন রকম, বিশ্বাস আস্থা রসায়ন ভরসার এক নাম বন্ধু। হাত বাড়ালেই স্পর্শ করে সামনে অথবা মনের চৌকাঠে। প্রত্যুষা জানো তো আমি আমার সবচেয়ে ভালো বন্ধু আয়নার সামনে সারা দিনের যাপনের ভুলগুলো শুধরে নিতে। কবিতা আকাশ তারা নদী ভোরের শিউরি আমার একান্ত বন্ধু। চা বাগানে অচেনা আশ্রয়ে যখন সূর্য ঢলে পড়ে বাড়ি ফেরার সময় নিষ্পাপ মুখগুলো বন্ধু দিদি আবার কবে আসবে, হোমের গেটের বাইরে আমি আর উল্টো দিকে আমার হাত ধরে প্রিয় মুখগুলো, যেও না বন্ধু দিদি যেও না। শান্তিনিকেতনে বাউল যখন সুর তোলে আমিও তার পাশে ডুগডুগি বাজিয়ে যে পাগলামি, অজস্র ভিড়ে বাউলদের অর্ঘর রেকাবি ভরে ওঠে, বাউল বলে ওঠে বন্ধু মা আমার একটু বসো, এর স্বাদ অমৃত আত্মতুষ্টি। বান্ধবীর প্রেমপত্র চুপি চুপি লিখে দেওয়ায় সেই ভয় জড়ানো মেয়েবেলার সুখ প্রেমের পরিপূর্ণতায় দেখে, মায়ের গোপন প্রেমের গল্প, ষাটর্থ বন্ধু দিদিদের সাথে কাশবনে তিস্তায় নৌকাবিহার, মধ্যরাতে সাহিত্য সংস্কৃতি নজরুলের গান কবিতা, ফোনের ওপার থেকে চাঁদ মেখে আমার অন্তরের অন্তঃস্থল ছুঁয়ে যায়, বয়সের সীমানা ছাড়িয়ে নিজের থেকে দূর দিগন্তে ছড়িয়ে এক অমোঘ উচ্চারণ, বন্ধু ভালো থেকো বন্ধু প্রত্যুষা, ভালো রেখো অটুট থাকুক বন্ধুত্বের বন্ধন। লিখেছেন জলপাইগুড়ির কম্পোজিট কমপ্লেক্স থেকে মুনমুন ভৌমিক দাম। হুগলির চন্দননগরের নতুন পাড়া থেকে লিখছেন চৈতালি ভট্টাচার্য। তিনি শ্রুতিনাটকের মোড়কে এ মাসের বিষয় লিখে পাঠিয়েছেন কুশল ও সুমনার দুটি চরিত্র। স্থান কলকাতার ব্যস্ত রাস্তা, চলেছে অবিরাম যানবাহন, জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে কুশল অনেকক্ষণ থেকে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, সে জন্মান্ধ। অনেক সময় ট্রাফিক পুলিশ তাকে হাত ধরে রাস্তা পার করে দেয়। আজকে এমনই কপাল, তাদের একজনেরও দেখা নেই, এদিকে দেরি হয়ে যাচ্ছে। রাস্তার ওপারে যে বয়েজ স্কুল আছে সেখানেই আজকে যোগা টিচার হিসেবে ইন্টারভিউ হওয়ার কথা। কুশল বলছে ইস কি দেরি হয়ে যাচ্ছে, এরপর তো আমার ইন্টারভিউটাই বাতিল হয়ে যাবে, কি যে আছে কপালে, চোখ দুটোর জন্য পড়াশোনাটাই ভালোমতো এগোতে পারলাম না, কষ্ট করে উচ্চ মাধ্যমিক, তাও ভাগ্যিস জোর করে যোগাটা শিখেছিলাম, এখন বেশ সুনাম, মানুষ কত কথা বলেছে, মায়ের উপর দরদ উথলে পড়েছে তাদের, বিধবা মায়ের উপর জুলুম চালাচ্ছে অপদার্থ ছেলেটা, কি পোড়া কপাল মায়ের। সত্যি যদি আজ চাকরিটা হয়ে যায় তাহলে মাকে একটু ছুটি দিতে পারবো, সুমনা বলে কি করছেন আপনি, আর একটু হলেই তো, ব্যস্ত রাস্তায় দেখে চলবেন তো, আমি এসে হাতটা ধরে সরিয়ে না দিলে কি যে হতো, কুশল বলে আমি যে চোখে দেখতে পাই না, অনেকক্ষণ থেকে পার হওয়ার চেষ্টা করছি পারছি না, ওদিকে আবার ইন্টারভিউয়ের সময় চলে যাচ্ছে। সুমনা বলে ও আচ্ছা, আমাদের স্কুলে আপনার ইন্টারভিউ আছে, আমি ওই স্কুলের টিচার, আপনি আমার হাতটা শক্ত করে ধরুন, কোনো অসুবিধা হবে না। বিষয়টিকে লিখে পাঠিয়েছেন চৈতালি ভট্টাচার্য নতুনপাড়া চন্দননগর হুগলি থেকে। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7টা বেজে

কথায় সুরে অনুষ্ঠানটি রয়েছে দুপুর 12:00, দুপুর 1:00 মহিলা মজলিস। মহিলা মজলিসে শুনবেন নতুন দিশার খোঁজে, এ বিষয়ে আলোচনা, অংশগ্রহণে তৃষা নাইচ এবং শাহানা বন্দ্যোপাধ্যায়। স্বপ্না রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন দুপুর 1:45, দুপুর 3:00 সৃজনী বিশেষ অনুষ্ঠান, দুপুর 3:30 শুনবেন যুব অনুষ্ঠান ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, এ বিষয়ে বলবেন অন্বেষা বসু রায় চৌধুরী এবং সংযুক্তা চক্রবর্তী। সন্দেশ টু সোলজার দিল্লি কেন্দ্র থেকে শুনবেন বিকেল 4:00। বিকেল 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন বিকেল 5:30। সন্ধ্যে 6:05 রয়েছে মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান। সন্ধ্যে 6:40 ভাওয়াইয়া শুনবেন প্রমিতা সরকারের কণ্ঠে, হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধ্যে 7:05। রাত 8:00 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হিন্দি গানের। পার্লামেন্ট রিভিউ শুনবেন রাত 8:15, আধুনিক গান মান্নাদের কণ্ঠে রাত 8:30। রাত 9:15 রয়েছে গজল শিল্পী আবিদা পারভিন। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 এবং রাত 10:00 রয়েছে সংসদে প্রশ্নোত্তর পর্ব, শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 হাম হেরাহি প্যারকে, সকাল 8:15 এবং দুপুর 2:00 রয়েছে ত্রিবেণী চিত্রালোক, শুনবেন সকাল 8:30। সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 রয়েছে আজকে মেহমান, বেলা 11:00 চয়নিকা, দুপুর 12:05 শুনবেন ইয়াদকি মেহফিল, দুপুর 1:00 সুরিলা সাফার, দুপুর 2:30 সদাবাহার নগমে, সখী সাহেলি অনুষ্ঠানটি রয়েছে দুপুর 3:00, বিকেল 4:00 হ্যালো ফারমাইশ, বিকেল 5:00 এবং রাত 10:00 শুনবেন ছায়া গীত, 5:30 তারানে ন্যায় পুরাণে, সন্ধ্যে 6:05 গানের ভেলা, সন্ধ্যে 7:00 জয়মালা, 7:45 শুনবেন ইনসে মিলিয়ে, হাওয়া মহল অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00 চিত্রালোক, রাত 8:15, রাত 9:00 শুনবেন আপকে লিয়ে, রাত 9:30 রয়েছে আজকে ফানকার অনুষ্ঠানটি, রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলিগুড়ি, এখন আপনাদের জানিয়ে দিই আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা, NH10 শিলিগুড়ি থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত NH10 শালুগাড়া শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, বাগডোগরাহাট বাগডোগরা সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচলে ধীরগতি ও যানজটের সম্ভাবনা রয়েছে। এক্তিয়ারশাল হাট আশিগড় দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। বলরামহাট ক্যানেল রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং অমিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

চিত্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এখনও পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত, অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন

0: করা হলো। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: The earlier bill and the amendment are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্ট্যান্ট to prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ারও সংস্থান রেখেছে। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনা জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
3: রাষ্ট্রীয় গীত অপমান পর ইস বিধেয়ক কে মাধ্যম সে দণ্ডনীয় প্রাবধান করনে কা বিচার হুয়া হে। বর্তমান সংশোধন কা উদ্দেশ্য রাষ্ট্র গীত বন্দে মাতরম কে জান বুঝ কর কিয়ে গয়ে অপমান কো ভি উসি প্রকার কে দণ্ডনীয় বানায়া যায় জায়সা কি বর্তমান কানুন মে হে। হর ভারতবাসী কে রাষ্ট্রপ্রেম কা উদ্ঘোষ হে বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হে বন্দে মাতরম।
0: 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএস আরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র

ও মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কীভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান অসমের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহু গভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গানাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপো ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় তথ্য বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতো সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে 2 শিবিরের বিরোধের দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করেছে কলকাতা পৌরসভা। খড়গপুর IIT ক্যাম্পাসের একটি কোয়ার্টারে অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের মোহাম্মদ বাজারে তেউচায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ

0: পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক সময় সরকারি বাসের চালক মিনার, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হয়। টুলুর একাধিক পাথর খাটানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার ভি কে বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাতো তারই সহযোগে ছিল মিনার।
1: মোহাম্মদ মিনার মণ্ডল বেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা, ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ এন্ড গোল্ড বার্স গুলো রিকভার হয়েছে। এক্সামিনেশনের সময় বলেছে টুলু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটি গুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সে প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সবকিছু বের করা হবে।
0: উল্লেখ্য, টুলুর বিরুদ্ধে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে। গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি বা জনগণের টাকা যারা লুট করে বিপুল সম্পত্তি করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে এবং সেই টাকা দলের অ্যাকাউন্টে গেছে।
2: বালি, পাথর, কয়লা, খালের মাটি, বনের কাঠ সবকিছুই এরা চুরি করেছিল, লুট করেছিল সুদীর্ঘ 15 বছর ধরে। কিন্তু যে প্রবণতা বামেদের শেষ দিক থেকে শুরু হয়েছিল, সেই প্রবণতা তৃণমূল 100 গুণ বাড়িয়ে নেয় এবং তার ফলেই পশ্চিমবঙ্গ কার্যত প্রাকৃতিক সম্পদ লুটের, যারা লুটেরা তাদের লীলাক্ষেত্রে পরিণত হয়। আমাদের বর্তমান রাজ্য সরকার দুর্নীতি এবং এইসব অবৈধ কাজকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
0: পূর্বতন সরকারের আমলে 3 বছর বন্ধ থাকার পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্ন সভাঘরে গতকাল সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত 80,000-এর বেশি স্কুলকে এই খাতে 296.64 কোটি টাকা দেওয়ার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কম্পোজিট গ্রান্টের 60% টাকা কেন্দ্রীয় সরকার এবং 40% অর্থ রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী জানান, গত 3 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের কাছ থেকে এই খাতে টাকা নেয়নি এবং নিজেরাও টাকা দেয়নি।
3: 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। আমাদের তখন মনে হয়েছিল যে শিক্ষা তার সরকারি দায়িত্বের মধ্যে না রেখে শিক্ষাকে বাজারীকরণ করা, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার একটা সুপ্ত ষড়যন্ত্রের শিকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হচ্ছে।
0: শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রতিটি স্কুলে বাকি থাকা কম্পোজিট গ্রান্টের অর্থ মিটিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইও এর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন, নিশ্চিতভাবে এটি একটি সদর্থক উদ্যোগ। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এই রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ওই ধরনের মাদ্রাসাগুলির আর্থিক অনুদানের উৎস সহ একাধিক বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতেই সবথেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। রাজ্য সরকার সারথি প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য যাচাইয়ের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে। এজন্য তৈরি করা হয়েছে মান্য কার্যবিধি। এতে বলা হয়েছে, শিক্ষার্থী আগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে কিনা সেই তথ্য সারথি পোর্টালে উল্লেখ করা বাধ্যতামূলক। আগেই জানানো হয়েছে, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন এবং সবুজ সাথীর নাম পরিবর্তন করে সারথি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বড়াখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতি বছর এই বড়াখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল লোকসভায় এই বিল পেশ করে জানান, 1969 সালে জন্ম ও মৃত্যুর নথিবদ্ধকরণ সংক্রান্ত আইনের সংশোধনী

0: পক্ষে এই বিল পেশ করা হয়েছে। বিলে বলা হয়েছে, জন্ম বা মৃত্যুর এক বছর পরে কিংবা দুবছরের মধ্যে নথিভুক্ত করতে হলে জেলাশাসক বা মহকুমা ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মতি লাগবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধে দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সত্য দাবি করে এর আগে নির্বাচন কমিশনে আবেদন জানান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় কমিশন দুই শিবিরের কাছেই নথি চেয়ে পাঠায়। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি, 6ই জুলাইয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের তরফে সমস্ত নথি জমা করা হলেও বিদ্রোহী শিবির তা করেনি। 25শে জুলাই পর্যন্ত তথ্য জানানোর বাড়তি সময় দেওয়ার পরেও ঋতব্রত শিবিরের তরফে কোনো জবাব দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে তাদের অবহিত করা হয়নি বলেও চিঠিতে মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় ওই গোডাউন নির্মাণের সঙ্গে যুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল করেছে কলকাতা পুরসভা। সেই সঙ্গে তাদের পুরসভার অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর তাদের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের অন্যান্য পুরসভা ও সরকারি প্রকল্পের কাজও তারা করতে পারবেন না বলে জানা গেছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে গতকাল 7 ঘণ্টারও বেশি সময় জেরা করে ইডি। বেলা 12টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। বেশ কিছু নথি এবং ব্যাংকের কাগজপত্র ইডির দপ্তরে জমা দিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা এবং দুই পুত্র স্বরূপ এবং শুভরূপকে এই মামলাতে জিজ্ঞাসাবাদ করে ইডি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি দুর্নীতি মামলায় মৌখিক রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল পুলিশকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যতদিন না মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না, এখন থেকে প্রতিদিন তিনি এই মামলা শুনবেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সেবাশ্রয় প্রকল্পের জন্য রিসর্ট ভাড়া নিয়ে টাকা না মেটানো এবং তোলাবাজির অভিযোগে দায়ের এফআইআরের ভিত্তিতে সুমিতের খোঁজে তার নিউ আলিপুরের বাড়িতে গতকাল যায় পুলিশ। বেহালা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ সেখানে পৌঁছে সুমিতের পরিবারের হাতে তলবি নোটিশ তুলে দেয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বছর 36-এর দীপক রেড্ডি পুল্লাগুড়াম হায়দ্রাবাদের বাসিন্দা। গতকাল দুপুরে এক গবেষক ছাত্র তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অধ্যাপক। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মে বদল আনার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরদ্রত মুখোপাধ্যায়। স্বাস্থ্যভবনে গতকাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন মন্ত্রী। এই সময় স্কুলের পড়ুয়াদের হাত পা ঢাকা ইউনিফর্ম পরা উচিত বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পরিধি স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে বড়। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অপারেশনের সুবিধা এই প্রকল্পে পাওয়া যাবে। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। লোকসভায় গতকাল জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পূরবী দত্ত।

এতক্ষণ শুনলেন পুরবী দত্তের কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

হ্যালো, আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত, সকলকে সুপ্রভাত। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076।

0: এই নম্বরে। আজকে আমাদের একটা বিশেষ দিন, সেটি হলো জাতিসংঘ দ্বারা ঘোষিত আজ কিন্তু আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। আমাদের দেশে সাধারণত এই আগস্ট মাসের প্রথম রবিবার এই দিনটি আমরা পালন করি, আজকাল করা হয়, কিন্তু জাতিসংঘ দ্বারা আন্তর্জাতিক যে বন্ধুত্ব দিবস সেটা কিন্তু আজ, অর্থাৎ 30শে জুলাই। আজ নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে বন্ধুত্ব নিয়ে। আজকের যে বিষয়ে মাথায় এসেছে, ভেবে রেখেছি যে আপনাদের সাথে কথা বলবো, সেই বিষয়টা হলো ভীষণ রকম প্রাসঙ্গিক। সেটা হলো, সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কি কমে যাচ্ছে? হ্যাঁ, আমরা সবাই জানি প্রকৃত বন্ধু কারা, বন্ধুর প্রয়োজনীয়তার কি আমাদের জীবনে, সে বিষয়ে আমরা সবাই বেশ ভালোই জানি। কিন্তু আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এই প্রকৃত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলছি কি, বা আমাদের এই আসল যে বন্ধুত্ব সেটা কোথাও একটা নষ্ট হয়ে যাচ্ছে কি এই সোশ্যাল মিডিয়ার জন্য, এই বিষয়টা নিয়ে? তাতে অবশ্যই আপনারা সপক্ষেও বলতে পারেন, যদি মনে হয় বিপক্ষেও বলতে পারেন। সকল শ্রোতা বন্ধুদের তাহলে ফোন করার জন্য আরেকবার নম্বরটি জানিয়ে দিই, 9434076705। ইতিমধ্যেই আমরা কিন্তু একজন শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন। আজকে তো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে আমাদের আজকের আলোচনা একটু কথা বলবো। কি বলবেন এই বিষয়ে? আমাদের বিষয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রকৃত বন্ধু কি হারিয়ে ফেলছি বা কমে যাচ্ছে?
1: হ্যাঁ, দেখুন, তার আগে আমি একটু দু লাইন একটু গান শোনাই।
0: হ্যাঁ বেশ,
1: শুনতে পারি?
0: একদম একদম।
1: যদি বন্ধু হই বাড়াই হাত, যেন থামবে ঝড়,

সুপ্রভাত যদি বন্ধু হই। তো দেখুন সত্যি বন্ধু পাওয়া সত্যি খুব দুঃসাধ্য এখনকার যুগে। হ্যাঁ, কারণ দেখুন এখন বেশিরভাগই থাকে স্বার্থ নিয়ে, স্বার্থ যেই ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায় তখন কিন্তু বন্ধুত্বের হাত ছেড়ে দেয় বা সরে চলে যায়। হ্যাঁ, এরকম আমি অনেকজনকেই দেখছি। বন্ধুত্ব তৈরি হচ্ছে কিন্তু বেশি দিন টিকছে না। হ্যাঁ, একটু সামান্য ভুল বোঝাবুঝিতেই বন্ধুত্ব হারিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা অত্যধিক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। কারণ এই কারণেই বলছি, আমি দেখছি আজকালকার ছেলে মেয়েদের সকালে বন্ধুত্ব, বিকেলে আড়ি, বিকেলে সেই বন্ধুত্ব আর টিকছে না। তো এই রকম কিন্তু আমাদের সময়ে সকালে হয়তো খেলতে খেলতে আড়ি করে চলে এসেছি, বিকেলে গিয়ে আবার কিন্তু ভাব করেছি, এইরকম ধরনের আমাদের তখন বন্ধুত্ব ছিল। হ্যাঁ, আমরা এখনকার ছেলে মেয়েদের মতন কিন্তু আমরা এইভাবে বন্ধুত্ব করি না। বা বন্ধু কথার অর্থই হলো বিপদে আপদে সুখে দুঃখে পাশে দাঁড়ানো এবং কোনো অবস্থাতেই তাকে ছেড়ে না যাওয়া, সেটাই হলো প্রকৃত বন্ধু। কিন্তু এখন আমি দেখছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব তৈরি করছে না। আপনার কাছে আমি আমার বাঁ হাত কি করছে সেটা ডান হাত জানবে না, আর ডান হাত কি করছে সেটা কিন্তু বাম হাত জানবে না। কিন্তু এখন কি হচ্ছে, ধরুন কথার জন্য আমার এই কিছুদিন আগে আপনারা জানেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই মুহূর্তে আমার আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধু দাদা ভাইরা দিদি ভাইরা আমার মানসিকভাবে ওনারা আমার পাশে ছিলেন এবং সব সময়

0: পরিবারকে, আমাকে মানে সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে থাকার চেষ্টা করেছেন। হ্যাঁ, সব সময় আমার খবর নিয়েছেন, আমি যাতে ভালো হই, বা আমার ছেলের সঙ্গে ওনারা যুক্তি পরামর্শ করেছেন যে তোমার মাকে বাবাকে এই জায়গায় নিয়ে যাও, হসপিটাল অপারেশন কবে হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিন্তু তারা আমার খোঁজ খবর রাখতেন। কিন্তু কিছু কিছু আছে কয়েক মানুষ, তারা শুধু স্বার্থ নিয়েই চলে। হয়তো আমাকে কেউ কিছু দিল, আমি সেটা নিশ্চয় বলবো, বলবো না কেন? কেউ যদি আমাকে কোনো কিছু সাহায্য করে সেটা তো আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার মানে এটা নয় যে সব অবস্থাতেই যে তার কথাটা আমাকে বলতে হবে,
1: হ্যাঁ
0: সেটা
1: আসলে,
0: কিন্তু।
1: হ্যাঁ আসলে এই যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা যেটা রয়েছে, আসলে
0: হ্যাঁ
1: সামনাসামনি দেখা সাক্ষাৎ বা কথা, মনের কথা আদান প্রদান, এগুলো খুব কম হওয়ার দরুণ
0: কম
1: বন্ধুত্ব
0: হওয়ার
1: হ্যাঁ
0: জন্য,
1: টিকছে
0: হ্যাঁ
1: না,
0: এটা
1: তাই
0: তো হয়
1: বলতে
0: না
1: চাচ্ছেন।
0: আমাদের সময়। হ্যাঁ
1: ঠিক ঠিক
0: আর আমাদের সময় সরাসরি কথা হতো,
1: হুম হুম
0: সরাসরি
1: হুম
0: সবকিছু হতো,
1: হ্যাঁ
0: কিন্তু এখন তো
1: আন্তরিকতাটা
0: সেটা
1: অনেক
0: থাকে না।
1: বেশি ছিল। হ্যাঁ
0: হ্যাঁ, বেশি ছিল।
1: একদম,
0: আর এখন হয়তো, বললাম তো যে এই তো মিডিয়াতে আলাপ পরিচয় হচ্ছে, চোখে কেউ কাউকে দেখছে না।
1: হুম হুম হুম
0: দুদিনের বন্ধুত্ব 3 দিনের দিন সেই বন্ধুত্ব আর থাকছে না,
1: হ্যাঁ ভুল
0: টিকছে না।
1: বোঝাবুঝি তৈরি
0: ঠিক আছে,
1: হচ্ছে, মন ভেঙে যাচ্ছে,
0: হ্যাঁ
1: ঠিক একদম।
0: হ্যাঁ হ্যাঁ
1: ধন্যবাদ
0: হ্যাঁ
1: ফোন করার জন্য
0: হ্যাঁ
1: আমাদের
0: ধন্যবাদ,
1: অনুষ্ঠানে।
0: ভালো থাকবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: আপনিও ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। আসলে এই সোশ্যাল মিডিয়া আমাদের কিন্তু অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে কিন্তু সাহায্য করছে, সুযোগ করে দিচ্ছে ঠিকই, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় থাকছে, দূরে থাকা আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া কিংবা বিভিন্ন বিষয়ে মত বিনিময়, ছোটোখাটো বিষয় অনেক সহজ হয়ে গেছে। একই আগ্রহের যারা মানুষ রয়েছেন তারা নিজেরা নিজেদের সঙ্গে যুক্ত হওয়ার একটা সুযোগ পাচ্ছেন, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে। ফলে বন্ধুত্বের পরিধি কিন্তু আগের তুলনায় অনেক বিস্তৃত হয়েছে, তা ঠিক, তা অস্বীকার করার নয়। কিন্তু অন্যদিকে কিছু সমস্যাও আবার দেখা দিচ্ছে, প্রকৃত বন্ধু হওয়াটা কিন্তু অত সহজ জিনিস নয়। ইতিমধ্যে আমরা আরেক বন্ধুকে পেয়েছি, আমাদের শ্রোতা বন্ধু। হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি ইয়ের থেকে বলছি, প্রধাননগর গৌরী সরকার বলছি।
1: হ্যাঁ গৌরীদেবী বলুন।
2: হ্যাঁ, বলি দিদি ভাই, একটু ডিস্টার্ব করছে না রেডিওটা?
1: না আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যাঁ না, আমি এই যে 2-3 দিন ধরে না শ্রোতার আগে এত কিছু বললেন, আমি না মানে বুঝতে পারি, আমার রেডিও ঠিকই আছে, ব্যাটারি চেঞ্জ করলাম তাও ঠিকই আছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না, নিউজগুলো ঠিক মতন আমি শুনতে পাচ্ছি না। আমি তো টিভির নিউজ দেখি না,
1: হুম হুম
2: আমি নিউজ
1: হ্যাঁ
2: শুনি।
1: সেটা এখন
2: হ্যাঁ
1: আবহাওয়া খুব একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে সে কারণেও হতে পারে, তবে আমরা কিন্তু আপনাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের আজকে যে বিষয় রয়েছে, যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কমে যাচ্ছে কিনা, এ বিষয়ে আপনার কি মত?
2: এইটা হচ্ছে কি, এটা ক্ষণিকের জন্য, সোশ্যাল মিডিয়া হচ্ছে ক্ষণিকের বন্ধুত্ব।
1: হুম
2: হ্যাঁ, আর আমাদের সময় ছিল যে সেই ছোটবেলা খেলার থেকে, স্কুলে পড়ার থেকে, সেই বন্ধুত্বটা এখনো দিবা এখনো। আমি তো আসানসোলের ওই দিককার মেয়ে, তো চিত্তরঞ্জনের মেয়ে, বিয়ে হয়ে গেছে, কার কোথায় বিয়ে হয়ে গেছে, যখন যাই ওরাও আসে, সেই বন্ধুত্বটা এখনো অব্দি, মানে কত বছর হয়ে গেছে
1: সেই
2: এখনো অব্দি আছে। আর এখন যে ছেলে মেয়েদের বন্ধুত্ব মানে আছে, কিন্তু সেইভাবে
1: মানে প্রকৃত বন্ধু আমরা পাচ্ছি না, তাই তো?
2: না,
1: হ্যাঁ
2: প্রকৃত বন্ধুত্ব হচ্ছে না
1: হচ্ছে না।
2: এখনকার দিনে, কেন এখন হচ্ছে কি বলেন তো, ও ও বন্ধু তো, ও এত ভালো চাকরি পেয়ে গেল, হ্যাঁ আমার হলো না, আর ওর সাথে আমি ইয়ে করব না, আমি এত ভালো জায়গায় পৌঁছে গেছি, ও পৌঁছালো না, হ্যাঁ আমি কেন ওর সাথে মানে মিশবো বা বন্ধুত্ব রাখবো।
1: হ্যাঁ আমাদের
2: এই
1: এই
2: জিনিসটা,
1: সোশ্যাল মিডিয়ায় আমাদের কিন্তু বন্ধু তালিকা শত শত হাজার হাজার মানুষ আছে, তাই না, সোশ্যাল
2: হ্যাঁ হ্যাঁ
1: মিডিয়াতে,
2: হ্যাঁ
1: কিন্তু
2: হ্যাঁ
1: বিপদের সময় পাশে দাঁড়ানোর মানুষ কিন্তু পাওয়া মুশকিল।
2: খুব
1: হ্যাঁ
2: মুশকিল।
1: এই অনলাইনে লাইক কমেন্ট শুভেচ্ছা এগুলো জানানো ভীষণ

0: সহজ হয়ে গেছে আজকাল, তাই না?
1: হ্যাঁ
0: কিন্তু
1: সত্যি,
0: বাস্তব
1: হ্যাঁ
0: জীবনে কাছে গিয়ে সময় দেওয়া, সময় কাটানো, হ্যাঁ, মনোযোগ দিয়ে বন্ধুর কথা শোনা, হ্যাঁ,
1: হ্যাঁ,
0: এইটা
1: একটু
0: কিন্তু
1: আসলো
0: হারিয়ে যাচ্ছে।
1: সামনাসামনি, হ্যাঁ সামনাসামনি বসে দেখা সাক্ষাৎ তো
0: হুম
1: হলো,
0: হুম
1: একটু কথা হলো না, একটু বসে সেই
0: ঠিক,
1: যে একটা আন্তরিকতাটা, সেটা একটা একদম আলাদা
0: আলাদা
1: জিনিস,
0: এবং অনেক বেশি, এবং সেটা টেকসই, তাই না? বহু দিনের
1: হ্যাঁ হ্যাঁ
0: বন্ধুত্ব সেটা রয়ে যায়।
1: হ্যাঁ। কিন্তু এখনকার যে সোশ্যাল মিডিয়া হয়ে, এখন তো সব কিছু কোথার থেকে সব
0: হ্যাঁ, এক
1: বন্ধুত্ব
0: দেশ
1: বুঝতে,
0: ছাড়িয়ে অন্য দেশ, ঠিক।
1: এই
0: খুব
1: জন্য আমার এই বক্তব্য। হ্যাঁ ঠিক আছে,
0: খুব ভালো লাগলো
1: স্যার,
0: আপনার সাথে
1: হ্যাঁ
0: কথা বলে। ভালো থাকবেন, শুনতে থাকুন
1: হ্যাঁ হ্যাঁ
0: অনুষ্ঠান।
1: হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের যে বিষয়, সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কি কমে যাচ্ছে, এ বিষয়ে জানি আপনাদের আরও অনেক কিছু বলার রয়েছে। তার আগে আমরা কিন্তু চলে যাব আজকের অনুষ্ঠানের প্রথম গানে। প্রথম গানটি শুনবেন জঙ্গলি ছবি থেকে, সমীর উদ্দিনের সুরে। গানটি গেয়েছেন মোহন কান্নাম।

এর আগে আমরা শ্রোতা বন্ধুদের কাছে তাদের মতামত শুনলাম। সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কি কমে যাচ্ছে এ বিষয়ে? শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু প্রায় নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরে, এর ফলে অনেক সময় অন্যদের জীবনকে নিখুঁত মনে হয় এবং অযথা তুলনা, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আবার অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে পরিবার ও বন্ধুদের সঙ্গে সরাসরি সময় কাটানোর যে প্রবণতা, সেটাও কিন্তু বর্তমানে কমে যাচ্ছে। তবে এর অর্থ কিন্তু এই নয় যে সোশ্যাল মিডিয়াই প্রকৃত বন্ধুত্বের সূত্র, তা অবশ্যই নয়। প্রযুক্তি নিজে ভালো বা খারাপ কখনোই হয় না, তা সবসময় ব্যবহারের ওপর নির্ভর করে, আমরা কিভাবে তার ব্যবহার করছি তার উপর। যদি আমরা অনলাইন যোগাযোগের পাশাপাশি বাস্তব জীবনে বন্ধুদের একটু সময় দিই, তাদের সুখ দুঃখের পাশে থেকে আন্তরিকভাবে কথা বলি, পারস্পরিক বিশ্বাস, সম্মান এগুলো যদি বজায় রাখতে পারি, তাহলে কিন্তু প্রকৃত বন্ধুত্ব আরও দৃঢ় হতে পারে। কি তাই তো? হ্যাঁ, একদম তাই। চলে যাচ্ছি আমরা অনুষ্ঠানের পরের গানে। পরের গানটি শুনবেন শান্তনু মৈত্র সুরে, ওয়াজির ছবি থেকে, সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ অমিতাভবাবু, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দিদি। আপনি
0: হ্যাঁ,
1: কেমন আছেন দিদি?
0: খুব ভালো আছি।
1: আচ্ছা,
0: বলুন, আজকের বিষয় আমাদের রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কি কমে যাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
1: একদম একদম দিদি, এটাই আমি ভাবছিলাম। আজ তো বিশ্ব বন্ধুত্ব দিবস, তবে আপনাদের সঙ্গে আমার আমাদের বন্ধুত্ব কিন্তু এতটুকু কমেনি দিদি। এই যে ধরুন, এই যে ফোন কিছুক্ষণ আগে, হ্যাঁ, নেটওয়ার্ক কভারেজের এরিয়ার বাইরে ছিল, তবুও আমরা চেষ্টা করেই যাচ্ছি, চেষ্টা করেই যাচ্ছি, হ্যাঁ, যে দিদিকে, দিদির সঙ্গে কথা বলবো বলে। তো সোশ্যাল মিডিয়ার যুগে বন্ধুত্ব কমে যাচ্ছে ঠিক। হ্যাঁ, আসলে কি হচ্ছে জানেন তো, মানে এই যে সোশ্যাল মিডিয়ায় যে মানে বন্ধুত্ব বা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি আসলে আমাদেরকে নিঃসঙ্গ করে তুলছে। আর আমাদের দরকার এমন একজন বন্ধু যে কাঁধে হাত রেখে বলতে পারে, আমি তোমার পাশে আছি সময়ে অসময়ে, হ্যাঁ, সুখে দুঃখে বিপদে আপদে। তো এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব কিন্তু সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, অনেক সময় আমরা বন্ধুত্ব করে প্রতারণার শিকার হই দিদি, কিন্তু সেক্ষেত্রে আমাদের নির্বাচনটা হতে হবে সাবধানী এবং
0: ঠিক ঠিক,
1: মানে উপযুক্ত।
0: এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ
1: হ্যাঁ, এবং সেই বন্ধু নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে পথে পথে, প্রতি মুহূর্তে, পদে পদে আমাদের বিপদ কিন্তু অপেক্ষা করে আছে। আর বন্ধু, আর দেখুন, বন্ধু কিন্তু এমনও হয় নির্জীব, হ্যাঁ, যারা জড় তারাও কিন্তু আমাদের বন্ধু, যেমন ধরুন গাছেরা, তারাও কিন্তু আমাদের বন্ধু। সেটা বন্ধু হিসেবে আমাদেরকে ভাবতে হবে। গাছ যেমন আমাদেরকে বন্ধু হিসেবে ভাবে, হ্যাঁ, আমাদেরকে দেয় ছায়া, ফল, ফুল, অক্সিজেন, তেমনি আমাদেরকেও তাদের বন্ধু হিসেবে সেই যত্নটা, তাদের দুঃসময় পাশে তাদেরকে দাঁড়াতে হয়।
0: ভীষণ প্রাসঙ্গিক
1: আর
0: কথা আজকের এই সমাজে,
1: হ্যাঁ,
0: মানে আমাদের
1: সমাজে,
0: পরিবেশের
1: হ্যাঁ,
0: যা দুরবস্থা, সেই সময়
1: অবস্থা।
0: অবশ্যই প্রকৃত বন্ধু গাছ। হ্যাঁ হ্যাঁ,
1: আর একটা কথা বলি দিদি, দেখুন, এই যে পশু পাখি আছে যারা, হ্যাঁ, তারাও কিন্তু আমাদের বন্ধু, যদি তারা বুঝতে পারে যে এ আমার, হ্যাঁ, মানে উপযুক্ত আর কি। যেমন ধরুন, প্রতিদিন একটি বিড়াল, হ্যাঁ, প্রতিদিন তার আশা চাই এসে আমার দরজায় শুয়ে থাকবে, আমি খেয়ে উঠবো, হ্যাঁ, তখন তাকে সে মিয়াও করে ওই যে ডাকে, ওই যে বন্ধুত্ব, হ্যাঁ,
0: আন্তরিক
1: আমাকে
0: সম্পর্ক।
1: খেতে দাও,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক,
1: সেটাই আর কি। আর মহেশ গল্পে দেখুন, গফুর, হ্যাঁ, কত কষ্ট করেছিল, হ্যাঁ, যেখানে ঘাস ছিল না, যে তোমার আল্লাহর দেওয়া ঘাস খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। আসলে এগুলোই, ছোটখাটো এই উদাহরণগুলোই আমাদের বন্ধুত্বকে আরো গভীরতর করে তোলে।
0: খুব
1: হৃদয়ের
0: ভালো
1: সঙ্গে
0: লাগলো।
1: হৃদয়ের এমন এক হৃদয়ের সঙ্গে হৃদয়ের এমন এক মেলবন্ধন ঘটায় যেটা অবিচ্ছেদ্য ভাবে আমাদের জীবন জুড়ে থাকে সারাটা জীবন ধরে।
0: খুব সুন্দর,
1: এটুকু শেয়ার করলে,
0: খুব
1: এটুকু
0: ভালো
1: শেয়ার
0: লাগলো,
1: করলে
0: খুব
1: ভালো
0: ভালো
1: থাকবে।
0: লাগলো।
1: নমস্কার,
0: নমস্কার, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। খুব সুন্দরভাবে উনি বর্ণনা করলেন যে প্রকৃত বন্ধু আসলে কি। আসলে নিঃস্বার্থ, ক্ষমাশীল, সহানুভূতিশীল, খোলামেলা মনের এবং যোগাযোগ যে আমাদের সঙ্গে সব সময় রাখে, পারস্পরিক সম্মান, আমরা যাদের পারস্পরিকভাবে সম্মান করি, তারাই তো প্রকৃত বন্ধু। ঠিক তাই, শুধু আনন্দের সময় রয়েছে এমন নয়, দুঃসময়ও যে পাশে থাকে, যে ভুল হলে সততার সঙ্গে আমাদের সেই ভুলটাকে ধরিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আবার সাফল্যে উৎসাহ দেয় এবং ব্যর্থতায় কিন্তু সাহস যোগায়, সেই আসল বন্ধু। এমন বন্ধুত্ব কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সংখ্যা দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। সবশেষে বলা যায়, সোশ্যাল মিডিয়ার যুগে প্রকৃত বন্ধু কিন্তু কমে যাচ্ছে এমনটি এক কথায় বলা যায় না, বরং বলা যায় প্রকৃত বন্ধুকে চেনা আজ আরও একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। একটু আগে যে শ্রোতা বন্ধু আমাদের বললেন যে চিনতে হবে সঠিক বন্ধুকে,

প্রযুক্তিকে সম্পর্কের বিকল্প বানালে চলবে না, বরং সম্পর্ককে আরও সুন্দর ও শক্তিশালী করার মাধ্যমে কিন্তু এই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। তাহলেই আমাদের এই সত্যিকারের বন্ধুত্ব কিন্তু অটুট থাকবে। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব এই গানটির মধ্যে দিয়ে। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে তনুকা ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরে সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। অসমে বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনায় গঠিত 6 সদস্যের আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। ওড়িশায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রাবণ মাসে বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে দিলীপ গাভিত সোনা এবং মোহাম্মদ বাসিল রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধ সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদ আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছরের কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে রয়েছে। প্রত্যেক রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে গতকাল কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিলে সংশোধনীতে দোষীদের

0: বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিহারের বাঁকিপুর আসনটি ছেড়ে দেওয়ায় পুনরায় ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক যোগেশ প্যাটেলের মৃত্যুর কারণে গুজরাটের মঞ্জলপুর আসনটি ফাঁকা হয়। এদিকে ব্যাংক জালিয়াতি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় কংগ্রেসের রাজেন্দ্র ভারতীর বিধায়ক পদ খারিজ হয়ে দাতিয়া আসনে পুনর্নির্বাচন হচ্ছে। বিহার সরকার দ্বারভাঙায় রাইয়ামে ও মধুবনীর সিকৃতে বন্ধ থাকা চিনি কারখানাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 2026-27 অর্থবর্ষের জন্য 97 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরে সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। নতুন দিল্লিতে JRD টাটা মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্য পথ বাধার সম্মুখীন হলেও দেশে পণ্য রপ্তানি ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুতগামী অর্থনীতির দেশ। গত বছর দেশের অর্থনীতি ক্ষেত্র 7.7% বৃদ্ধির রেকর্ড অর্জন করে।
1: We're growing at 7.7% last year. The world's fastest growing large economy. All of this is in the middle of two wars with so much uncertainty and geopolitical crisis around the world. We even had 50% tariffs on most of our exports to the US for a large part of the last year, despite which our exports also grew, both in goods and services. In the year ended March 26.
0: বাণিজ্য শিল্পমন্ত্রী বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্টআপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1 লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল, ইন্ডিয়া AI মিশন এবং সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায়। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। তারা চারাইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটের মতো সবথেকে বিপর্যস্ত জেলাগুলি ঘুরে দেখে দিশপুরে মুখ্যসচিব ডক্টর রবি কোটার সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অসমের কয়েকটি জায়গায় আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন আজ থেকে 1 আগস্ট পর্যন্ত অসম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে ওড়িশায় বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আরেক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কণ ও গোয়া, কর্ণাটক উপকূল, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শ্রাবণ মাসের বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হচ্ছে। কাঁওয়ার যাত্রায় পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী পরিদর্শন করে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের সুবিধার জন্য NCRTC জাতীয় রাজধানী অঞ্চলে নমো ভারত ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত পুণ্যার্থীরা দেওঘর যাবেন তাদের জন্য গোরখপুর থেকে শ্রাবণ মেলা উপলক্ষে 2টি বিশেষ ট্রেন চালানো হবে। অযোধ্যা, বারাণসীতেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5

0: ক্রাইম আছে, সে প্রফিটস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সবকিছু বের করা হবে।
1: স্বল্প বিরতির পর আমেরিকা ফের ইরানের অভ্যন্তরে আক্রমণ শুরু করেছে। চলতি সপ্তাহে ইরান জর্ডনে আমেরিকার সেনা ছাউনিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পর এই হামলা। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনী একে আচমকা আক্রমণ বলে বর্ণনা করেছে। ক্ষেপণাস্ত্রগুলি ইরান থেকে ছোড়া হয়েছে বলে তারা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB টেলিগ্রাম অ্যাপের স্রষ্টা পাভেল দুরোভের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর। অভিযুক্ত পাভেলকে আন্তর্জাতিক অপরাধ তালিকায় রাখার বিচার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে FSB। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে সোনা ও রূপো জিতে ইতিহাস করেছে ভারত। ভারতের হয়ে প্রথম স্থান অর্জন করে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত এবং দ্বিতীয় স্থানে রূপো পেয়েছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে রূপো পান মুরলী শ্রীশঙ্কর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ। 27তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনগান গোপালনগরে প্রাক্তন সৈনিক সংগঠনের তরফে গত রবিবার শহীদদের পরিবার ও কার্গিল যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেনা জওয়ান এবং NCC শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 527 জন কার্গিল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শহীদ বেদিতে মালদান করা হয়। কার্গিল যুদ্ধের প্রথম বাংলার শহীদ শঙ্কর ঘোষের মাকে বীর মাতার সম্মান প্রদান করা হয়েছে। কার্গিল যুদ্ধের 15 জন বীর সেনাকে বিশেষ সম্মান প্রদান করা হয়। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে গত রবিবার হিঙ্গলগঞ্জের লেবুখালীতে সুন্দরবনের পরিবেশ রক্ষা ও পর্যটন প্রসারে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লু কার্বন অর্থনীতি ও টেকসই পর্যটনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জাসলিন কর এবং উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া, ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলি প্রমুখ। সুন্দরবনের জীববৈচিত্র্য ও উপকূল রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরে সকলে মিলে ম্যানগ্রোভ লাগানোর আহ্বান জানান। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে এবং কম সময়ের মধ্যে সহজ উপায়ে পাট পচিয়ে উন্নতমানের তন্তু উৎপাদনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কেন্দ্রীয় সংস্থা ICAR নিনফিট। শনিবার উত্তর চব্বিশ পরগনা সীমান্তবর্তী বাগদা ব্লকের কুরুলিয়া পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ কৃষি কর্মশালা। কর্মশালায় উপস্থিত নিনফিটের বিজ্ঞানীরা নিনফিট সাথী প্রযুক্তির মাধ্যমে কিভাবে স্বল্প সময় ও সহজ পদ্ধতিতে পাটের তন্তু আলাদা করা যায় সে বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও তপশিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পাটভিত্তিক হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এই উদ্যোগের ফলে পাট চাষের সঙ্গে যুক্ত কৃষকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ফসলের পরিমাণ বৃদ্ধি ও স্বল্প মূল্যে চাষের সামগ্রী দেওয়ার উদ্দেশ্যে গাইঘাটা ব্লকের মধুসূদন কাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে শস্য আলোচনা চক্রের আয়োজন করা হল। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ লিমিটেড পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে গত 18ই জুলাই এই অনুষ্ঠান আয়োজিত হয়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে ফসল ফলানোর খুঁটিনাটি কৃষকদের সামনে তুলে ধরা হয়েছে। ইউরিয়ার পরিবর্তে ন্যানো ফার্টিলাইজার ন্যানো ইউরিয়া ব্যবহারের কথা বলেন কৃষি বিজ্ঞানীরা। কৃষি বৈজ্ঞানিকদের কথায় রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা কমছে দিনের

0: পরদিন। এর ফলে কৃষকের ফসলের পরিমাণও কমে যাচ্ছে। মাটির উর্বরতা বজায় রাখতেও ফসলের পরিমাণ বাড়াতে জৈব সার ব্যবহারের কথা বলা হয়। ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফরিতে গত 10ই জুলাই জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হল। 1957 সালের এই দিনেই কটকের আঙ্গুল ফিশ ফার্মে মৎস্যবিজ্ঞানী অধ্যাপক হীরালাল চৌধুরী ও তাঁর গবেষক দল কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মৎস্য চাষের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি বলেন, মৎস্যচাষীদের সমস্যা শুনে তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কেন্দ্রের প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের মৎস্যচাষীরা পাবে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে মাছ চাষীদের মানোন্নয়নই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানের অধিকর্তা প্রদীপ দে বলেন, বিভিন্ন রকম মাছের চারা, মাছের খাবার এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পরামর্শ দিয়ে চাষিদের মানোন্নয়নই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের 7 জন মৎস্যচাষীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। গত 6ই জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী সারা রাজ্যের সঙ্গে বসিরহাটেও যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে পালিত হল। বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বা পদযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া এলাকা থেকে শুরু হয়ে ঘোষবাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ পরিক্রমা করে। মিছিলে পা মেলান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি নেতানেত্রী সহ কয়েকশো উৎসাহী সাধারণ মানুষ ও কর্মী সমর্থক। জেলার চিঠি শেষ হল। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিনিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় পোহাঙ্কার। প্রথমেই শুনবেন বিলাস খানি তোড়ি, তারপর রয়েছে ঠুমরি, সিন্ধ ভাইরাবি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন খেয়াল শিল্পী পণ্ডিত অজয় পহাঙ্কার। এতক্ষণ শুনলেন রাগ বিলাস খানি তরি, এবারে ঠুমরি সিন্ধ ভৈরবী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল, তারপর ঠুমরি। শিল্পী পণ্ডিত অজয় পোহাঙ্কর। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা।

আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ এই শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা পৌঁছে গিয়েছি রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ পালপাড়া গ্রামে। এখানে এসে মূলত বহু প্রাচীন একটি গ্রামের নানান ইতিহাস সম্পর্কে

নানান তথ্য আমরা যেমন সংগ্রহ করতে পেরেছি বা পারছি, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এই গ্রামের কিছু ঐতিহাসিক কথা বা তার উদ্ভাবন, তার সৃষ্টি, সমস্ত কিছু জেনে নেব এই গ্রামের কিছু পুরনো মানুষদের কাছ থেকে। চলুন সরাসরি তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠি।

0: যদিও বহু প্রাচীন গ্রাম, তবু এই গ্রামের থেকেই এক একজন সশিক্ষিত সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের শহরের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তেমনই এক শিক্ষকের সঙ্গে পরিচয় হলো আমাদের, আমরা কথা বলে নেব। নমস্কার, আপনার নাম?
1: আমার নাম হারাধন পাল।
0: এখানে এসে জানতে পারলাম বহু পুরনো এই গ্রাম এবং এখানের বসতি যারা রয়েছেন তারা বহু প্রাচীনকাল থেকে এখানে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কুলিক নদী পাশ দিয়ে বয়ে গিয়েছে তার একটা ইতিহাস। একটু ছোট করে যদি আমাদের বলেন যে কবে থেকে আপনারা এখানে এসেছেন, থাকছেন, বা এই গ্রামের সৃষ্টি কবে থেকে বলা যেতে পারে।
1: এখানে পালপাড়াতে আমরাই প্রথম চন্ড শুনে এখানে আসা, তারপরে ধীরে ধীরে সব ওই বাংলাদেশ থেকেই আসছে সব।
0: আচ্ছা,
1: আসার পরে এখানে বস্তি হলো, যেরকম এখানে একটা কলোনি বস্তি হলো, তখন পঞ্চায়েত হয় নাই, তারপরে 70 পঞ্চায়েত আসলো, পঞ্চায়েতের থেকে এই পাড়াগুলা কলোনি বস্তি হলো, তাও ধীরে ধীরে পাড়াটা ভরে গেল। তারপরে মাটির ব্যবসার উপরে নির্ভরশীল, সব মাটির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে এইভাবে চলতো, ঘাটে নৌকা থাকতো। এখন তো মনে করেন সব রকম সবাই সব ব্যবসা করতেছে, আগে জীবিকা নির্ভর একমাত্র এই মাটির ব্যবসার উপর।
0: এখনো এই পাড়ার নাম পালপাড়া রয়েছে
1: এবং কোটগ্রাম পালপাড়া বলে এটাকে।
0: এবং আমি এসে এখানে দেখছি প্রায় প্রতিটি বাড়িতেই ছোট থেকে বড় সকলেই হাতের কাজে নিযুক্ত রয়েছে।
1: হ্যাঁ, সবাই হাতের কাজে ব্যস্ত।
0: তো এই শুরুটা আপনারা কিভাবে শুরু করেছিলেন বা বর্তমানে বলছেন যে অনেকে ছড়িয়ে গিয়েছে নানান ব্যবসায়, এর কারণ কি বলা যেতে পারে?
1: এর কারণ হচ্ছে এখন বাইরে বাইরে যাচ্ছে, কেউ সোনার কাজ শিখতেছে, কেউ একভাবে এক বাড়িতে পাঁচটা সন্তান আছে, পাঁচ সন্তান একইভাবে থাকবে না, মাটির কাজ করবে না, তারা হয়তো কেউ সোনার কাজ, কেউ স্টেশনারি দোকান, এইসব কাজ করতেছে। এই ব্যবসাটা লিপ্ত হয়ে গেছে, সেরকম ইনকাম ছিল না, মাটির ব্যবসার মধ্যে সেরকম ধরনের ইনকাম ছিল না, তখন ইনকামের জন্য বা পরিবেশকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য অন্য অন্য কাজ করে একটু পাকা বাড়ি করবে, সব সোনের ঘর ছিল, টিনের বেড়া ছিল, যে না অন্য অন্য ব্যবসায় গেলে কিছু উন্নত হবে, এইভাবে ধীরে ধীরে অন্য ব্যবসায় গেছে।
0: আপনাদের এখানকার তৈরি মাটির জিনিসপত্র বাইরে বাইরে বিভিন্ন জায়গায় আপনারা পাঠান, তো সেই সমস্ত সম্পর্কে যদি আমাদের একটু জানান।
1: এইসব জিনিসপত্র নিয়ে বাইরে গেলে পরে এখানে একটা ইনকাম সোর্স বেশি হচ্ছে, লোকালে কত চলবে? যেরকম হাঁড়ি পাতিল নিয়ে যেত আপনার হচ্ছে ফাটাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এসব এখনো যায়, দইয়ের খুঁটি জলপাইগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, চায়ের কাপ যাচ্ছে, কাটিয়ার যাচ্ছে, পূর্ণিয়া যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, ওখানে দুটো পয়সা বেশি আছে, ইনকামটা বেশি হয়।
0: আগের থেকে এখন এই চাহিদাটা কি কমেছে না বাড়ছে?
1: না, এখন একটু চাহিদাটা বাড়ছে, মাটির প্রতি একটু মানুষের ধ্যান ধারণা নিছে, এখন মানুষ এই অন্য অন্য ব্যবসার থেকে এখন মাটির ব্যবসার প্রতি একটু নজর দিয়েছে।
0: আচ্ছা, আপনারা কি তাহলে এখন আপনাদের পরবর্তী প্রজন্মদের এভাবে হাতে করে শেখান যে তারা যেন এই কাজটাকে বাঁচিয়ে রাখে বা আপনাদের এই পালপাড়ার ঐতিহ্যটা যাতে বেঁচে থাকে, এরকম প্রচেষ্টা কিরকম চলছে আপনাদের?
1: শিল্পর মর্যাদাটা সকলে দিতে পারে না, শিল্প এখানে প্রচুর। হ্যাঁ, সেই শিল্প হিসাবে শিল্পর ব্যবসাটা মর্যাদা পায়নি, সেই হিসাবে ডেভেলপ হয়নি, যার জন্য অনেকে এখান থেকে সরে গেছে। হ্যাঁ, যদি মর্যাদা পেত তাহলে পরে হয়তো এই ব্যবসাটা আগাগোড়া ধরে রাখতো, এখন একটু পয়সা দেখছে, যার জন্য এই ব্যবসাটাকে আবার পুনরাবৃত্তি চেষ্টা চালাচ্ছে।
0: এর মধ্যে পাশেই বয়ে যাওয়া কুলিক নদী এবং রায়গঞ্জের রায়গঞ্জ, আমরা বলে থাকি আগে পুরাতন নাম ছিল রায়গঞ্জ, তো এই নদী নিয়ে প্রচুর ইতিহাস এবং সব থেকে পুরনো যদি বন্দর অঞ্চল বলা হয়ে থাকে একদম আপনাদের পাড়ার সংলগ্ন, তো সেই সম্পর্কে যদি একটু বলেন, সেই পুরনো ইতিহাস, আপনাদের ছোট থেকে বড় হয়ে ওঠা এই নদীকে ঘিরে সেই গল্পগুলো যদি একটু জানতে পারি।
1: মানে আমাদের এই নদীতে আমাদের পাল সমাজের একটা করে নৌকা ছিল, ছোনের গাড়ি আসতো, ছোন নিয়ে সবার ছোনের বাড়ি ছিল, ঠিক আছে, তারপরে এই নদীতে কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা, এইরকম একটা ইতিহাস। যেরকম বিহার থেকে গাড়ি আসতো আমাদের হাড়ি কলসি সব নিয়ে ওরা চলে যেত বিহারে, এখানে
0: জলপথে
1: জলপথে যাতায়াত করতো, আর আমাদের ব্যবসা ছিল জলপথে, বিয়ে অনুষ্ঠানও জলপথে যেত, তারপরে এরকম আমাদের গাড়ি ঘোড়া তো পরে আসলো। হ্যাঁ, নৌকা পথে আমাদের ব্যবসা ছিল চরম পর্যায়ে, ধানের গাওয়াল করে সেই ধান নিয়ে আসতো, মানে একটা কৃষকের ঘরে যা ধান না থাকতো আমাদের এই পাল সমাজের ঘরে তা থাকতো। হ্যাঁ, মোটা খাওয়া, মোটা পড়া বা সবাই সচ্ছলতা এরকম ছিল।
0: তারপর

0: ধীরে ধীরে নদীর
1: নদী ভরে যাচ্ছে, নদীর ভাঙন ধরেছে, নদীর ভিতরে প্রায় অর্ধেক বাড়িও হয়ে গেছে,
0: নদী ভেঙে
1: বাড়ি হয়ে গেছে।
0: সেই জায়গা থেকে আজকের এই বন্দর অঞ্চল আর আপনাদের সময়কার বন্দর অঞ্চল কোথাও গিয়ে মনের ভিতর কি কোনো একটা খারাপ লাগা তৈরি হয় যে আমরা হারিয়ে ফেলছি আমাদের সেই পুরো?
1: অবশ্যই, এই ঘাট একটা আমাদের ভিতরে ছোটবেলা থেকে দেখছি, এই ঘাট দিয়ে অনেক কিছু পারাপার হতো। এখন এই নদীতে বন্দরে কত মালপত্র আসতো, ওখান থেকে নদীর মালপত্রে মাল যেত, এখন দেখা যাচ্ছে যানবাহনে যাচ্ছে, আমাদের চোখে পড়ছে না। এই ঘাটেই অনেক মাল নামাতো, বড় বড় পুঁজিপতির
0: এখান থেকে গুলো এখন যেন কোথায় চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই দিনগুলো আর আমরা খুঁজে পাই না। আমরা এরকম আরো নানান স্মৃতি এই গ্রামের আশেপাশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের এই মানুষদের সঙ্গে কথা বলছি, জানছি তাদের কাছ থেকে, সেটি একটি হরিবাসর এবং এখানে কীর্তন, নিয়মিত পূজো আর্চা এই সমস্ত কিছু হয়ে থাকে। এখানে আপনারা সকলে একত্রিত হয়ে বছরেই এখানে অনুষ্ঠান হয়।
1: আমাদের এই টোটাল 1200 ঘর পাল আছে এখানে, সবাই একবদ্ধভাবে একতাবদ্ধ, খুব কমিটিটা আছে আমাদের এখানে। এখানে আমরা কীর্তন করি, প্লাস বাৎসরিক মায়ের মন্দির আছে, মা তখন ছোট ছোনের ঘর, তারপরে ধীরে ধীরে টিনের ঘর, তারপরে এখন পাকা করলাম। সবাই মানে অ্যাক্টিভভাবে আমাদেরকে দান ধ্যান করে, তার মাধ্যমে আমরা খুব আনুষ্ঠানিকভাবে খুব আনন্দ ভর্তির মাধ্যমে এই অনুষ্ঠানগুলো করি, কীর্তন করি 24 প্রহর, তারপরে বাৎসরিক এই কালী মন্দিরের এই পূজাটা হয়। আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে কোথাও বাইরে না, সবাই টাকা পয়সা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। আমরা পাড়া প্রতিবেশী সবাই অনুষ্ঠান খুব আনন্দ উৎসবের মাধ্যমে খুব আমরা ছোটবেলা থেকে এটা করি।
0: মূলত আন্তরিকতার কিন্তু কোথাও কোনো অভাব নেই, হতে পারে হয়তো যান্ত্রিকতায় এসে কিছুটা গ্রাস করে নিয়েছে আমাদের এই পালপাড়ার গ্রামের প্রকৃত যে সবুজতা সতেজতা, কিন্তু সেখানে আন্তরিকতার কিন্তু কোনো খামতি নেই এবং প্রত্যেকটি মানুষ একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন, তাদের ঐতিহ্য, তাদের শিল্প, তাদের সংস্কৃতিকে কিন্তু তারা বজায় রাখছেন। তো এরপর আমরা গ্রামের পথে হেঁটে হেঁটে চলুন আরো কথা বলে নেব এই গ্রামের আরো যারা মানুষজন রয়েছে তাদের সঙ্গে, তাদের মনের ভেতরে যে সমস্ত গল্পগুলো লুকিয়ে রয়েছে আপনাদের সামনে তা তুলে ধরবো।

0: গ্রামের পথে পথে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি, হঠাৎ চোখে পড়ল পালবাড়ি উদ্যোগ, একটি মৃৎশিল্পের কারখানা। সেখানে অনেক মহিলারা কাজ করছেন একসঙ্গে, দেখে ভীষণ ভালো লাগলো। স্বনির্ভরতার একটা উদাহরণ বলা যেতে পারে। তারা কিন্তু নিজেরা নিজেদের হাতে মাটির উপকরণ তৈরি করে তা বাজারে পাঠিয়ে দিচ্ছেন বিক্রির জন্য, তারা নিজেরা স্বনির্ভর। কথা বলবো তাদের সঙ্গে, তবে তার আগে যিনি মূল উদ্যোক্তা, যার উদ্যোগে এই কারখানাটি চলছে, একটু তার সঙ্গে কথা বলে। নমস্কার দাদা, আপনার নাম?
1: আমার নাম বিজয় পাল।
0: আচ্ছা, এই আপনাদের গ্রামে আজকে ঘুরতে ঘুরতে আপনার এই এত বড় কারখানাটি চোখে পড়ে গেল। আগে তো আমরা বাড়িতে দেখতাম মাটির জিনিসপত্র তৈরি করা হতো, এই এখন নতুন ভাবে কারখানা তৈরি করে এতজন মহিলা আপনার এখানে কাজ করছেন, এই উদ্যোগটা কিভাবে নিয়েছিলেন বা কবে থেকে নেওয়া, কি ভেবে নেওয়া?
1: অ্যাকচুয়ালি এটা তো পালপাড় মূলত মৃৎশিল্পেরই নির্ভরশীল। একটা সময় দেখা গেছে, আমি দেখেছি যে বেশিরভাগ মানুষই আপনার মাটির কাজ ছেড়ে ছেড়ে অন্য ব্যবসায় চলে যাচ্ছে। ওরা রিজনটা দেখালো যে আপনার মাটির কাজে লাভ নেই বা এরকম জন্য অন্যান্য কাজে চলে, দাম দেয় না। এবার আমি এটা ভাবলাম যে এইভাবে যদি সবাই ছেড়ে দেয় তাহলে পাড়া, যে পালপাড়া এটা, তাহলে এই ঐতিহ্যটা টেকানো যাবে কি?
0: হারিয়ে যাবে।
1: আমি ভাবলাম তাহলে কি করা যায়, একটা ভাব আশেপাশে দেখছি কি করে আপগ্রেডেড করা যায়। তো দেখলাম যদি এটাকে মেশিনে সব যদি তৈরি করা যায় তাহলে হয়তো ভালো হবে।
0: সেটাকে
1: হ্যাঁ একটা ইন্ডাস্ট্রিয়াল রূপ নিয়ে আমরা এখানে শুরু করলাম। তো তার ফলে দেখছি সবার আগ্রহ বাড়ছে।
0: কতজন মানুষ আপনার এখানে কাজ করছে?
1: আমাদের মানে কারখানার ভেতরে আর পাড়া জুড়েও আমাদের কাজ হয়, সব মিলিয়ে এখন 60 জন মহিলা কাজ করছে। পুরোটাই মহিলাই কাজ,
0: পুরোটা মহিলারা কাজ করে থাকেন।
1: অ্যাকচুয়ালি মহিলা নির্ভরই, শুধু আমাদের যেগুলো মহিলারা পারবে না, ধরুন মাটি পোড়ানো থেকে শুরু করে মাটি কাটা কোপানো, এতে কাজ মহিলারা করছে, বাকি লেবার যেগুলো আছে ছেলেরা সেটা কাজ করছে।
0: ভাই উদ্যোগ তার তো মানে এখন বলা যেতে পারে ভীষণ সাধুবাদ জানাবার মতো একটি উদ্যোগ, যেখানে মহিলারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে নানান রকমভাবে প্রচেষ্টা করছেন, সেখানে আপনারা এগিয়ে এসেছেন বা আপনি এগিয়ে এসেছেন, এটা তো ভীষণ গর্বের একটি বিষয় বলা যেতে পারে। তো আমি একটু কারখানার ভেতরে মহিলাদের সাথে একটু কথা বলি।

0: দুহাতে চলছে কাজ এবং তার সঙ্গে সঙ্গেই আমি পৌঁছে গিয়েছি তাদের একদম কাজের জায়গায়। কথা বলে নেব একটু, নামটা একটু জেনে নেব।
1: সীমা পাল।
0: সীমা পাল, কতদিন ধরে এখানে কাজ করছেন?
1: আমি আমার 6 মাস হলো আমার এখানে।
0: 6 মাস হলো। আগে কি মাটির কাজ করা হতো? যেহেতু
1: আগে করতাম, বাড়িতে করতাম।
0: বাড়িতে? আচ্ছা, এখন তো নানান ক্ষেত্রে মহিলারা সব কিছুতে এগিয়ে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই মাটির কাজ, মাটির কাজে হাত এগিয়ে দেওয়া বা সেই কাজে আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসা, কিরকম লাগে কাজ করতে?
1: কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে মাটির দাম অনেক বেড়ে গেছে, ওই জন্য আমাদের মালিকও মাটি পাচ্ছে না, আমরা করতে পারছি না।
0: আচ্ছা, পেয়ে গিয়েছি আরেক দিদিকে, নামটা একটু জেনে নেবো দিদি।
2: আমার নাম মনমতি পাল।
0: আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করছেন?
2: এখানে কাজ করতেছি 2 বছর হয়ে গেল।
0: 2 বছর হয়ে গেল। এই সংসার সামলে এক হাতে, তারপরে সমস্ত কিছু দেখে, এই সমস্ত কিছুর সঙ্গে এই নিজের হাতের কাজ, কতটা সময় বের করে করা হয়?
2: বাড়ির কাজকর্ম সেরে আইসে 2-3 ঘন্টা সময় পেলেই কাজ করি।
0: আচ্ছা, এবং নিজেকে স্বনির্ভর করে তোলার আর কোনো মাধ্যম কি ভেবে ওঠা হয় না? মাটির কাজকেই সবটা বলে ধরে নেওয়া হয়েছে যে না, আমি মাটির কাজকেই ভালোবেসে করি।
2: সংসারে কাজকর্ম করে, বাড়ির কাজকর্ম করে এসে মাটির কাজ আমি ভালোবাসি, তাই মাটির কাজটাই করি আমি।
0: বাবা বা, ভীষণ সুন্দর। আর তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করব যে এখন এই বাজার চলতি সময় কতটা উপযোগী বলে মনে হচ্ছে এই মাটির কাজ? কোথাও কি একটু আয়ের দিক দিয়ে মনে হচ্ছে যে না, আমরা একটু পিছিয়ে পড়ছি বা একটু কম পাচ্ছি টাকা, এরকম কি কোনো ব্যাপার রয়েছে?
2: এখানে আমি কাজকর্ম করে আরাম পাচ্ছি, বাচ্চা কাচ্চা পড়াশোনা করার, বাড়ির কাজকর্ম করার, আমি কত দিকে আয়েস পাচ্ছি সব
0: নিজের পায়ে এক কথায় দাঁড়ানো। বাহ, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো কথা বলে। তো চলুন, আরও আনাচে কানাচে গ্রামের কী কী লুকিয়ে রয়েছে, কী কী ঐতিহ্য রয়েছে একটু খুঁজে বের করার চেষ্টা করি।

0: সুভাষগঞ্জ পালপাড়ার পথে পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকম গল্প, কাহিনী, গাথা। পথ চলতে চলতেই এক প্রবীণ ব্যক্তির সাথে আলাপ হলো, তার কাছ থেকে আরো কিছু পুরনো ইতিহাস গল্প সব জেনে নিলাম। তো চলুন কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার।
1: সুভাষগঞ্জ অঞ্চলে তা এর আগে যখন নদী ব্রিজ ছিল না, তখন তো এই অঞ্চলের লোকজন নৌকা করেই পার হতো। তখন এই ব্রিজের তো খুব বেশি বয়স হয় নাই, এদিককার ছেলে পুলে যখন আগে ওইদিকে রায়গঞ্জের দিকে টাউনের দিকে যেতেও ওদিকে স্কুলে পড়তো, তো তাদের তো একমাত্র রাস্তা ছিল বলতে গেলে এই নৌকা করে পার হওয়া। আর তা না হলে যে এই যে ব্রিজ আছে, সেই রেলের ব্রিজের উপর দিয়ে লোকজন যাতায়াত করতো সে সময়। তো এটাই পরবর্তীতে যখন ব্রিজ হলো, রায়গঞ্জের সাথে যোগাযোগ আরো ভালো হলো, তখন এই সুবিধাটা হলো। তো এখানে তখন তো অনেক সবার বাড়িতেই ব্রিজ ছিল না বলে সবার বাড়িতেই একটা করে নৌকা থাকতোই, সেই নৌকা ডিঙ্গিতেই ব্যবসা বাণিজ্য চলতো, নদী পারাপার চলতো, রায়গঞ্জের সাথে যোগাযোগ যা চলতো এদিক দিয়ে। যেহেতু এখানকার পঞ্চায়েতের অফিসও এখান থেকে অনেকটাই দূরে, সেটাও নদী পাড়ায় ওপারে যেতে হয়। এখন তো এদিক দিয়ে হাইওয়ে হয়ে গেছে, ফলে ওদিক দিয়ে যেতে অনেক সুবিধা হয়, কিন্তু তখন তো হাইওয়ে তো রায়গঞ্জের পূর্ব দিক দিয়ে ছিল, তো সে কারণে ওদিক দিয়ে তো আর যাওয়া যেত না। তো এখানকার মানুষজন যারা এই 10 নম্বর অঞ্চলের মানুষ, মারাইকুড়া পঞ্চায়েতে যদি তাদেরকে অফিসে কোনো কাজে যেতে হতো, তো তারা ওই পাড়ায় যেত, নদী পাড়ায় ওদিক দিয়ে চলে যেত, ওই ঘোষপাড়ার ভিতর দিয়ে ওদিকটা দিয়ে চলে যেত। তো এখানকার মানুষজন চিরকালই সেই সময় নদীর উপরই ভরসা করেছিল, নদী মূল যে যাবতীয় কিছু সেগুলো সব নদী মাতৃকই ছিল। পরবর্তীতে সড়ক ভালো হওয়ায়, পরিবহন ভালো হওয়ায়, ব্রিজ হওয়ায় এখন মানুষজন এর বাড়িতে

এখন আর নৌকা বিশেষ দেখা যায় না, এখন গাড়ি আছে, বাইক আছে। তারপর আগে মানুষের যখন অত টাকা পয়সা ছিল না তখন সাইকেল ছিল। তো এইভাবেই সুভাষগঞ্জ অঞ্চল বড় হচ্ছে, এই বড় হওয়া আস্তে আস্তে আস্তে আস্তে এখন তো শহরের মতোই অনেকটা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে, উন্নয়নের ছোঁয়া লাগছে, লাইট চলে আসছে অনেক বাড়ি বাড়ি। তো সেটা পুরানো সুভাষগঞ্জ যখন ছিল সেই সুভাষগঞ্জ একটু অন্যরকমই ছিল বলতে গেলে।

প্রথম পর্বের এই আলাপচারিতা, এই আলোচনা, এই পদচারণা আমরা এখানেই শেষ করব। বাকি গল্প, আড্ডা, সমস্ত কিছু নিয়ে আমরা ফিরব আমাদের পরের পর্বে।

এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশ, আজ শুনলেন এর প্রথম ভাগ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সারদা গুহ। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সন্তোষ সেনগুপ্তা।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকে কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ শ্রোতা বন্ধুদের সাথে আমি আছি তনুকার, আমার সাথে আছে
1: আমি ভাস্কর।
0: আজকে শ্রোতা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় জানাই, সেটা হলো প্রতি বছর আমাদের এই আজকের দিনে অর্থাৎ 30শে জুলাই বিশ্বজুড়ে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন করা হয়। 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিনটি পালনের কথা বলা হয়েছে, যাতে মানব পাচারের যে ভয়াবহতা সে সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা যায়। এই বিষয়টাই আজকে আমাদের আলোচনার বিষয়। এবং শ্রোতা বন্ধুদের ফোন নম্বরটি একবার জানিয়ে দিচ্ছি, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন, আজকের এই বিষয়টি সম্পর্কে আমরা আপনাদের সাথে কথা বলব। ইতিমধ্যে আমরা একজন শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো।
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন আজকে বন্ধুত্ব দিবস, এটাও একটা আজকে তারবিহীন বেতারের সাথে যে কথাবার্তা, আপনাদের সাথে যে বন্ধুত্বটা হয়েছে দিদি ভাই, এই বন্ধুত্বটা অটুট হয়ে থাকুক এইটা ইয়ে করে। এরপরে বলছি যে দিদি ভাই, মানে এখনকার যে পাচার, মানে এই পাচারটা কিন্তু বন্ধ করা যাচ্ছে না দিদি ভাই, কারণ আমাদের মনের মধ্যে যে মানে শত্রুতা ভিন্ন ভাব, এই ভাবটা যদি না কাটাতে পারি তাহলে কিন্তু এই পাচারটা কোনোদিনই বন্ধ হবে না। এবং রন্ধে রন্ধে এই পাচারের লোক ঢুকে আছে, এবং ঘরের শত্রু বিভীষণ, ঘর থেকে যদি সেই ইয়েটা বন্ধ না হয় দিদি ভাই, আমরা জীবনে কোনোদিন এই পাচার, যে আমাদের মেয়েই হোক ছেলেই হোক, আমাদের বুদবুদের থেকেই একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে তার কিডনি দুটো কেটে নিয়ে, একটা কেটে একটা নিয়ে তাকে 50,000 টাকা ধরিয়ে আমাদের বুদবুদেই আবার নামিয়ে দিয়ে চলে গেছে। এই যে জিনিসগুলো দিদি ভাই, সেই ছেলেটা 50,000 টাকা নিয়ে কি হবে, একটা তো তার অঙ্গ চলে গেছে, তো সেই ছেলেটা এখন মুটে গিড়ি করে খাচ্ছে, আর 50,000 টাকা কদিন খাবে দিদি ভাই? তো সেই জায়গাটা আমরা যদি নিজেরা নিজেদের সচেতন হতে পারি, তাহলে কিন্তু জীবনে কোনোদিন এই যে চক্রগুলো, এগুলো মেয়ে পাচার কি ছেলে পাচার, এইগুলো যদি আমরা নিজেরা বন্ধ করতে পারি, মানে নিজেদের সচেতন হতে হবে দিদি ভাই।
1: একদম তাই, একদম তাই। আর
2: থেকে কিছু ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে, এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে, মানে দেখতে হবে বলতে আমাদের রাষ্ট্রসংঘের কাছে আমার একটাই অনুরোধ দিদি ভাই, তারা যেন এই ইয়েতে মানে বিষয়টাতে কর্ণপাত করে এবং চক্ষু দিয়ে দেখে, তাহলেই কিন্তু আমরা এই সচেতন থেকে মুক্ত পাবো দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন।
1: একদম তাই। আর প্রবীর বাবু দেখুন, মানুষ কিন্তু স্বাধীনভাবে

0: বেঁচে থাকার অধিকার নিয়েই জন্মায়। কিন্তু দুঃখজনকভাবে আজও পৃথিবীর বহু মানুষ প্রতারণা, প্রলোভন, জবরদস্তি এবং ভয় বা ভীতি দেখে মানব পাচারের শিকার হন। এই অপরাধ শুধু একদম তাই, আর এই অপরাধ কিন্তু শুধু একজন ব্যক্তির স্বাধীনতাই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় তার স্বপ্ন, পরিবার এবং ভবিষ্যৎ।
1: ঠিকই, অনেক ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের সাথে, শুনতে থাকুন অনুষ্ঠান। আসলে মানুষ অর্থাভাবে আমার মনে হয় এবং সত্যি তাই, এই যে উনি এখনই যে উদাহরণটা দিলেন, অর্থাভাবে মানুষ এই কাজ করছে এবং কিছু মানে খারাপ লোক আমরা যা বলি যে অর্থে আমাদের সমাজের, তারা এই বিষয়গুলোকে মদত করছে, মদত দিচ্ছে এবং মানুষের অঙ্গ পাচার চক্রের সঙ্গে যুক্ত, হ্যাঁ, কিংবা জোর করে বিয়ে করে নিয়ে অন্য অন্যত্র নিয়ে গিয়ে, হ্যাঁ, মহিলাদের আরও যে সমস্ত কুকর্ম রয়েছে সে তার সঙ্গে জুড়ে দেওয়া, যুক্ত করা এবং তার থেকে বিদেশে পাচার, নানা কারণে এই বিষয়গুলো আজকের সমাজে কিন্তু ভীষণভাবে ক্ষতির সৃষ্টি করছে।
0: একদম তাই। আর আরেকটা দেখো তানুকা, যে আজকে এই প্রযুক্তি নির্ভর যুগে কিন্তু মানব পাচারের কৌশল বদলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়ো চাকরির বিজ্ঞাপন, বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন ইত্যাদি প্রতিশ্রুতিতে কিন্তু মানুষ
1: পা দিয়ে দিচ্ছে, গিয়ে অন্যত্র চলে যাচ্ছে, তাদের স্বাধীনতা নষ্ট হচ্ছে এবং আগামী জীবনটা কিন্তু সম্পূর্ণই খারাপ হয়ে যাচ্ছে।
0: একদম তাই।
1: আমরা আরো এক বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভ, বলুন, আজকের বিষয় শুনেছেন নিশ্চয়ই?
2: বিষয়টা একবার বলুন তো, ভুলে গেলাম।
1: আজকে তো বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। হ্যাঁ, এই বিষয়ে বলুন।
2: হ্যাঁ, তো এই বিষয়ে আপনাকে আমাকে বলতে হবে তো?
1: হ্যাঁ, আপনার যা মতামত আপনি শ্রোতা বন্ধুদের জন্য।
2: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের জন্য তো বিশ্ব মানব পাচার দিবসে যেটা প্রয়োজন, প্রয়োজনটা হচ্ছে আমাদের যে, আমরা তো একটা সম্পদ, আমরা একটা মানব সম্পদ।
0: একদম তাই।
2: তো সেই সম্পদটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আসলে দিদি, এই যে ধরুন পাচার জিনিসটা, এই শব্দ বন্ধটা, হ্যাঁ, যতটা আমাদের কাছে মানে ইয়েটা খারাপ লাগে শুনতে, কিন্তু বাস্তবটা অনেকটা তার সঙ্গে মানে মিল আছে আর কি। এই যে পাচার, হ্যাঁ, মানে যা কিছু, হ্যাঁ, মানে কি বলবো, মানে স্থানান্তরিত করা হয় এক জায়গা থেকে আর এক জায়গায়, তো এই মানব পাচারকে, হ্যাঁ, বন্ধ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে প্রথমত সচেতনতা তৈরি করা, এবং যিনি পাচার করছেন বা যিনি এ ধরনের কাজে লিপ্ত আর কি, হ্যাঁ, তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। আসলে দেখুন, যে কোনো সম্পদই, সেটা মানব সম্পদ হোক, প্রাকৃতিক সম্পদ হোক, সেটা পাচার করা, হ্যাঁ, একটা দেশের বা রাষ্ট্রের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনই, হ্যাঁ, সেটা হচ্ছে এক ধরনের অপরাধ। তো সেই অপরাধমূলক কাজগুলোকে যদি আমরা, হ্যাঁ, শুরুতেই মানে তার মূলোচ্ছেদ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আর দিদি, মানব পাচার শুধু মানব পাচার নয়, মানবের যে অঙ্গগুলো, হ্যাঁ, আমাদের মানে অভ্যন্তরের যে অঙ্গগুলো, হ্যাঁ, সেগুলোও কিন্তু সাথে সাথে পাচার হয়ে যায় দিদি, এবং একটা এর বিরুদ্ধে একটা দুষ্টচক্র ভীষণভাবে জড়িত থাকে, এবং সেই দুষ্টচক্রের মূলে যদি আমরা কুঠারাঘাত করি, তাহলে এই বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের সার্থকতা হয়ে উঠবে সেখানেই।
0: একদম তাই। আর আপনি আপনি সত্যি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর আমাদের এই ভারতের মতো বিশাল দেশে কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন পাচারের ঘটনা ঘটে, তেমনি আন্তর্জাতিক সীমান্ত দিয়েও কিন্তু এই অপরাধ সংগঠিত হয়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে। তাই সচেতনতার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর আমাদের মতো রাজ্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে আমাদের একাধিক মানে রাষ্ট্রের সঙ্গে আমাদের, আমরা বর্ডার শেয়ার করি, তো সেখানে রাজ্যের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ একসঙ্গে কিন্তু যৌথভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে।
1: একদমই, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি আজকের অনুষ্ঠানে প্রথম গানটা শুনে নিই?
0: একদম তাই, প্রথম গানটা আমরা শুনে নিই। প্রথম গানটা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।
1: একদম।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান। আবারও আমরা একজন শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি কাওয়াখালি সুমিত্রা সুমিত্রা মুখার্জি কাওয়াখালি থেকে।
0: আচ্ছা,
1: আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ
1: আপনি
0: আপনাকেও।
1: এত সুন্দর টপিক ধরে শুনেছেন। আর দ্বিতীয় কথা, এই মানব পাচার মানে আমাদের মানে সবাই রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ালে তাহলে এই সমাজটাকে ভালো হবে। এই যে বাচ্চা মেয়েরা কত প্রতারণা হচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে, খুব খারাপ লাগে শুনলে সব বাচ্চা বাচ্চা মেয়েরা। এটাই আমরা বলবো, সবাইকে বলবো যে আমরা সবাই একজোট হয়ে পরিবেশ ভালো রাখি, সবাইকে ভালো রাখি, এটাই আমি বলবো, আর কিছু না।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আসলে দেখো, আমরা কিন্তু দেখি এই বিষয়গুলো সাধারণত আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী তারাই কিন্তু এর খপ্পরে
2: বা
0: পড়ছে বা
2: শিকার
0: বেশিরভাগ
2: শিকার হয়ে
0: শিকার
2: যায় আর কি।
0: হচ্ছে।
2: হ্যাঁ
0: হ্যাঁ
2: একদম তাই।
0: হ্যাঁ, মানুষের অশিক্ষা একটা কারণ।

0: একদম তাই।
1: হ্যাঁ, আর একটা হচ্ছে অর্থাভাব। হ্যাঁ, কাজ নেই, অর্থের দরকার, সেক্ষেত্রে এরা কিন্তু খুব সহজেই, এই শ্রেণীর মানুষরা খুব সহজেই এই চক্রের মধ্যে
0: পড়ে যায় এবং পাচার হয়ে যাচ্ছে দেশ দেশান্তরে।
1: এবং তাদেরকে যে কী কীভাবে ব্যবহার করা হচ্ছে তা তো আমরা সকলেই কম বেশি জানি, এবং এই বিষয়গুলো আটকানো খুব দরকার। মানব শরীরের বিভিন্ন অঙ্গ পাচার হচ্ছে, তাকে শ্রমের বিভিন্ন রকম কাজে লাগানো হচ্ছে, ভিক্ষাবৃত্তিতে টেনে আনা হচ্ছে। হ্যাঁ, এবং নারীদেরকে নিয়ে সেরকম তো রয়েইছে, নানা জায়গাগুলো তো রয়েছে।
0: তো এখানে কিন্তু আমাদের যারা আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু সচেতন হতেই হবে,
1: নিজেকে
0: সচেতন হতে হবে, একদম তাই।
1: কার কথা শুনছি, কোনটা করব কোনটা করব না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
0: এখন তো এরকম হয়ে গেছে কি, এখন যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে সমাজ মাধ্যমে ভুয়ো বিজ্ঞাপন চারিদিকে মানে ছড়িয়ে গেছে আর কি, তো সেই ক্ষেত্রে চাকরির বিজ্ঞাপন বা বিদেশে কাজের বা প্রশিক্ষণ বা বিয়ের প্রস্তাব এলে কিন্তু তার সত্যতা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে আমাদেরকে। মানে এবার অন্যদিকে যেমন আমাদের পরিচয়পত্র, আধার, পাসপোর্ট অনেক সময় আমরা অপরিচিত লোকদের হাতেও দিয়ে দিই, সেটাও কিন্তু আমাদের একটা মানে মানে বিপদের কারণও হয়ে যেতে পারে আর কি।
1: একদম ঠিক, আমরা আলোচনায় থাকবো, চলে যাচ্ছি পরের গানে। পরের গান
0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি বাজাজিন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: আপনার নামটা একটু বলুন।
1: শিলিগুড়ি বাজাজিন পার্ক থেকে বলছি, নিতাই রায়।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
1: আজ যে উদ্দেশ্যটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক। যেমন আজকে যে কোনো পরিবারের একটা সন্তান, মেয়েই হোক ছেলেই হোক, যদি পাচার হয়ে যায় বা কোথায় হারিয়ে যায়, সেটা তো বিশাল বড় তার দুঃখের ব্যাপার হয়ে থাকে। তো সেই হেতু আজকে যে পাচার গুলা হচ্ছে, এটা একদিক থেকে প্রলোভনের শিকার হচ্ছে দারিদ্রতার কারণে। আজ আমাদের এখানে যত চা বাগান আছে বা এই ধরনের বস্তিবাসী আছে, তারা কাজের অভাবে হয়তো দেশ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, সেই সব খপ্পরে পড়ে যাচ্ছে। এই সব প্রলোভনকারী যে সব সংস্থা আছে, তারা লোভ দেখিয়ে, কাজের লোভ, টাকার লোভ, কোনো কোনো মেয়েদেরকে বিয়ের ব্যাপার, এরকম নানা ভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে পাচার করে যাচ্ছে। তা আমাদের প্রশাসন হয়তো ব্যবস্থা কখনো কখনো নিতে পারছে, কখনো পারছে না, কিন্তু প্রশাসনের এমন একটা আইন হওয়া উচিত যেটা ধরা পড়লে বা এই ধরনের কাজ করলে তাদের এমন কঠোর সাজা দেওয়া, যেটা আর কোনোদিনই ভুলক্রমে কেউ এ কাজ করবে না। এই ধরনের ব্যবস্থা থাকলে হয়তো বা কিছু কাজ হতো। তার সাথে অঙ্গ যে বিক্রি হচ্ছে, পাচার হচ্ছে, এটাও একটা ব্যাপার। সেটা সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগবে, যে এগুলা অঙ্গ পাচার যেগুলো হচ্ছে সেগুলো ডাক্তারদের মাধ্যমেই হচ্ছে, যারা আমাদের মানে ভগবান তুল্য, অথচ তারাই এসব কাজগুলো করে যাচ্ছে। এটা আমাদের দেশের এবং দেশের এবং আমাদের জাতির একটা গর্বের জায়গায় মানে মানে কি বলবো, এটা কি ভাষায় প্রকাশ করা যায় না, এত ছোট তাদের মনটা চলে আসে। যেটা ডাক্তার যখন তারা পড়া শুরু করে, তখন যে শপথটা নেয়, সেই শপথের কাজ থেকে সে ভুলে যায় যে আমি কি করলাম বা কি করছি।
0: হ্যাঁ আসলে, হ্যাঁ আসলে একজন দুজনের জন্য সমস্ত সকল, হ্যাঁ সব ডাক্তার, হ্যাঁ
1: একটা বাংলায় একটা প্রবাদ আছে যে যে চুনকে গাল দিয়েছে, দই দেখে ভয় লাগে। এখন এই এক দুইজন ডাক্তার বা এক দুইজন প্রলোভনের শিকার হয়ে তারা যে কাজগুলো করছে, আমরা ডাক্তারকেও ভয় পাচ্ছি। এটা একটা খুবই খারাপ জিনিস। আর বিশেষ করে করোনার সময় যা হয়েছে, সেটা তো মানে ভাবাই যায় না, ভাবাই যায় না।
0: ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ শ্রোতা বন্ধু, যা বললেন সত্যি, আমাদের এই দিকগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে,
2: একদম তাই। আর
0: সচেতন থাকতে হবে,
2: একদম তাই, সচেতনতাই আমার মনে হয় এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে।
0: একদম। আর আমাদের আইন শৃঙ্খলার দিকটা তো রয়েছে, সে দিকটাও নিশ্চয়ই সরকার আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং সেই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে।
2: একদম তাই।
0: আজকের এই বিশেষ দিনটা কিন্তু এই সচেতনতাটা সবার মধ্যে জাগানোর জন্যই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। আমাদের আসলে সব সময় অর্থাভাব তো ঠিকই, কিন্তু আরেকটা বিষয়, মানুষের দুর্বলতার সুযোগ নিয়েও কিন্তু, যেটাকে আমরা যে ব্ল্যাকমেলিং বলি, সেই দিকটাকে ব্যবহার করেও কিন্তু এখন মানব

0: খুব ভালো লাগলো, আপনি
1: একদম ভালো আছি।
0: আপনার ফোন পেয়ে
1: একদম একদম একদম ভালো আছি, আর আপনি ফোন করেছেন, আপনার ফোন মানে আপনাদের ফোন পেলে না আমরা আরো ভালো হয়ে যাই।
0: হ্যাঁ একদম। আর আপনি যে এইভাবে আরেকজনের থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছেন, এটা শুনে তো আমরা একেবারে আপ্লুত। আচ্ছা আজকের যে বিষয়, সে বিষয়ে কি বলবেন? আচ্ছা আজকের বিষয় রয়েছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, আজকের এই 30শে জুলাই দিনটি। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি শ্রোতা বন্ধুদের সাথে, কিছু বলবেন?
2: হ্যাঁ দিদি ভাই, ওই মানব পাচার যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাই করতে হবে। তার কারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব পাচার হয়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। এরপর যেন কোনো ক্রমেই না হয় সেজন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে দিদি ভাই।
0: আর আমাদেরও তো কিছু করণীয় আছে নাকি?
2: অবশ্যই আমাদের তো করণীয় আছে,
0: ঠিক।
2: আর আজকে 30শে জুলাই আজকে বন্ধুত্ব দিবস দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ ঠিকই, তাই এই বন্ধুত্ব দিবসে আমরা একজন নতুন বন্ধুকে পেলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। বাহ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
1: আপনি আপনি ভালো থাকবেন, একদম তাই। আপনি ভালো থাকবেন, আমাদের আবার ফোন করবেন, আপনার ফোনের ফোনের আমরা নিশ্চয়ই আপনার অপেক্ষা করব।
0: ধন্যবাদ।
1: আসলে আজকের এই দিনে আমাদের কিন্তু কথা বলতে বলতে আমরা একদম মানে আমাদের সময় কিন্তু আমাদের নক করছে, আমাদের জানিয়ে দিচ্ছে যে আর বেশিক্ষণ আমরা শ্রোতা বন্ধুদের ফোন নিতে পারবো না। তবে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে মানুষ কিন্তু কোনো পণ্য নয়, প্রতিটি মানুষের স্বাধীনতা মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। তাই আজকের দিনে কিন্তু আমাদের এক প্রতিজ্ঞা করতেই হবে যে আসুন আমরা সচেতন হই, অন্যকে সচেতন করি এবং মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলি।
0: একদম একদম। আর আমরা আজকের অনুষ্ঠান শেষ তো করবো একটা গান শুনে নি,
1: একদম তাই।
0: গান দিয়ে আজকের অনুষ্ঠান,
1: আর আমাদের শেষ গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, তাহলে আজ এখানেই শেষ করছি আমাদের কিছু কথায় কিছু গানে লাইফ অন ইন অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমি তনুকা ছিলাম আপনাদের সাথে, আমার সাথে ছিল
1: আমি ভাস্কর। সকলে ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান। আজ শুনবেন দশম শ্রেণীর ইতিহাস। পাঠদান করবেন নন্দপ্রসাদ গার্লস হাইস্কুলের শিক্ষক নীলোফার হোসেন, এবং সঙ্গে থাকবেন ছাত্রী কবিতা মোহন্ত এবং মিতালি মোহন্ত।
1: নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি উপস্থিত হয়েছি পড়াশোনার বিষয়ে তোমাদেরকে একটু সাহায্য করার জন্য এবং পাশে থাকার জন্য। আজকে তোমাদেরই মতন দুজন ছাত্রী নিয়ে আমি এসেছি। একজনের নাম হচ্ছে কবিতা মহন্ত এবং মিতালি মহন্ত। তারা দুজনেই নন্দপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং দশম শ্রেণীতে তারা পড়াশোনা করে। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। তো বর্তমান যুগে স্থানীয় কোনো ঘটনা হোক বা আন্তর্জাতিক কোনো বিষয়, খেলার মাঠ হোক কিংবা রাজনীতি, সিনেমা জগতে তারকা হোক বা মহাকাশচারী নভোচর, যে কোনো বিষয়ের খবরই আমরা কিন্তু এক নিমেষের মধ্যে পেয়ে যাই, তাই তো? কিসের মাধ্যমে পাই? আমাদের এই সংবাদ মাধ্যমগুলির সোর্স কী কী? আমরা কিসের মাধ্যমে খবরাখবরগুলো চট করে পেয়ে যাচ্ছি বলো তো?
2: ইন্টারনেট, সংবাদপত্র, তারপরে টিভির থেকে, টিভি টেলিভিশন।
1: কবিতা তুমি বলো।
3: মোবাইলের মাধ্যমে।
1: তাহলে টেলিভিশন, মোবাইল, রেডিও, ইন্টারনেট, কম্পিউটার, এবং সবথেকে প্রাচীনতম সংবাদ মাধ্যম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, সংবাদপত্র বা নিউজ পেপার, এখনও যেটা সব মহিমায় চলছে, তাই তো? এই সংবাদপত্রের প্রথম সূচনা হয়েছিল কিন্তু ভারতবর্ষে ব্রিটিশদের হাত ধরে। আমাদের ভারতবর্ষে প্রথম সংবাদপত্র হচ্ছে কি, দ্য বেঙ্গল গ্যাজেট, এবং তার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। এটি প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে, এবং এটি ছিল ইংরেজি ভাষার। ভারতবর্ষে যেমন শিক্ষা ব্যবস্থা খ্রিস্টান মিশনারি এবং ব্রিটিশদের হাত ধরে ভারতবর্ষে এসেছে, সংবাদপত্রের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম ঘটেনি। ইংরেজি সংবাদপত্র যেমন প্রথম ব্রিটিশদের হাত ধরে হিকির সংবাদপত্র এসেছিল, ঠিক সেরকমই প্রথম যে বাংলা সংবাদপত্র দিকদর্শন, এটিও কিন্তু মিশনারিদের হাত ধরে ভারতবর্ষে আসে, এবং উইলিয়াম মার্সম্যান প্রথম বাংলা সংবাদপত্র সম্পাদিত করেন 1818 খ্রিস্টাব্দে। তার নাম হচ্ছে দিকদর্শন। এটিই ছিল ভারতের প্রথম বাংলা সংবাদপত্র। আরেকটি কথা আমাদেরকে এখানে বলতেই হয় যে যে দুটি সংবাদপত্রের নাম আমি এখানে বললাম, দুটি সংবাদপত্রই কিন্তু মিশনারি এবং ব্রিটিশদের হাত ধরে ভারতবর্ষে এসেছে। ভারতীয় বা বাঙালিদের হাত ধরে যে সংবাদপত্রটা বাংলা ভাষায় প্রথম সম্পাদিত হয়েছে, সেটি এখানে আমাকে নাম উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে বাংলা গেজেটি, ঠিক আছে? এবং যার সম্পাদক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। এটিও 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বা সম্পাদিত হয়েছিল। এরপরের হাত ধরে আরও অনেক সংবাদপত্র ভারতবর্ষে এসেছে, প্রেস স্থাপিত হয়েছে, যেমন হচ্ছে সংবাদ কৌমুদী 1821, সমাচার দর্পণ 1818, জ্ঞানান্বেষণ 1831, তত্ত্ববোধিনী, বামাবোধিনী, সোমপ্রকাশ, প্রবাসী, ভারতী, বিভিন্ন সংবাদপত্র কিন্তু একের পর এক ভারতবর্ষে এসেছে। এবং এই সংবাদপত্রটি ঊনবিংশ শতকে বাংলার যে জনজীবন, তার যে সামাজিক চিত্র, সেটা আমাদের সামনে তুলে ধরেছে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, ঠিক আছে? আজকে দ্বিতীয় অধ্যায় যেটা আমরা পড়াচ্ছি

0: তার বিষয় সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। তো এত বড় অধ্যায়টা এত অল্প সময়ের মধ্যে আলোচনা করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা একটা বিষয় বেছে নিয়েছি, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ঊনবিংশ শতকে ভারতবর্ষে যে সংবাদপত্র, সাময়িকপত্র এবং হচ্ছে গ্রন্থগুলো, সাহিত্য গ্রন্থগুলো প্রকাশিত হয়েছিল, তার মাধ্যমে যে সমাজ চিত্রগুলো ফুটে উঠেছে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে? তো প্রথমে যেটা বললাম যে প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট 1818 খ্রিস্টাব্দে, এবং এরপরের এর হাত ধরে বহু সংবাদপত্র প্রতিষ্ঠিত হয়েছে, ছাপাখানা ছাপিয়েছে, এবং সেই ছাপাখানাগুলির মাধ্যমে, সংবাদপত্রগুলির মাধ্যমে তৎকালীন জীবনযাত্রা সম্পর্কে আমরা ওয়াকিবহাল হতে পেরেছি। তো আমরা একটু একটু করে এবার যে সংবাদপত্রগুলো সেই সময় ছাপা হয়েছিল সে সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? তো ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন?
1: রাজা রামমোহন রায়।
0: ইয়েস, রাজা রামমোহন রায়, ঠিক আছে? তো রাজা রামমোহন রায় সম্পাদিত একটি সংবাদপত্র হচ্ছে সংবাদ কৌমুদী, ঠিক আছে? এই সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা তিনি প্রতিষ্ঠা করেছেন তারই মুখপত্র ছিল। আমরা সকলেই জানি যে রাজা রামমোহন রায় ভারতবর্ষে আধুনিক মানুষ, এবং কেন তাকে আধুনিক মানুষ বলা হচ্ছে, কারণ তিনি তৎকালীন সমাজে যে গোড়ামি ছিল, যে জাতিভেদ প্রথা ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন এবং তিনি সমাজ থেকে জাতিভেদ দূরীকরণের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য কি ছিল? তিনি বলেছিলেন যে আমি পরম ব্রহ্মের উপাসনা করো, সমাজে যে জাতিভেদ প্রথা আছে সেগুলোকে দূরীকরণ করো, মূর্তি পূজার তিনি বিরোধিতা করেন। সব থেকে বড় ব্যাপার, তিনি নারী শিক্ষা, নারীর সার্বিক উন্নয়ন, সতীদাহ প্রথা এই নিবারণের জন্য অনর্গল প্রচেষ্টা করে গেছেন, এবং তারই মুখপত্র ছিল হচ্ছে সংবাদ কৌমুদী। তার জন্য তাকে সেই সময়কার যে কট্টর সমাজবাদী ছিল তাদের বিরাট ভজন হতে হয়েছিল, ঠিক আছে? তার সত্ত্বেও কিন্তু তিনি থেমে থাকেননি, আমরা সকলেই জানি তার প্রচেষ্টাতেই 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। তাই তৎকালীন সমাজে নারী কল্যাণের ক্ষেত্রে, নারী উন্নয়নের ক্ষেত্রে, সতীদাহ প্রথা বন্ধের ক্ষেত্রে সংবাদ কৌমুদীর অবদান অনস্বীকার্য, ঠিক আছে? নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ পত্রিকা কাদের মুখপত্র ছিল? জ্ঞানান্বেষণ পত্রিকা ছিল নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র। এবার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা কে ছিলেন, কেউ পারবে? কবিতা, তুমি পারবে? ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা ছিলেন হচ্ছে লুই ভিভিয়ান জিরোজিও, এবং তিনি হিন্দু কলেজে শিক্ষকতা করতেন। তাদের যে চিন্তাধারাটা ছিল, তারাও কিন্তু সমাজে যে রক্ষণশীলতা ছিল সে রক্ষণশীলতাকে দূর করে সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, ঠিক আছে? এবং সমাজে যে কুসংস্কারগুলো ছিল সে কুসংস্কারগুলোর মূলে কুঠারাঘাত করা তাদেরও উদ্দেশ্য ছিল, ঠিক আছে? কিন্তু তাদের পথটা যেটা ছিল সেটা একটু উগ্র ছিল, এবং তাদের মুখপত্র ছিল জ্ঞানান্বেষণ পত্রিকা। এই জ্ঞানান্বেষণের মাধ্যমে তারা সেই সময়কার যে কুপ্রথাগুলো, কুসংস্কারগুলো হিন্দু সমাজের মধ্যে ছিল, যেমন হচ্ছে বাল্যবিবাহ, বহু বিবাহ, সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, মেয়েদের শিক্ষা দীক্ষার কোনো সুযোগ ছিল না, এই সবগুলির মূলেই কিন্তু তারা কুঠারাঘাত করার চেষ্টা করে এবং সেগুলোকে দূরীকরণ করার চেষ্টা করেছিল। যদিও তাদের আন্দোলনটা বা তাদের এই যে জ্ঞানান্বেষণ পত্রিকাটা সমাজের নিচু স্তরের মানুষ বা যারা গ্রামীণ স্তরের মানুষ ছিল তাদের কাছে পৌঁছতে পারেনি, শহুরে কিছু শিক্ষিত মানুষদের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। আর এই জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে হিন্দু পেট্রিয়টিক পত্রিকা। এই হিন্দু পেট্রিয়টিক পত্রিকাটা তৎকালীন যুগের একটা যুগান্তকারী পত্রিকা আমি বলবো, কারণ হচ্ছে সেই সময় অনেক তাবড় তাবড় পত্রিকাগুলি ছিল যারা সরকার বিরোধী কোনো রকম লেখনী প্রকাশ করতে ভয় পেত, ঠিক আছে? কিন্তু হিন্দু পেট্রিয়টিক পত্রিকা এমনই একটি পত্রিকা ছিল যে তারা নির্ভীক কণ্ঠে এই উপনিবেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত লেখনী প্রকাশ করে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই হিন্দু পেট্রিয়টিক পত্রিকার ইনিশিয়াল বা সূচনা পর্বে এর সম্পাদক ছিলেন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ 1853 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে থেকে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সম্পাদনার ভার নেন এবং আমৃত্যু তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দু পেট্রিক পত্রিকা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়, ঠিক আছে? এই যে নিরীহ সাঁওতালরা বিদ্রোহ কেন করলো, তার পূর্বে ব্রিটিশ সরকার অরণ্যায়ন প্রবর্তন করে। অরণ্যায়নের মাধ্যমে কি করেছিল, অরণ্যায়নের মাধ্যমে তারা সাঁওতালদের তৈরি করা জমি, যেটাকে তামনিকহ উত্তারা নাম দিয়েছিল, সেই জমি তারা দখল করে নেয়। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার করা হয়, সুদের হার বাড়ানো হয়, মহাজনী প্রথা, সুদকর, এগুলোর মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছিল এবং তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা একটা প্রয়োজন, এটা তো ছিলই। তো বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার এই হিন্দু পেট্রিয়টিক পত্রিকায় এই সাঁওতালদের সপক্ষে বলেছিলেন যে যে উপনিবেশিক সরকার এই নিরীহ সরল সিধা সাঁওতালদেরকে বিদ্রোহের পথে এগিয়ে দিতে পারে এরকম সরকারের বিরুদ্ধেই হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক আছে? আর এই সাঁওতাল বিদ্রোহটাকে যে নির্মমভাবে ব্রিটিশ সরকার দমন করেছিল তার বিরুদ্ধে কিন্তু হিন্দু পেট্রিয়টিক পত্রিকা ক্রমাগত লেখনী প্রকাশ করে গেছে। তারপরে 1857 খ্রিস্টাব্দে আমরা সকলেই জানি কি হয়েছিল, মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলেও জানি। এই সিপাহী বিদ্রোহ সম্পর্কেও তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বা হিন্দু পেট্রিয়টিক পত্রিকা ইংরেজদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথায় প্রকাশ করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ যেটা বাংলায় হয়েছিল সেটি হচ্ছে 1859-60 মধ্যে নীল বিদ্রোহ, ঠিক আছে? নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, আমরা সকলেই জানি। তো এই বিদ্রোহ সম্পর্কে হিন্দু পেট্রিয়টিক পত্রিকা ক্রমাগত ইংরেজদেরকে বা সরকারকে আক্রমণ করে গেছে। তারা বলেছে যে নীলকর সাহেবরা কিভাবে আমাদের ভারতীয় চাষিদেরকে বাধ্য করত শস্যের পরিবর্তে তিন কাঠিয়া প্রথার মাধ্যমে নীল চাষ করতে, ঠিক আছে? এবং যে চাষি এই নীল চাষ করতে মানে রাজি হতো না তাদের স্ত্রী পুত্রদেরকে মেরে ফেলা, তাদের স্ত্রীদের স্ত্রীয়তা হানি করা, তাদেরকে গুদাম ঘরে আটকে রাখা, বেত্রাঘাত করা, এমনকি খুন করে গুম করে দেওয়া, ঠিক আছে? এই ধরনের নিকৃষ্টতম কাজগুলো তারা করেছিল নীল চাষ করতে বাধ্য করার জন্য, ঠিক আছে? এর এগেনস্টে কিন্তু সরকার কোনো রকম পদক্ষেপ নিত না, কিন্তু হিন্দু পেট্রিয়টিক পত্রিকা কিন্তু সেই সময় ক্রমাগত এই নীল বিদ্রোহ সম্পর্কে লিখে গেছে এবং তার জন্য কিন্তু সরকারের রোষানলে তাকে পড়তে হয়েছে, কিন্তু থেমে থাকেনি। এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের জ্বলন্ত লেখনী কিন্তু সেই সময় মারাত্মকভাবে জনমত গঠনে সহায়ক হয়েছিল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা সেই সময় এই হিন্দু পেট্রিয়টিক পত্রিকার উত্তরকে কোনো ক্রমেই আমরা ছোট করে দেখতে পারি না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে বামা বোধিনী পত্রিকা। বামা কথার অর্থ কি কেউ পারবে?
1: নারী।
0: বামা কথার অর্থ নারী। বোধিনী কথার অর্থ হচ্ছে বন্দনা করা। তো সেখান থেকে আমরা আন্দাজ করতে পারছি যে বামা বোধিনী পত্রিকা কি বিষয়ে হতে পারে, কি বিষয়ে হতে পারে, যে নারী কল্যাণ, নারীর সার্বিক উন্নয়ন, ঠিক আছে? এর সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা প্রকাশ হয়েছিল, ঠিক আছে? বামাবোধিনী পত্রিকাও কিন্তু, যেহেতু উমেশচন্দ্র দত্ত রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজেরই একজন সদস্য ছিলেন, তো সেই হেতু তিনিও কিন্তু সমাজের এই যে নারীদের যে দুরবস্থা, নারীদের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করে রাখা, এই বাল্য বিবাহ, বাল্য বিবাহের পরে অকাল বৈধব্য, ঠিক আছে, বহু বিবাহ, বহু বিবাহের ফলে নারীদের যে নির্যাতন, সতীদাহ প্রথা, প্রত্যেকটি বিষয়ে তিনি আওয়াজ তোলেন এবং বিদ্যাসাগর যে বিধবা বিবাহের প্রবর্তনের কথা বলেছিলেন তাকেও তিনি সমর্থন করেছিলেন এবং ক্রমাগত কিন্তু তার লেখনীতে বা তার যে মুখপত্র ছিল বামাবোধিনী, সে বামাবোধিনীতে কিন্তু ক্রমাগত তিনি নারী কল্যাণের কথা বলতে থাকেন। এই বামাবোধিনী পত্রিকার বিশিষ্ট লেখিকা হলেন মান কুমারী বসু, অন্যতম বিশিষ্ট লেখিকা আর কি। এই পত্রিকা তৎকালীন বাংলায় নারী সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। নারীরা নিজেদের মন থেকে ভয়, ভীতি, দুর্বলতা, কুসংস্কার এগুলো দূর করতে এই পত্রিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এই পত্রিকার সার্বিক একটা উদ্দেশ্য ছিল যে কি, আদর্শ সুগৃহিণী তৈরি করা, ঠিক আছে? আদর্শ সুগৃহিণী তৈরি করা, আদর্শ মাতা তৈরি করা, আদর্শ পত্নী তৈরি করা, এটাই কিন্তু বামাবোধিনী পত্রিকা আলটিমেট একটা উদ্দেশ্য ছিল। আচ্ছা, নেক্সট আসছে কি গ্রাম বার্তা প্রকাশিকা। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যেসব পত্রিকাগুলোর নাম বললাম, যেমন ধরো সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ কৌমুদী, হ্যাঁ, বাংলা গ্যাজেট, বেঙ্গলি গেজেটি, বামাবোধিনী, সোমপ্রকাশ, সমস্ত পত্রিকাগুলোই কিন্তু সেই সময় কি ছিল, শহর কেন্দ্রিক ছিল, ঠিক আছে? শহরের মানুষের জীবনযাত্রা, জনজীবন সম্পর্কে তারা বা সমস্যাগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু এই গ্রাম বার্তা প্রকাশিকা সভায় একমাত্র পত্রিকা ছিল যে তৎকালীন যুগে গ্রামীণ মানুষের বা গ্রামীণ জনগণের যে সমস্যাগুলো, তাদের নিত্যদিনের জীবনযাত্রা, সেটা কিন্তু তুলে ধরেছিল। এই গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন?
1: হরিনাথ মজুমদার।
0: হরিনাথ মজুমদার, রাইট। এবং হরিনাথ মজুমদারকে আমরা আরেকটা কি নামে চিনি?
1: কাঙ্গাল হরিনাথ মজুমদার।
0: কাঙ্গাল হরিনাথ মজুমদার, তার আর্থিক অবস্থার জন্য তাকে কাঙ্গাল হরিনাথ বলা হয়েছে। তো সেই যুগে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হয় সত্যি এটি একটি ব্যতিক্রমী পত্রিকা, কারণ সমস্ত পত্রিকাগুলি এই সময় শহর কেন্দ্রিক হলো, একমাত্র এই হরিনাথই কিন্তু গ্রামীণ মানুষের দুঃখ দুর্দশার অবস্থা বুঝতে পেরে সেগুলোও যাতে জনসমক্ষে পৌঁছানো যায় সেই ব্যবস্থার জন্য তিনি এই পত্রিকা প্রকাশ করেছিলেন। এটিও 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঠিক আছে? তো এই পত্রিকাতে তিনি উচ্চ কণ্ঠেই বলেছেন যে গ্রামের যে কৃষকদের দুরবস্থা তার জন্য মুখ্যভাবে দায়ী হচ্ছে গ্রামের জমিদার, ঠিক আছে? এই জমিদাররাই হচ্ছে মুখ্যভাবে দায়ী। এবং এর দূরীকরণের জন্য তিনি বিভিন্ন রকম তীক্ষ্ণ লেখনী প্রকাশ করতে থাকেন। আচ্ছা, নীলকরদের অত্যাচারের কাহিনী, সুৎখোর মহাজন, পুলিশের অত্যাচার, এই সমস্ত কাহিনী বলছি।

0: এই তথ্যগুলো তিনি ক্রমাগত কিন্তু তার এই পত্রিকায় প্রকাশ করতে থাকেন। সেই যুগে দাঁড়িয়ে যখন পাবনা বিদ্রোহ হয়েছিল, সে পাবনা বিদ্রোহের কথা কিন্তু অন্যান্য পত্রিকা ছাপতে কিন্তু কুণ্ঠাবোধ করেছিল বা ছাপেনি, সরকারি ভয়েই হোক বা হচ্ছে পুলিশি ভয়ে হোক। কিন্তু গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা একমাত্র পত্রিকা যেটি এই জিনিসটি বা পাবনা বিদ্রোহ সম্পর্কে নির্ভীকভাবে ছেপেছিল সরকার বিরোধী হওয়া সত্ত্বেও। দুঃখের বিষয় হলো পরবর্তীকালে তার আর্থিক অবনতির জন্য পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সেইভাবে তেমন কোনো সাহায্য তিনি পত্রিকাটি কন্টিনিউ করার জন্য বা চালানোর জন্য তিনি পাননি। তার ফলে পত্রিকাটি তার মৃত্যুর পরে বা অর্থাভাবে 22 বছর চলার পরে সে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা এখানে বলতেই হয় যে এই গ্রামবার্তা প্রকাশিকা প্রথম কিন্তু লালন ফকিরের বাউল সঙ্গীত প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? তো যদি বলা হয় যে লালন ফকিরের বাউল সঙ্গীত কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে কি,
1: গ্রামবার্তা প্রকাশিকা।
0: এবং হরিনাথ মজুমদার নিজেও কিন্তু কাঙাল ফিকিরচাঁদ নামে বাউল সঙ্গীত তার এই পত্রিকা ছাপতেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এটি মাসিক ছিল, পরে এটি সাপ্তাহিক সংবাদপত্রে পরিণত হয়েছিল। তাহলে গ্রামীণ জনজীবন বা তৎকালীন গ্রামীণ যে মানুষের যে দুঃখ দুর্দশার কাহিনী জানতে হলে আমাদেরকে অবশ্যই এই গ্রামবার্তা প্রকাশিকাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখনো পর্যন্ত যতগুলো আমরা সংবাদপত্র সম্পর্কে আলোচনা করলাম, সেই সংবাদপত্রগুলো কিন্তু প্রত্যেকটি আমরা বলতে পারি প্রগতিশীল বা সমাজের যে রক্ষণশীলতা, হ্যাঁ, নারীদের উপর বঞ্চনা, অশিক্ষা, কুশিক্ষা, এগুলোর বিরুদ্ধে তারা প্রচার করেছে। কিন্তু কিছু কিছু সংবাদপত্র এমনও ছিল যারা কিন্তু কট্টরপন্থী ছিল বা প্রাচীনপন্থী ছিল। এরকমই দুটি সংবাদপত্রের নাম হচ্ছে, একটা হচ্ছে ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর, যেটি প্রাচীনপন্থী ছিল, আরেকটি হচ্ছে সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা কিন্তু সেই সময় উন্মুক্তভাবে সবাই যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রচার করছে, এই সমাচার চন্দ্রিকা কিন্তু উন্মুক্তভাবে সতীদাহ প্রথার সপক্ষে বলেছিল, কট্টরশীল সমাজের পক্ষে তারা বলছে সতীদাহ প্রথা হচ্ছে শাস্ত্রসম্মত, এটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? একমাত্র পত্রিকা। তাহলে বোঝা যাচ্ছে সমস্ত পত্রিকায় যে রক্ষণশীল সমাজে বিরোধী ছিল বা সমাজে কুসংস্কারের বিরোধী ছিল এটা নয়, কিছু কিছু পত্রিকা আবার সপক্ষেও ছিল। আচ্ছা, নেক্সট আছে কি, বিদ্যোৎসাহিনী। এই বিদ্যোৎসাহিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে? কালীপ্রসন্ন সিংহ নিজেও জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ সেটা নিয়ে পরে আলোচনা করবো, হুদুম প্যাচের নকশা, যাই হোক। তো তিনি কিন্তু তৎকালীন বাবু সমাজের যে দুরবস্থা ছিল, তাদের যে ভণ্ডামি ছিল, এগুলো সম্পর্কে তার এই বিদ্যোৎসাহিনী পত্রিকায় ক্রমাগত কষাঘাত করেছিলেন, ঠিক আছে? এবং তিনি মাত্র 15 বছর বয়সে বিদ্যোৎসাহিনী সভাও প্রতিষ্ঠা করেছিলেন। এই সভারই মুখপত্র ছিল হচ্ছে বিদ্যোৎসাহিনী পত্রিকা। তো এই পত্রিকার মাধ্যমে তিনি যে বাবু সমাজের যে পচনশীল যে সমাজ ব্যবস্থা, কালচার, বাবু কালচার তৎকালীন, সে বাবু কালচারটার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। এখনো পর্যন্ত আমরা পত্রপত্রিকা সম্পর্কে আলোচনা করলাম যে ঊনবিংশ শতকে ভারতবর্ষের তৎকালীন সমাজ সম্পর্কে, সাহিত্যিক উপাদান সম্পর্কে সংবাদপত্র বা সাময়িক পত্রের গুরুত্ব বা কতখানি প্রভাব ফেলতে পেরেছিল। তো এখন আমরা বর্তমানে সাহিত্য গ্রন্থগুলির কথা আলোচনা করব। সাহিত্য গ্রন্থগুলির কথা যদি আলোচনা করতে হয়, প্রথমেই আসছে নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটকটি 1859 থেকে 60-এর দশকে ঢাকার মেহেরপুরে নীলকর সাহেবদের অত্যাচারের প্রেক্ষাপটে নাটকটি লেখা। এই নাটকটি কে লিখেছে?
1: দীনবন্ধু মিত্র।
0: যেহেতু তিনি সরকারি কর্মচারী ছিলেন, তাই নিজের স্বনামে আর কি নাটকটি প্রকাশিত করা তার পক্ষে একটু চাপের বিষয় ছিল, সেজন্য তিনি কিঞ্চিৎ পথিকের নামে নাটকটি প্রকাশ করেন। আর এই নাটকটি জেমস লং সাহেবের অনুরোধে মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিল। মনে রাখতে হবে যে নীলদর্পণ নাটকই কিন্তু প্রথম বাংলা নাটক যেটি বিদেশি ভাষায় অনুবাদিত হয়েছিল, ঠিক আছে? এই ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য এবং ছাপার জন্য অবশ্য জেমস লং সাহেবের হচ্ছে 1 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা হয়েছিল। যদিও এই 1000 টাকা সাথে সাথেই কিন্তু কালীপ্রসন্ন সিংহ মিটিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এই নাটকটিও কিন্তু এই তৎকালীন যুগে নীলকর সাহেবদের অত্যাচার, অনাচার এবং জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করা নীল চাষিদের, এই সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। আর এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে তোড়া, কাজের মাসি আদুরি, সাদাশিদে নবীন মাধব, নাটকটিকে যেন প্রাণবন্ত করে তুলেছিল, ঠিক আছে? এই নাটকটির উৎকৃষ্টতা এতটাই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকটিকে হ্যারিয়েট রিচার্ড, হ্যারিয়েট রিচার্ডস টোয়ের আঙ্কেল টমস।

0: নারীদের নাটকের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, আমি এর আগেও পড়ালাম যে হিন্দু পেট্রিয়টিক পত্রিকায় হচ্ছে নীল বিদ্রোহের এগেনস্টে লেখা হয়েছিল, নীল দর্পণ নাটকটিও নীল বিদ্রোহের এগেনস্টে লেখা হয়েছিল। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে নীলকর সাহেবরা ভারতবর্ষে এসেই, নীলকুঠি বা সাহেবরা ভারতবর্ষে এসেই নীল চাষ করতে বাধ্য করতো কেন? প্রশ্নটা আসতেই পারে, কারণ সেই সময় আমরা সকলেই জানি যে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়?
1: ইংল্যান্ডে।
0: ইংল্যান্ডে, ঠিক আছে। এবং ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণে সেখানে অল্প সময়ের মধ্যে প্রচুর হচ্ছে জামা কাপড় উৎপাদিত হতো এবং সেটি বিভিন্ন দেশে আমরা জানি যে রপ্তানি হতো। তো সেই জামা কাপড়গুলো বা রং করার জন্য প্রচুর পরিমাণ নীলের দরকার হতো, এবং যেহেতু তখন কেমিক্যাল নীল উদ্ভাবন হয়নি, তখন ইংল্যান্ডে কিন্তু সে সাফিসিয়েন্ট নীলটা ছিল না। ভারতবর্ষ যেহেতু সে সময় কি ছিল, ইংরেজদের উপনিবেশ ছিল, সেই কারণে তারা যত নীলকুঠি বা নীলকর সাহেবরা ছিল ভারতবর্ষে এসে ভারতীয় চাষিদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। নীল চাষ করতে চাষিরা অস্বীকার করত, তার দুটি কারণ ছিল। এক নম্বর হচ্ছে দাদন প্রথা, যেটা ছিল দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ। তো এই দাদন প্রথার মাধ্যমে যদি কোনো চাষি একবার দাদন নিয়ে নিত, তাকে কিন্তু এই নীল চাষের চক্র থেকে আর মুক্ত হওয়ার উপায় ছিল না, তাকে বংশ পরম্পরায় নীল চাষ করতে হতো। আর নীল চাষ এমনই একটি চাষ ছিল যে শস্য ক্ষেতে নীল চাষটি করা যেত তার উর্বরতা কিন্তু একদম নষ্ট হয়ে যেত, সেই ক্ষেতে কিন্তু আর শস্য উৎপাদন করা সম্ভব থাকতো না। এই কারণে অনেকেই নীল চাষ করতে চাইতো না, আর তার উপরন্তু নীলকুঠি সাহেবদের অত্যাচার তো ছিলই, ঠিক আছে। তো সেই কারণে এই নীল চাষ করতে তারা যাইতো না। এবং সেই সময়কার নীলকর সাহেবদের যে অত্যাচার অনাচারের কাহিনীটা আমি বললাম যে নীল দর্পণ নাটকের মাধ্যমে কী সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে, এবং এটা মনে রাখতে হবে কলকাতার নাট্যশালায় প্রথম মঞ্চস্থ, যখন কলকাতার নাট্যশালা স্থাপিত হলো সেই কলকাতার নাট্যশালায় প্রথম মঞ্চস্থ নাটকই ছিল কিন্তু নীল দর্পণ নাটক। পরবর্তীকালে যদিও এটি সরকার বিরোধী হওয়ার জন্য এই নাটকটিকে ব্যান করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট যে সাহিত্য গ্রন্থ কথা আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখতেন, ঠিক আছে। এবং নকশা মানে হচ্ছে একটা বিশেষ কৌশল, ব্যঙ্গাত্মক কৌশল, যে কৌশলের মাধ্যমে তৎকালীন সমাজের চিত্রটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। সেই সময় কি হয়েছিল, কলকাতার শহরতলিগুলোতে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া বাবু সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। এই বাবু সম্প্রদায়কে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ইংরেজি শিক্ষা শিক্ষিত অন্ধ অনুকরণকারী বাবু সম্প্রদায়, দ্বিতীয় হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত নয় স্বল্প শিক্ষিত ইংরেজদের অনুকরণকারী, আর তৃতীয় হচ্ছে শিক্ষিত নয় এবং কট্টরপন্থী। এই তিনটি সম্প্রদায়কে তিনি কঠোরভাবে আক্রমণ করেছেন। তিনটি সম্প্রদায়ই ছিল জাল জোচ্চুরি ফন্দি ফিকরিতে ওস্তাদ, এটি তাদের উদ্দেশ্য ছিল, এবং তাদের চরিত্রের মধ্যেই ছিল দ্বিচারিতা। তারা মুখে যেটা অন্যের জন্য বলতো সেই কাজটা কিন্তু তারা নিজে করতো, যেটা অন্যের জন্য বারণ ছিল সেই কাজটা কিন্তু তারা নিজেরা করতো, ঠিক আছে। তৎকালীন বাবু সম্প্রদায়ের যে নোংরামি ভণ্ডামি বিলাসবহুল জীবনযাপন, হ্যাঁ, ইংরেজদের অনুকরণ করে নিজেদের সংস্কৃতি বা কালচারকে একেবারে কি বলবো রসাতলে দিয়ে দেওয়া, এই সমস্ত কিছু তিনি ব্যঙ্গাত্মক ছলে কিন্তু তার হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন। এছাড়াও তিনি হচ্ছে শুধুমাত্র যে এই জিনিসটি বিষয়ে তিনি লিখেছিলেন তা নয়, তৎকালীন যুগের কলকাতার চড়ক সাতপে গরু বারোয়ারি পার্বণ রথ রামলীলা ছেলে ধরা নীলকণ্ঠ পাখি ওড়ানো খ্রিশ্চানি যুগ তারপর হচ্ছে সমাজ দর্পণ সমস্ত কিছুই কিন্তু তার লেখনের মাধ্যমে প্রকাশিত পেয়েছে এই হুতুম প্যাঁচা নকশার মাধ্যমে, ঠিক আছে। এবং বাবু সম্প্রদায়ের কথা তো বললামই, আচ্ছা, এই কারণে তাকেও কিন্তু যে কট্টর সমাজপন্থী যারা ছিল তখনকার যুগে তার হচ্ছে রসনালে পড়তে হয়েছিল, তারা অনেকে তার বিরোধিতা করেছিল কিন্তু তাতেও তিনি কিন্তু থেমে থাকেননি। হ্যাঁ, তার লেখনী এই যে হুতুম প্যাঁচা নকশাটা কিন্তু তৎকালীন যুগে একটা প্রামাণ্য দলিল হিসাবে নিতে পারি যে সমাজ ব্যবস্থাটা কতটা নিচু তলে চলে গেছিল সেই সময়, সেটা কিন্তু আমরা এই হুতুম প্যাঁচা নকশার মাধ্যমে জানতে পারি। আচ্ছা, উনিশ শতকের বিভিন্ন বাংলা সাময়িকপত্র সাহিত্য সমকালীন বাঙালি সমাজে পাশ্চাত্যকে অনুকরণের যে একটা স্পৃহা বা কুসংস্কার বিভিন্ন দিক থেকে এইগুলোতে তুলে ধরা হয়েছে যা আমরা এখন আলোচনা করলাম। এবং শুধুমাত্র যে এটি শহরের মধ্যেই ছিল তা নয়, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে হঠাৎ করে তোর যাদের হাতে টাকা চলে এসেছিল নতুন মানে নতুন উদ্ভূত জমিদার বলতে পারি এদেরকে, এরা যখন শহরে এসেছিল

0: তাদের জীবনযাত্রা কিন্তু অত্যন্ত নিম্নগামী এবং হচ্ছে কুরুচিকর ছিল, ঠিক আছে। আচ্ছা, এই গেল সাহিত্য। তো আমরা এখন ধরে হচ্ছে সংবাদপত্র, সাময়িক পত্র এবং দুটি সাহিত্য গ্রন্থের কথা আলোচনা করলাম, নীলদর্পণ এবং হচ্ছে উদয়নরাজা নকশা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি এবং এই সাহিত্য গ্রন্থগুলিকে বা সংবাদপত্রগুলো কিন্তু সাহিত্যের একটি প্রামাণ্য ঐতিহাসিক উপাদান হিসেবেও আমরা নিতে পারি, ঠিক আছে। আমরা এখনো পর্যন্ত যা কিছু আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তখনও পর্যন্ত তো পাশ্চাত্য শিক্ষা হোক বা বাংলা শিক্ষা হোক, সমস্ত কিছু কিন্তু কি সব স্তরে মানুষের মধ্যে পৌঁছেছিল?
1: না,
0: পৌঁছতে পারেনি। কারণ গ্রামীণ যে জীবনযাত্রা ছিল বা একদম দিন আনা দিন খাওয়া মানুষের মধ্যে কিন্তু শিক্ষাটা সেই স্তরে পৌঁছতে পারেনি। বঙ্গদর্শন যখন ছাপা হয়েছিল, ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি নিজেই সাহিত্য সম্রাট ছিলেন। এই পত্রিকাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই প্রশংসা করেছেন, কারণ এই পত্রিকাটি প্রথম কি হয়েছিল বাংলার নারী সমাজকে পাঠিকা হিসেবে পেয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে কতটা সংবাদপত্রগুলো জনসমক্ষে বা জনমানুষের কাছে পৌঁছতে বাধাশীল ছিল তখনও পর্যন্ত, এবং শিক্ষা ব্যবস্থাটাও সার্বজনীনভাবে পৌঁছতে পারেনি। তবুও যতটুকু শহর বলো, কলকাতা বলো বা কলকাতা কেন্দ্রিক বলো বা গ্রামীণ কেন্দ্রিক যে সমস্ত নাগরিক স্বল্প শিক্ষিত ছিল বা উচ্চ শিক্ষিত ছিল তাদের মধ্যে যখন এই সংবাদপত্রগুলো পৌঁছেছে কিছুটা হলেও কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা যতটুকু এখন আলোচনা করলাম সে আলোচনার মাধ্যমে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমরা এখন তাহলে আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি বলি যে ভারতবর্ষে প্রথম সংবাদপত্রের নাম কি?
1: দি বেঙ্গল গ্যাজেট।
0: দি বেঙ্গল গ্যাজেট, রাইট। আচ্ছা, এর সম্পাদক কে ছিলেন কবিতা, তুমি বলো?
1: জেমস অগাস্টাস হিকির।
0: জেমস অগাস্টাস হিকি।
1: হিকি।
0: আচ্ছা, বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয়?
1: 1780 খ্রিস্টাব্দে।
0: 1780 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
1: দিকদর্শন।
0: হ্যাঁ, দিকদর্শন। এটি সম্পাদক কে ছিলেন?
1: এটি খ্রিস্টান মিশনারিদের হাতে করে এটি এসেছিল।
0: আর সম্পাদকের নাম ছিল মার্সম্যান, ঠিক আছে। এটি কত সালে প্রকাশিত হয়? 1818, ঠিক আছে, 1818। আচ্ছা, দি বেঙ্গল গেজেটি, দ্য বেঙ্গল গেজেটি সম্পাদক কে ছিলেন বলতে পারবে?
1: গঙ্গাকিশোর ভট্টাচার্য।
0: রাইট, গঙ্গাকিশোর ভট্টাচার্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কাঙাল হরিনাথ, কাঙাল হরিনাথ কোন পত্রিকা সম্পাদনা করতেন?
1: গ্রামবার্তা প্রকাশিকা।
0: আচ্ছা, বলো তো একটি নারী কেন্দ্রিক সংবাদপত্রের নাম কি?
1: বামাবোধিনী।
0: রাইট, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কবিতা বলো?
1: উমেশচন্দ্র দত্ত।
0: উমেশচন্দ্র দত্ত, ঠিক আছে। আচ্ছা, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম বলেছি তো আমি, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম?
1: হ্যাঁ, হুতুম প্যাঁচা।
0: হ্যাঁ, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল?
1: হুতুম প্যাঁচা।
0: হুতুম প্যাঁচা। আর তার বিখ্যাত সাহিত্য সৃষ্টির মধ্যে অনবদ্য কোনটি?
1: হুতুম প্যাঁচার নকশা।
0: হুতুম প্যাঁচার নকশা মনে রাখবে, এটি দুটি খণ্ডে বিভক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো নীলদর্পণ নাটক, বিখ্যাত একটি নাটক একটু আগে আমরা বললাম, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
1: দীনবন্ধু মিত্র।
0: দীনবন্ধু মিত্র। আচ্ছা, দীনবন্ধু মিত্র কোন ছদ্মনামে এই নাটকটি প্রকাশ করেছিলেন?
1: কিঞ্চিৎ পথিকেন।
0: কিঞ্চিৎ পথিকেন, কারণ তিনি সরকারি কর্মচারী হওয়ার জন্য তিনি নিজে ছদ্মনামটা ব্যবহার করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র এই নীলদর্পণ নাটকটিকে কোন আন্তর্জাতিক লেখকের সঙ্গে, লেখকের নাটকের সঙ্গে তুলনা করেছেন? মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে হ্যারিয়েট বিচার স্টোয়ের আঙ্কল টমস কেভিনের সঙ্গে তুলনা করেছিলেন। হ্যারিয়েট বিচার স্টোয়ের আঙ্কল টমস কেভিনের সঙ্গে তিনি তুলনা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?
1: কলকাতার জাতীয় নাট্যশালায়।
0: না, প্রথম প্রকাশ কোথায় হয়েছিল?
1: কলকাতায়।
0: ঢাকায়।
1: ঢাকা।
0: মঞ্চস্থ হয়েছিল কলকাতায়। কলকাতায় প্রথম মঞ্চস্থ হয়েছিল। আচ্ছা, গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে ছাপা হতো কে বলতে পারবে? গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে ছাপা হতো? আমি বলে দিচ্ছি, কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, ঠিক আছে। কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, বর্তমানে যেটি বাংলাদেশ, ভারতবর্ষে নেই, ঠিক আছে, বাংলাদেশে। ঠিক আছে, আজকে আমরা এতটুকু আলোচনা করলাম, আশা করি এখান থেকে কিছুটা হলেও তোমাদের সাহায্য হবে। খুব ভালো থেকো।
1: ধন্যবাদ। ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের।

এই অনুষ্ঠানে আজকের বিষয় ছিল দশম শ্রেণীর ইতিহাস। পাঠদান করলেন নন্দপ্রসাদ গার্লস হাইস্কুলের শিক্ষিকা নীলুফার হোসেন এবং সঙ্গে ছিলেন ছাত্রী কবিতা মোহন্ত এবং মিতালী মোহন্ত। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে কথায় সুরে। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আপনাদের পছন্দের কিছু বাংলা এবং হিন্দি গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ অর্থাৎ 421.9 মিটার। এছাড়াও আমাদের অনুষ্ঠান আপনারা নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে শুনতে পাচ্ছেন। এই অনুষ্ঠানে প্রথম গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, মণিহার ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজ 30শে জুলাই। আজকের এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে। জাতিসংঘ 2013 সালে এই দিবস পালনের ঘোষণা করে, যাতে মানব পাচারের মতো জঘন্য অপরাধ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা যায় এবং এই অপরাধের শিকার মানুষদের অধিকার ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী হয়। মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে জন্মায়, কিন্তু দুঃখজনকভাবে আজও পৃথিবীর বহু মানুষ প্রতারণা, প্রলোভন, জোর জবরদস্তি কিংবা ভয় দেখিয়ে মানব পাচারের শিকার হন। এই অপরাধ শুধু একজন ব্যক্তির স্বাধীনতাই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় তার স্বপ্ন, পরিবার এবং ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, আমরা পরের গানে যাব। পরের গান গরিবের মেয়ে ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ রায়।

মানব পাচার বলতে বোঝায় কোনো ব্যক্তিকে প্রতারণা, প্রলোভন, অপহরণ, জোরপূর্বক বা ক্ষমতার অপব্যবহার করে শোষণের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া বা আটকে রাখা। এই শোষণের নানা রূপ রয়েছে, যেমন জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, গৃহকর্মে অমানবিক নির্যাতন, ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, শিশুদের অবৈধ কাজে ব্যবহার করা, এমনকি অঙ্গ পাচারের মতো অপরাধও এর সঙ্গে যুক্ত। আজকের প্রযুক্তি নির্ভর যুগে মানব পাচারের কৌশলও বদলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়ো চাকরির বিজ্ঞাপন, বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভুয়ো বিয়ের প্রতিশ্রুতি বা মডেলিংয়ের সুযোগের নাম করে অনেক অসাধু চক্র মানুষকে তাদের ফাঁদে ফেলছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবার, কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবক যুবতী এবং শিশু কিশোরেরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। আমরা আজকের এই বিশেষ দিনটি নিয়ে, অর্থাৎ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে আরও আলোচনা করব। তবে তার আগে আমরা শুনে নিই আরেকটি গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং সুরে, বর্ণ ছোড়া ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে আপনারা আমাদের ওই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। কথায় সুরে অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদের পছন্দের কিছু বাংলা ছায়াছবির গান। পরের গান মৌচোর ছায়াছবি থেকে, দ্বৈতকণ্ঠে গেয়েছেন মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। 2013 সালে জাতিসংঘ এই দিবসটি পালনের ঘোষণা করে, যাতে মানব পাচারের মতো জঘন্য অপরাধ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা যায়। বন্ধুরা, ভারতের মতো বিশাল দেশে বিভিন্ন রাজ্যের মধ্যে যেমন পাচারের ঘটনা ঘটে, তেমনি আন্তর্জাতিক সীমান্ত দিয়েও এই অপরাধ সংঘটিত হয়। সীমান্তবর্তী এলাকাগুলিতে তাই সচেতনতার গুরুত্ব আরও অনেক বেশি। পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথভাবে এই অপরাধ প্রতিরোধে কাজ করছে। তবে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও কিন্তু সমান জরুরি। আমরা আবার গানে ফিরে যাব। পরের গান শিল্পী আশা ভোসলে, ছায়াছবি অমর কণ্টক।

শ্রোতা বন্ধুরা গানটি শুনছিলেন মান্নাদের কণ্ঠে তিন ভুবনের পাড়ে ছায়াছবি থেকে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে। আমরা আবার এই অনুষ্ঠানে ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।

শ্রোতা বন্ধুরা, আমরা পরের গানে যাব, তবে তার আগে আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অর্থাৎ 30 জুলাই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহারের দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সংবাদটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, আমরা আবার গানে ফিরিয়ে যাচ্ছি। পরের গান শুনবেন ম্যায় হুনা ছায়াছবি থেকে অনু মালিকের সুরে, দ্বৈত কণ্ঠে গেয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করছিলাম বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে। বন্ধুরা, এই মানব পাচার প্রতিরোধে কিন্তু আমাদের একটা বড় ভূমিকা আমরা পালন করতে পারি। প্রথমত, কোনো চাকরি, বিদেশে কাজ, প্রশিক্ষণ বা বিয়ের প্রস্তাব এলে তার সত্যতা অবশ্যই যাচাই করা উচিত। দ্বিতীয়ত, পরিচয়পত্র, আধার, পাসপোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি অপরিচিত কারুর হাতে আমাদের তুলে দেওয়া একদমই উচিত নয়। তৃতীয়ত, পরিবারের কাউকে না জানিয়ে বা যথাযথ তথ্য না রেখে কোথাও কাজে বা ভ্রমণে আমাদের একদমই যাওয়া উচিত নয়। শিশুদের নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের অচেনা মানুষের সঙ্গে কোথাও আমাদের যেমন পাঠানো উচিত হবে না, এবং অন্যদিকে স্কুলে বা পরিবারে নিরাপদ আচরণ সম্পর্কে কিন্তু তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোথাও কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সন্দেহজনক পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় অথবা মনে হয় কেউ পাচারের শিকার হতে পারে, তাহলে বিষয়টি অবহেলা না করে তৎক্ষণাৎ দ্রুত নিকটস্থ থানায় অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানাতে হবে। আমাদের একটি সচেতন পদক্ষেপ হয়তো একটি জীবনকে অন্ধকার ভবিষ্যৎ থেকে রক্ষা করতে পারবে। শ্রোতা বন্ধুরা, আমরা

শ্রোতা বন্ধুরা গানটি শুনছিলেন ধড়কন ছায়াছবি থেকে, নাদিম শ্রবণের সুরে এবং উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। পরের গানে যাওয়ার আগে আজকের শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দার্জিলিং মোড় এবং NH-10 অর্থাৎ শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এছাড়াও NH-10 শালুগাড়া এবং শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিঙ্ক ব্রিজ, এই রাস্তাগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং উন্নয়নের কাজ চলছে। তো সেই কারণে এই সমস্ত রাস্তায় যান চলাচল খুব ধীর গতিতে চলছে। বাগডোগরাহাট থেকে বাগডোগরা, একতিয়াশালহাট থেকে আশিঘর এবং বলরামহাট থেকে ক্যানেল রোড, এই রাস্তাগুলিতে দুপুর দুটোর পরে যান চলাচল ধীরগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক উপদেশে জানানো হয়েছে, বাগডোগরা এয়ারপোর্ট এবং NGP রেলওয়ে স্টেশন থেকে যে গাড়িগুলি দার্জিলিং, কার্শিয়াং এবং মিরিকে যাচ্ছে, তাদের নৌকাঘাট রুট ভায়া কায়াক কাওয়াখালী এই রাস্তা ধরে তাদের যাতায়াত করতে উপদেশ দেওয়া হচ্ছে। যে গাড়িগুলি NGP-র দিকে যাচ্ছে তাদেরকে সেবক রোড অ্যাভয়েড করতে বলা হয়েছে এবং তার পরিবর্তে ফাঁসি দেওয়া আন্ডারপাস কাওয়াখালী এবং নৌকাঘাট রাস্তা দিয়ে চলতে উপদেশ দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের পক্ষে ট্রাফিক বুলেটিন আপনাদের শোনানো হল। পরের গান শুনবেন হাম দিল দে চুকে সানাম ছায়াছবি থেকে, ইসমাইল দরবারের সুরে কবিতা কৃষ্ণমূর্তি এবং মোহাম্মদ সালামতের কণ্ঠে এই গানটি।

বন্ধুরা, মানব পাচারের বিরুদ্ধে লড়াই কেবল আইন বা প্রশাসনের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের সামাজিক ও মানবিক দায়িত্ব। সচেতন পরিবার, সতর্ক সমাজ এবং সক্রিয় প্রশাসনের সমন্বয়ে এই অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আসুন, আজ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আমরা সবাই শপথ নিই, কোনো প্রলোভনের ফাঁদে আমরা পা দেব না, অন্যদেরও সচেতন করব, শিশু, নারী ও দুর্বল মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেব, আর মানব পাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। মানুষ কোনো পণ্য নয়, প্রতিটি মানুষের স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন সচেতন হই, অন্যকে সচেতন করি এবং মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলি। আজকের এই কথার সঙ্গেই শেষ করছি কথায় সুরে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আবার শুনবেন আগামীকাল ঠিক বেলা 12টায়, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

এখন শুনবেন মহিলা মজলিশ, নতুন দিশার খোঁজে। এই বিষয়ে তৃষ্ণা আইচের সঙ্গে আলোচনায় সাহানা বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার। মা বনি দত্ত বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, নতুন দিশার খোঁজে এই জনপ্রিয় অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম একজন দৃঢ়চেতা, হার না মানা মাকে নিয়ে, যিনি নিজের দুই বিশেষভাবে সক্ষম সন্তানকে জীবনে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজকে তাদের জীবনের যে প্রতিষ্ঠা, তার পেছনে সেই মায়ের যে কত লড়াই, কত জেদ, কত নাছোড় মানসিকতা, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তারপর বিভিন্ন পর্বে বিভিন্ন বিশিষ্ট নারীরা এসেছেন, তাদের জীবন, তাদের অনুভূতি, তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ দিয়ে আপনাদের সমৃদ্ধ করেছেন। এবার আবারও এক মায়ের কাহিনী। প্রথম যে মা, তিনি লড়াই করেছিলেন শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিকূলতার সঙ্গে, আর আজকের মা লড়াই করেছেন ব্যাধির সঙ্গে। লক্ষণের শক্তিশেল নিজের বুকে পেতে নিয়েছেন, ধৈর্য ধরেছেন, সাহস রেখেছেন, এক অসম্ভব যুদ্ধ জয় করে হাসি মুখে বাড়ি ফিরেছেন। আজ শোনাব সেই জার্নির কথা, সেই মায়ের কথা। আমাদের মহিলা মজলিসের আসরে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সেই মা, তৃষ্ণা আইচকে। নমস্কার তৃষ্ণাদি, আমাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা।
0: তৃষ্ণাদির কাছ থেকে সবিস্তারে তার যুদ্ধের কাহিনী তো শুনবই, কিন্তু সবার আগে বলেনি কি নিয়ে এই যুদ্ধ। আজ এই যুদ্ধে তৃষ্ণাদির সাথে জড়িয়ে আছে তৃষ্ণাদির ছেলে ত্রিশিত। বলা যায় সে এই যুদ্ধের প্রধান কুশীলব। ত্রিশিত আজ নতুন হৃদয় নিয়ে, নতুন জীবন নিয়ে জীবনযুদ্ধে বিজয়ী। কিছু বুঝতে পারলেন না তো? ত্রিশিতের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, অর্থাৎ হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছে। আমরা তো কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, নি রিপ্লেসমেন্ট, কক্লিয়ার ইমপ্লান্ট ইত্যাদির কথা শুনেছি, তাই না? এই বিষয়গুলি হলো চিকিৎসা জগতে মানব জীবনকে সুস্থ রাখতে জীবনদায়ী কিছু পদ্ধতি। কিন্তু পুরনো হার্ট বদল করে সম্পূর্ণ নতুন একটি হার্ট, তাও আবার অন্য আর একজনের দেহে প্রতিস্থাপন এবং সুস্থতার পথে পা রাখা, এটা ভাবতেও গায়ে কাঁটা দেয়, তাই না? হার্ট আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 365 দিন 24 ঘন্টা কাজ করে। তাকে কৃত্রিমভাবে থামিয়ে রেখে পাল্টে আবার নতুন করে চালু করা, এ এক অনন্য নজির, এক অনন্য অনুভূতি। আর সেই জীবনদায়ী পদ্ধতি যদি নিজের প্রাণের অধিক সন্তানের সঙ্গে ঘটে, তাহলে কিরম হয় সেই অনুভূতি, সব শুনবো আজ তৃষ্ণাদির কাছ থেকে। তৃষ্ণাদি, প্রথমেই আপনাকে, আপনার পরিবারকে, ত্রিশিতকে এবং সমস্ত চিকিৎসক যারা ত্রিশিতের চিকিৎসায় নিযুক্ত ছিলেন, তাদের জানাই মহিলা মজলিসের সবার পক্ষ থেকে আন্তরিক কুর্নিশ ও নমস্কার। তাহলে এবার শুরু করি আজকের অনুষ্ঠান। আচ্ছা, কি ছিল ত্রিশিতের প্রথম উপসর্গ?
1: ত্রিশিতের প্রথম উপসর্গ ছিল ওর হঠাৎ করে হার্ট রেট খুব বেড়ে যেত। খেলতে খেলতেই ম্যাক্সিমাম এই জিনিসগুলোর হয়েছিল। খেলার মাঠে ও একবার অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বলতে ওর চোখে মুখে অন্ধকার দেখে ওর হার্ট রেট তখন মারাত্মক বেড়ে গেছিল। এই অবস্থায় ওর প্রথম সমস্যা ধরা পড়ে।
0: আচ্ছা, এরপর নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন, কি বললেন তারা?
1: অবশ্যই, আমরা কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করি। চিকিৎসকের পরামর্শ মতো বিভিন্ন রকমের টেস্ট হয়। সেই টেস্টে ধরা পড়ে ওর একটা রেয়ার হার্ট ডিজিজ হয়েছে, যেটার নাম অ্যারিথমোজেনেটিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এটার শর্টে হচ্ছে ARVC। এই সমস্যায় সাধারণত হার্ট রেট মারাত্মকভাবে বেড়ে যায়, যেটা 180-200 অবধি চলে যেতে পারে। সেই ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে।
0: ডায়াগনোসিস তো হলো, এরপরে চিকিৎসা পদ্ধতি কি শুরু হলো?
1: এরপর চিকিৎসা পদ্ধতি যেটা ছিল, ডক্টরের পরামর্শ মতো ওকে AICD বসানোর কথা ডক্টর জানালেন।

0: এআইসিডি একটা ডিভাইস যেটা খানিকটা ওই পেসমেকার জাতীয়, এটা ওকে বসানোর জন্য ডক্টর আমাদের বললেন। এরপর আমরা এটা বসানোর জন্য ব্যাঙ্গালোরে যাই এবং সেখানে খুব সফলভাবে এই প্রসিডিয়ারটা কমপ্লিট হয়।
1: আর তারপরে ত্রিশিত ভালোই ছিল,
0: তারপরে বেশ কিছুদিন ত্রিশিত ভালো ছিল, কিন্তু ওর সমস্যাটা থেকেই যাচ্ছিল, অনেকটা কমে এসেছিল কিন্তু সমস্যাটা থেকেই যাচ্ছিল। এই পরিস্থিতিতে ডক্টর বললেন ওকে আরও একটা প্রসিডিয়ার করতে, যেটাকে ভিটি অ্যাবিলেশন বলে, কিন্তু সেটাও খুব সফলভাবে ওর করা হয়েছিল বা ও সফল হয়েছিল এই কাজটাতে, কিন্তু এরপরও ওর হার্ট রেট স্বাভাবিক অবস্থায় আসছিল না। এইরকম পরিস্থিতিতে 2026 সালে ডাক্তার আমাদের বললেন ওর হার্ট ট্রান্সপ্লান্টের কথা।
1: আচ্ছা তৃষ্ণাদি, আপনি তো বললেন যে ও আরও একটা প্রসিডিওরের মধ্যে গেল, সেই বিষয়টা যদি একটু বলেন।
0: ভিটি অ্যাবিলেশন, এই চিকিৎসাটা হচ্ছে হার্টের যে জায়গাগুলো থেকে ওর আনওয়ান্টেড রিদমগুলো হচ্ছিল সেই জায়গাগুলোকে ইলেকট্রিক শক দিয়ে ওরা পুড়িয়ে ফেলে, সাইলেন্ট করে ফেলে। প্রসিডিওরটা অনেক লেন্দি, প্রায় 10 ঘন্টা লেগেছিল এই প্রসিডিওরটা কমপ্লিট হতে। এই প্রসিডিওরটা ওর হয়েছিল কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে।
1: আচ্ছা, তাহলে মানে এই যে দুটো প্রসিডিওর হলো, তারপরেও ও স্বাভাবিক হচ্ছিল না, তাই তো?
0: ওর এই সমস্যাটা যেটা ওর ভিটির প্রবলেমটা, ওর কমে এসেছিল, কিন্তু হঠাৎ করে 2025 সালে পুজোর পরে ও মারাত্মক রকমের পেটে ব্যথায় কষ্ট পেতে শুরু করলো।
1: আচ্ছা,
0: ও একটা রাত্রে ওর এমন অবস্থা হলো যে বাধ্য হয়ে আমরা ওকে নার্সিংহোমে অ্যাডমিট করি। সেইখানে দাঁড়িয়ে নতুন একটা উপসর্গ দেখা দিল, ওর হার্টে পাম্প করার ক্ষমতাটা, ব্লাড পাম্পিং ক্যাপাসিটিটা অনেক কমে গেল। এই ক্ষেত্রে কি হলো, ওর শরীরের যে বিভিন্ন অর্গানগুলোতে সঠিকভাবে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছতে পারছিল না, তাতে ওর কি হচ্ছিল, ওর বিভিন্ন অর্গানগুলো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছিল, যে জন্যে ওর দেখা গেল লিভারে একটা প্রবলেম হচ্ছে, ওর জন্ডিস দেখা দিল, কিডনিতে ওর একটা প্রবলেম হচ্ছে, যে জন্যে ওর একটু কিডনির ইনফেকশনও দেখা দিল। এই পরিস্থিতিতে এসে ডক্টর রেকমেন্ড করলেন যে বেটার হবে ওর পুরো হার্টটাই চেঞ্জ করে নতুন হার্ট বসানো, যাতে ওর অন্যান্য অর্গানগুলোকে এফেক্ট করতে না পারে এবং ও দীর্ঘায়ু হয়।
1: আচ্ছা, তাহলে এই পরিস্থিতিতেই আপনারা জানতে পারলেন যে ত্রিশিতে টোটাল হার্ট রিপ্লেসমেন্ট লাগবে, তাই তো?
0: একদম।
1: তো সেই মুহূর্তে আপনার অনুভূতি বা আপনার পরিবারের অনুভূতি কিরম ছিল? আমরা কখনো তো শুনিনি এই জিনিসটা, তো আপনার নিজের ছেলের ক্ষেত্রে যখন শুনলেন আপনার কি মনে হলো?
0: ত্রিশিত আমার একমাত্র সন্তান, আমার সব কিছু ওকে ঘিরেই ছিল, আমার জগৎ ও ছিল। 2023 সাল থেকে এই 26 সালের যেই ঘটনাটা আমি আজকে আপনাদের এক্সপ্লেন করছি, এই সময়টার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন আমার ওটাই ছিল, যেদিন আমি প্রথম জানতে পারলাম যে আমার ছেলের শরীর থেকে একটা অঙ্গ বার করে নেওয়া হবে।
1: আর হার্টের মতো ওরকম একটা ইম্পর্টেন্ট অঙ্গ,
0: যে নাকি পুরো শরীরকে পরিচালনা করে, সেই অর্গানটাকে বার করে নতুন অর্গান, একটা সম্পূর্ণ ফরেন অর্গান ওর শরীরে প্রতিস্থাপন করা হবে। এই দিনটা আমার কাছে সবচেয়ে ভয়াবহ দিন ছিল, সবচেয়ে কঠিন দিন ছিল
1: একদম
0: আমার জন্য, কিন্তু ততটাই আমি পজিটিভ দেখেছি এই দিনটাতে আমার হাজবেন্ডকে। উনি বারবার বলছিলেন কোনো নেগেটিভ চিন্তার জায়গা নেই, এগোতে হবে, লড়াই করতে হবে।
1: একদম। আমি আপনাকে একটু থামিয়ে দিয়েই বলছি যে আমার সবসময় সব ক্ষেত্রেই মনে হয়েছে যে আমাদের এই মহিলা মজলিসে নতুন দিশার খোঁজে যে সমস্ত দিদিরা এসেছেন, তাদের অনেকেরই পরিবার পাশে থাকেনি, আবার অনেকেরই পরিবার পাশে থাকার জন্যই তারা এগিয়ে গেছেন। সেই জন্য আমি ভাবছিলামই যে পরবর্তী প্রশ্নটা আপনার কাছে এরকমই রাখবো, যে এই যে কঠিন লড়াই বা এই যে একটা বিরাট জার্নি, এখানে আপনি পরিবারকে কীভাবে পাশে পেয়েছেন?
0: আমি ভীষণভাবে সৌভাগ্যশালী মহিলা বলবো আমি নিজেকে, যে আমার জীবনের সবচেয়ে বড় লড়াই এই আমার ছেলেকে নিয়ে, যে লড়াইটা আমি আজ 3 বছর ধরে লড়ছি, এখনও লড়ছি, কিন্তু এখন অনেকটা স্টেবল জায়গায় আছে। এখানে আমি আমার পরিবারকে সব দিক থেকে পাশে পেয়েছি, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, কোনো দিক থেকে তারা আমাকে একা ছাড়েনি। শক্ত করে আমার আর আমার হাজবেন্ডের দুটো হাত আমার পরিবার আমাকে পুরো শক্ত করে ধরে রেখেছিল, তা না হলে আজকে এই জায়গায় সত্যি বলতে আমি আসতে পারতাম না।
1: একদম, নিশ্চয়ই তাই। আর সব থেকে বড় কথা, ঈশ্বর আপনাদের হাতটা ধরেছিলেন
0: সব দিক থেকে, সবচেয়ে উপরে তো উনি।
1: এবারে এই যে আপনার ডায়াগনোসিস হলো এবং আপনাদের টোটাল হার্ট রিপ্লেসমেন্টের কথা ডাক্তারও বললেন, এর পরের যে জার্নিটা, এইটা একটু বিস্তারিতভাবে আপনার মুখ থেকে শুনবো।
0: শিলিগুড়ি যে চিকিৎসক আমাদের সাথে কোঅপারেট করে চলেছিলেন এতদিন ধরে, বা কলকাতার যে চিকিৎসকরা আমাদের সাথে কোঅপারেট করে চলছিলেন, তাদের

0: দুজনের সাহায্যেই আমরা এই জায়গা অবধি পৌঁছাতে পেরেছি। ওনারা অনেক জায়গার নাম বলেছিলেন, কিন্তু সবচেয়ে বেস্ট ছিল চেন্নাই। চেন্নাইতে দুটো জায়গার নাম আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে রেলা হসপিটাল, একটা হচ্ছে এমজিএম হসপিটাল। আমরা প্রথমে রেলা হসপিটালে গেছিলাম এবং যাওয়ার আগে আমরা ওইখানকার চিকিৎসকদের সাথে একটা ভিডিও কলে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভিডিও কলে কথা বলে তাদের সাথে তারপর আমরা এখান থেকে প্রথমবার যাই, গিয়ে সামনাসামনি কথা হয়। রেলা হসপিটালে কথা বলার পরে আমরা এমজিএমে যাই, কিন্তু যেহেতু চিকিৎসাটা খুব এক্সপেন্সিভ, অঙ্কের টাকার অঙ্কের পরিমাণটাও অনেক বেশি, আমরা খুব বেশি ইমপ্রেসড হই। মানে আমাদের কাছাকাছি কথা বলেছেন বা আমাদের সামর্থ্যের মধ্যে যেই হসপিটাল আমাদের লেগেছে সেটা হচ্ছে রেলা হসপিটাল। তো ফাইনালি আমরা রেলা হসপিটালের সাথেই আগামী জার্নিটা ঠিক করব বলে স্থির করি, যেখানে আমার ছেলেরও খুব ভালো লেগেছিল ডক্টরদের সাথে কথা বলে। এইভাবে আমরা সেই জায়গা অবধি পৌঁছাই, তারপর আমরা চলে আসি, কারণ বিশাল একটা টাকার অঙ্কের পরিমাণ, এটা আমাদের অ্যারেঞ্জ করতে মাসখানেক সময় লেগেছিল। তারপর আমরা ডিসেম্বর মাসের 17 তারিখে আবার যাই, গিয়ে ফাইনালি আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য থাকি।
1: আচ্ছা, এবারে আপনারা তো চলে গেলেন, কিন্তু গিয়ে গিয়েই তো আর অপারেশন ডেট ঠিক হলো না বা অপারেশন শুরু হয়ে গেল না, তার তো একটা প্রস্তুতি পর্ব চলে। এবার শুনি সেই প্রস্তুতি পর্বের কাহিনী।
0: আমরা ওখানে যাওয়ার পর আমাদের বলা হয়েছিল যে 21 দিন থেকে এক মাসের একটা ওয়েটিং লিস্ট থাকে। ওয়েটিং লিস্ট কেন? কারণ প্রায়োরিটি লিস্ট বলে একটা ব্যাপার থাকে, যেখানে পরপর যাদের প্রয়োজন তাদের প্রয়োজন অনুসারে, পেশেন্টের অবস্থা অনুসারে হার্টটা পেশেন্ট পার্টি পায়। তো সেই ক্ষেত্রে অনেক কিছু ম্যাচিংয়ের ব্যাপার থাকে, ব্লাড গ্রুপ, আরও অনেক কিছু ম্যাচিংয়ের ব্যাপার থাকে, তো একটা ওয়েটিং লিস্ট থাকে। আমার ছেলের ক্ষেত্রে কি হয়েছিল, প্রায় 4 বার রিজেক্ট হয়েছিল। কোনো হার্ট এসছে হয়তো ডক্টরদের সেটা পছন্দ হয়নি, আবার হয়তো কোনো হার্ট এসছে যেটা ওর ব্লাড গ্রুপের সাথে ঠিকঠাক ম্যাচ করছে না। এই সমস্ত করে আমাদের প্রায় ওখানে 5 মাস থাকতে হয়েছিল। এপ্রিল মাসের 19 তারিখে ফাইনালি আমরা অপারেশনের ডেট পাই, সেদিন ওর অপারেশন হয়।
1: এবারে শুনে নি অপারেশনের দিনের বিবরণ।
0: অপারেশনের দিন খুব সকাল 6:30 নাগাদ আমাদের কাছে একটা ফোন কল আসে হসপিটাল থেকে। ওখানে বলা হয় যে আপনারা আসুন, ওর ম্যাচিংয়ের অর্গান পাওয়া গেছে, আজকে অপারেশন হবে। আমরা খুব তড়িঘড়ি করে 9:30 মধ্যে আমরা আমাদের ডাকে আমরা চলে যাই।
1: আচ্ছা, এখানে আমি একটু থামিয়ে দিয়ে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে কি এই যে অপারেশনের দিন যে এভাবে ঠিক হলো, তৃষিত কি সেই দিনই আপনার সাথে গিয়ে ভর্তি হলো না আগেও ভর্তি ছিল?
0: না, সেই দিনই ও ভর্তি হয়, কারণ অপারেশনটা একটু ক্রিটিক্যাল যেহেতু। আর অপারেশনটা কি হয়, একটা হার্টকে শরীর থেকে তোলার পরে আর নতুন শরীরে সেটা দেওয়ার পর্যন্ত 4 ঘন্টা সময় চিকিৎসকদের মধ্যে থাকে।
1: আচ্ছা,
0: এই 4 ঘন্টার মধ্যে ওরা বডি থেকে হার্টটা তুলবে আর নতুন শরীরে সেটা দেবে। এই 4 ঘন্টার মধ্যে অর্গানটা বসিয়ে ফেলার কাজটা কমপ্লিট করতে হয়। সেই ক্ষেত্রে খুব তৎপরতার সাথে এই সময়টা কাটে, মানে পেশেন্টকে নিয়ে যাওয়া, ভর্তি করা, ওকে 10:30 মধ্যে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
1: আচ্ছা,
0: 10:30 মধ্যে ওটিতে ঢুকিয়ে দেওয়া হয়, ওটি চলে দীর্ঘ প্রায় 12 ঘন্টা। রাত্রি 10টার সময় আমরা ওকে দেখতে পাই। তার আগে মাঝে মাঝে ওরা আমাদের এসে আপডেটগুলো দিয়ে যাচ্ছিল।
1: মানে সেদিন আপনারা জানতে পেরেছিলেন যে নতুন হার্ট আসছে এবং তৃষিতের অপারেশন করে নতুন হার্ট বসানো হবে। আচ্ছা,
0: এর মধ্যে ওই ওখানকার ডক্টরদের বা ওখানকার যাদের স্টাফদের একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমার যতদূর মনে হয় ওদের এই ব্যবস্থাপনার জন্যই আমরা বিষয়টাকে বুঝতেই পারলাম না, কখন ওর এত বড় একটা অপারেশন শুরু হয়ে গেছে। আমাদের ভিতরে একটা অ্যাংজাইটি ভীষণভাবে কাজ করছিল, কতদূর হলো, কি হলো, আদৌ অপারেশনটা শুরু হয়েছে কিনা। ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করেছে। ওরা বারবার বলছিল যে অর্গান ইজ অন দ্য ওয়ে, আপনারা ধৈর্য ধরুন, অর্গান আসলেই আমরা অপারেশন স্টার্ট করবো। ওয়্যারাজ অর্গান এসে গেছে, অপারেশন শুরু হয়ে গেছে এবং বিকেল 4টার মধ্যে অর্গান অলরেডি 2 ঘন্টা ফাংশন করা শুরু করে দিয়েছে। এই অবস্থাতে ওখানকার যিনি মেইন ডক্টর, উনি এসে আমাদের বললেন অপারেশন সাকসেসফুলি হচ্ছে, অপারেশন আমাদের অর্গান কাজ করা শুরু করে দিয়েছে, এখনও ওপেন আছে, আমরা এখনও ক্লোজ করিনি, এখনও অনেক কাজ বাকি, তবে মেইন কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা অদ্ভুতভাবে দেখলাম আর ভাবলাম যে আমরা তো সেই অর্থে কিছু চিন্তাভাবনা করার আগেই অপারেশনটা হয়ে গেল, এত সুন্দর ওখানকার ব্যবস্থাটা আমাদের কাছে মনে হয়েছিল সেই মুহূর্তে।
1: বাবা মার টেনশন, যে টেনশনের ফলে তন্ময় বাবু অর্থাৎ তৃষিতের বাবা নিজেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এবং তৃষ্ণাদির কাছে আমরা এবার শুনব যে একদিকে তৃষিত, একদিকে তন্ময় বাবু কিভাবে দুটো বেডে চিকিৎসাধীন আর তৃষ্ণাদি একা লড়াই করে যাচ্ছে। শুনবো সেই লড়াইয়ের কাহিনী।

0: নি। ছেলে তখনও আইসিইউতে রয়েছে, ওকে জেনারেল বেডেও দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আমার হাজবেন্ড একদিন বলছে, আমার খুব আচ্ছন্ন লাগছে, শরীরটা খুব খারাপ লাগছে, আমি অত্যন্ত দিশাহারা হয়ে আর কোনো উপায় না দেখে আমার ছেলেকে যিনি ট্রিটমেন্ট করছিলেন, যিনি ট্রান্সপ্লান্ট ম্যানেজার ছিলেন, আমি তাকে কল করি। আমি বলি তাকে যে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে, আমরা ইমার্জেন্সিতে এনেছি, ওর প্রেশার মারাত্মক বেড়ে গেছে, আপনি কিছু একটা করুন। সেই মুহূর্তে এত সুন্দর মিনিট দুয়েকের মধ্যে আইসিইউর সমস্ত বড় বড় দু তিনজন ডক্টর নার্স সবাই ইমার্জেন্সিতে চলে আসে। চলে এসে ওরা সম্পূর্ণ ব্যবস্থাটাকে দেখে এবং ওদের নজরদারিতে ওরা যা যা ওদের টেস্ট ইনিশিয়ালি করার দরকার ছিল সেগুলো করে কিছু মেডিসিনস দিয়ে আমার হাজবেন্ডকে ছেড়ে দেয়। কারণ ওরা জানতো যে ওই সময় যদি ওকে অ্যাডমিট করা হতো, আমার পক্ষে দুটো পেশেন্টকে মেনটেন করা ভীষণ কঠিন হয়ে পড়তো। কিন্তু ওকে অ্যাডমিটও করতে হয়, এরপরে লাস্টে আরেকবার যখন ও আরও বেশি অসুস্থ হয় তখন আবার আমাকে নিয়ে যেতে হয়। সেই অবস্থায় ওরা বলে যে আপনারা রাখুন, একদিন দেখি, পরের দিন আমরা একটা এনজিওগ্রাম করে তারপরে ওনাকে ডিসচার্জ দেবো।
1: বাপরে, খুব কঠিন মানে সময় আপনি পেরিয়ে এসছেন তৃষ্ণাদি। আমরা শুনলাম যে বিরাট একটা লড়াই, একদিকে ছেলে একদিকে হাজবেন্ড অসুস্থ, ছেলের এইরকম একটা বড় অপারেশন হয়েছে, তারপরে যে মুহূর্তে শুনলেন যে অপারেশন সাকসেসফুল, তো এবার শুনবো সেই আনন্দময় অনুভূতির কথা।
0: রাত্রি 11টার সময় আমাদের ফাইনালি ওরা জানায় যে আপনারা এখন আসুন, পেশেন্টকে দেখতে পারবেন। আমরা গিয়ে দেখি, সত্যি ওই সময়টা কষ্টও হয়েছিল, চোখে জলও এসেছিল, আবার খুব আনন্দও হচ্ছিল। ওই সময়টায় দেখি আমার ছেলের চোখটা আধবোজা, সারা শরীরের কোনো অংশ বাকি নেই যেখানে কোনো তার লাগানো নেই, মাথার চারপাশে বিরাট বড় বড় মেশিন, তার মাঝে আমার ছেলে ঘুমোচ্ছে। খুব আনন্দ হয়েছিল যে এতদিনের দীর্ঘ 5 মাসের আমাদের অপেক্ষার ফল আমরা চোখের সামনে দেখছি। তার সাথে এটাও খুব কষ্ট হয়েছিল যে এত মেশিন, ধীরে ধীরে একটা একটা করে এই মেশিনগুলো রিমুভ হবে, হয়তো রিমুভ হবে, সেই মুহূর্তে আমার সেটা চিন্তা করার মতো মানসিক পরিস্থিতি ছিল না। আমি ওই পরিস্থিতিটাকে আনন্দও পেয়েছি, আবার ততটা আমার কষ্টও হয়েছে, চোখে জল ছিল কিন্তু মনে ভরসা ছিল যে আমি এখান থেকে বেরোবই, এই সমস্ত মেশিনগুলো একদিন ওর শরীর থেকে ঠিক খুলে বেরোবে, ওকে আমি স্বাভাবিক সুস্থ জীবনে দেখতে পারবো।
1: একদম। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম যে আপনার কঠিন লড়াইয়ের কাহিনী, যখন আপনি দেখলেন যে আইসিইউতে আপনার ছেলে চারপাশে বড় বড় মেশিন এবং নানান রকমের তার বা নল ইত্যাদির মাধ্যমে সে আছে। এইবারে এখন যখন ও নর্মাল সুস্থ জীবনে প্রত্যাবর্তন করেছে, এবার শুনবো সেই পর্বের কাহিনী যেখানে ওই হসপিটাল বেড থেকে স্বাভাবিক জীবনে ফিরে এলো। কী ছিল সেই লড়াই, কী ছিল সেই জার্নি, তার রেস্ট্রিকশনস, তার সুস্থ হয়ে ওঠা?
0: ওকে আমরা প্রায় 19 দিনের মাথায়, 19শে এপ্রিল ওর অপারেশনটা হয়েছে, প্রায় 19 দিনের মাথায় আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। সে সময় সত্যি বলতে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারতো না, প্রায় 4.5 থেকে 7 ইঞ্চি ওর বুকের কাটাটা ছিল, তার সাথে প্রচণ্ড গা হাত পায় ব্যথা, এই অবস্থায় আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু রেস্ট্রিকশন প্রচুর ছিল, অনেক কিছু রেস্ট্রিকশন, যেরকম মেইন ওর রেস্ট্রিকশন ছিল হাইজিন, যে কোনো সব জিনিস ওর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এতটুকু ইনফেকশন ওর জন্যে ভীষণভাবে ক্ষতিকারক। তো যেহেতু একটা অন্য অর্গান ও শরীরে লাগানো হয়েছে, ওর শরীর সেটাকে যে কোনো সময় রিজেক্ট করে দিতে পারে, এই জন্য যেমন ওর মেডিসিনও চলছিল, সাথে সাথে চলছিল ওর আনুষঙ্গিক সমস্ত রকমের পরিচর্যা, যেখানে ওকে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন ছিল, সমস্ত রান্না ওকে খেতে হবে, প্রপার বয়েলড হতে হবে, কোনো কিছু কাঁচা থাকবে না, ফলের একটু রেস্ট্রিকশন ছিল, বাইরের কোনো খাবার তো খাবেই না, প্রশ্নই নেই, যা রান্না হবে ঘরে রান্না হবে, পরিচ্ছন্নভাবে রান্না হবে, আর সমস্ত কিছু হাইজিনটা ছিল মেইন। তারপরে এইভাবে আমরা ধীরে ধীরে ওকে সুস্থ করতে থাকি, ও সুস্থ হতে থাকে একটু একটু করে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর ওখানকার ডক্টররা বললেন যে এবার তোমরা তোমাদের হোমটাউনে ফিরে যেতে পারো। সেই দিনটা খুঁড়িতে আমার পরিজনেরা সবাই ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। আমরা বাড়িতে নিয়ে আসি ওকে, তারপর ধীরে ধীরে 1 মাস 2 মাস ও আরও রেস্ট্রিকশনের ভিতরেই ছিল, এখন ও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে, বিসিএতে ভর্তি হয়েছে, পড়াশোনা শুরু করেছে অনলাইনে, যদিও কারণ এখনও ওর বাইরে বেরোনোতে প্রচুর রেস্ট্রিকশন আছে, পড়াশোনা শুরু করেছে, আশা করছি আগামী দিনে আরও স্বাভাবিক হবে।
1: একদম। আচ্ছা তৃষ্ণাদি, এবারে আমরা তো বিস্তারিতভাবে তৃষিতের সাথে আপনাদের এই যে একসাথে পথ চলার কাহিনীটা শুনলাম, আজকে যখন তৃষিত সুস্থ হয়ে নর্মাল জীবনে ফিরে এসেছে, এখন যদি আপনাকে ফিরে দেখতে বলে ওই সময়টা, আপনি কিভাবে দেখবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন?
0: সময়টা কঠিনও ছিল, সময়টা সহজ হয়েছে। পিছনে ফিরে তাকানোটায় যদি আমি তাকাই, আমার একটা কথাই মনে হয়, কোনো একটা অলৌকিক শক্তি আমাদের সকলের উপরে কাজ করেছে, কোনো একটা পাওয়ার ছিল।

0: যারা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছে, তা না হলে আমাদের মতো খুব সাধারণ পরিবার থেকে বিলং করা মানুষদের পক্ষে এত বড় একটা ট্রিটমেন্টকে এত সহজভাবে সফলভাবে করিয়ে নিয়ে আসা অসম্ভব ছিল। কেউ এবং এই যে মানুষগুলোকে আমরা পাশে পেয়েছি, এত মানুষ যাদের আমরা চিনি না পর্যন্ত, যাদের কোনোদিনও দেখিনি পর্যন্ত, আমাদের আত্মীয় পরিজন বলুন, বন্ধু বান্ধব প্রত্যেকে আমাদের এই যে আগলে রাখা, এটা আমাদের পরম পাওয়া, আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে এটা আমরা এখনও আলোচনা করি যে এই জিনিসটা যেটা আমরা পেয়েছি এটা সত্যি, এটা না হলে পরে আজকে এই জায়গায় দাঁড়ানো ভীষণ মুশকিল ছিল। বারবার পিছনে ফিরে তাকালে আমার এই কথাটাই মনে হয় যে এই যে মানুষগুলো যারা আমাদের পাশে ছিলেন, সামনাসামনি ছিলেন, আড়ালে ছিলেন, কিন্তু ছিলেন সর্বক্ষণ আমাদের সাথে।
1: একদম, সবার শুভ আকাঙ্ক্ষায়, শুভেচ্ছায় তৃষিত আজকে নর্মাল জীবনে ফিরে এসেছে, সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে। এর থেকে বড় প্রাপ্তি বোধ হয় আর কিছু হয় না। আর সবার উপরে আছেন সেই সর্বশক্তিমান, যার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আর আজকের দিনে দাঁড়িয়ে, আজকের আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে, এমন অনেক মায়েরা আছেন যারা তাদের সন্তানকে নিয়ে লড়াই করে চলেছেন বিভিন্ন সামাজিক, মানসিক, আর্থিক বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে, তো তাদের জন্য আপনি কি বার্তা দেবেন?
0: আমি মায়েদের একটা কথাই বলবো, মায়েদের সহ্য অনেক করতে হয়। ইতিহাসের আদি যুগ থেকেই দেখবেন মায়েরা সন্তানদের কোনো কিছু হলে সেটা মা যেন ছাতার মতো তাদের উপরে দাঁড়ায়। আমি আমার ছেলেকে দেখেছি অনেক জায়গায়, ও ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, ও আমাকে এমন এমন অনেক প্রশ্ন করেছে যেই প্রশ্নগুলোর উত্তর আমি মা হয়ে দিয়েছি। আমি চাইবো না অন্য কোনো মাকে এ ধরনের প্রশ্নের উত্তর দিতে হোক, তবু আমি শক্ত হয়ে পজিটিভ থেকে নিজে ভেঙেছি, কিন্তু ওকে সেটা বুঝতে দিইনি। আমি আগের দিন রাত্রে কেঁদেছি, সকালে ওর সামনে যখন গেছি চোখ মুছে হাসি মুখে আমি ওর সামনে গিয়ে বলেছি তোমাকে জিততেই হবে। আর সত্যি তৃষিত যেভাবে কোঅপারেট করেছে, মানে যোদ্ধার মতো লড়াই করেছে, 17 বছরের একটা ছেলের সর্ব অঙ্গে কাটা, ও যথেষ্ট লড়াই করেছে।
1: আজকে যার সুস্থ জীবনের প্রত্যাবর্তনকেই আমরা সেলিব্রেট করার জন্য এই অনুষ্ঠানের সূত্রপাত করেছি, শুনব তৃষিতের কথা, শুনব তৃষিত কি প্রগাঢ় ভালোবাসায় তার মা সম্বন্ধে তার অনুভূতিগুলোকে প্রকাশ করছে।
2: নমস্কার, আমি তৃষিত আইচ। আমার মা কিভাবে আমাকে সেরে উঠতে সাহায্য করেছেন, শুধু শারীরিকভাবে না, মানসিকভাবে, সেটা বলতে গেলে সবচেয়ে আগে বলতে হয় যে আমার মা ছিল আমার জীবনে দ্য পিলার অফ পজিটিভিটি। আমাকে কোনো না কোনো নেগেটিভ পসিবিলিটি ডিসকাস করতে দেওয়া, অথবা কোনো নেগেটিভ কথা আমার মাথায় আসতে দেওয়া, অথবা নিজে কোনো দিনও কোনো নেগেটিভ পসিবিলিটি আমার সামনে তুলে ধরা, এগুলো আমার মা ভুলক্রমেও কোনো দিনও করেননি। সেখানে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই পারি যে মা, তোমার কি কোনো মনে হয়নি? তোমার মনে কি কোনো ভয় কোনো ছিল না? ছিল, তার মনেও সম্পূর্ণ ভয় ছিল, সেও প্রত্যেক ধরনের রিস্ক জানতেন। এখানেই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন বিং ফিয়ারলেস অ্যান্ড ব্রেভ, যেটা হচ্ছে সেই ভয় থাকা সত্ত্বেও সেটা কোনো আমার মন পর্যন্ত আসতে দেওয়া বা সেটা কোনো আমার সামনে তুলে ধরা, এই জিনিসটা যাতে না হয় সেটার পিছনে খুব মনোযোগ আমার মা দিয়েছিলেন। কোনো ধরনের কোনো নেগেটিভ কথা কোনো আমার সঙ্গে ডিসকাস করেনি। অন দি আদার হ্যান্ড, যদি জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে চলে আসি, তাহলে নার্সের সঙ্গে কথা বলা, আমার রেস্ট্রিকশনসগুলো মুখস্থ করে নেওয়া, প্রত্যেক ক্ষেত্রে সেগুলোকে মনে রাখা, যেমন আমার স্যানিটেশন, আমার ডায়েট চার্ট, কী কী আমি খেতে পারবো পারবো না, আমার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস, আরও বাড়িঘর পরিষ্কার রাখা, ইনফ্যাক্ট কোন জায়গায় আমি হাত দিচ্ছি, কোন জায়গাগুলো আমি ছুটছি সাপোর্ট নেওয়ার জন্য, সেই জায়গাগুলো বিশেষভাবে পরিষ্কার করে রাখা, আমার মনে হয় এই পরিমাণ অ্যাটেনশন টু ডিটেল মা ছাড়া আর কেউ দিতে পারতো না। শেষে আমি এটাই এমফাসাইজ করতে চাইব যে আমার মায়ের যত না বড় অবদান ছিল ফিজিক্যালি আমার জীবনে, তার চেয়েও বেশি আমার মা আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে। আমার মা হচ্ছে সবচেয়ে সাহসী মানুষ এই পুরো জার্নিতে, এবং আমার জীবনের সবচেয়ে বড় স্পিরিচুয়াল গুরুও আমার মা। আমি বলে বোঝাতে পারবো না যে এই জার্নিতে ঈশ্বরে বিশ্বাস এবং ঈশ্বরের আশীর্বাদ কোন পরিমাণে আমার সঙ্গে ছিল। আমি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে নিজের সঙ্গে, নিজের পাশে আমাকে আগলে ধরে আছেন, এরকম আমি ঈশ্বরকে অনুভব করেছি, এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসটা আমার মধ্যে আনা, এইটার পিছনে একটা অনেক বড়

0: নিতে হবে। চিকিৎসক আছেন, আমাদের অনেক সোর্স আছে জানার, আমরা জানবো, জেনে লড়াই করব, তাহলে লড়াইটা অনেক সহজ হয়। আর পজিটিভ থাকা অত্যন্ত জরুরি। এক মুহূর্তের জন্য মনের ভিতরে কোনো নেগেটিভিটির স্থান দিতে পারবো না আমরা, কারণ আমরা লড়াইটা আমাদের, আসলে ওদের হয়ে আমরা লড়ছি। সুতরাং আমাদের অনেক বেশি পজিটিভ থাকতে হবে, সর্বোপরি ঈশ্বরের ওপরে সব দিক থেকে ভরসা করতে হবে, ঠিক রাস্তা বেরোবেই বেরোবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যে জিনিসটাকে দেখেছি তামিলনাড়ু, কেরল এই সমস্ত রাজ্যগুলোতে অর্গান ডোনেশনের একটা ভীষণ সচেতনতা ওদের ভেতরে আছে, যেটা কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গে খুব কম দেখতে পাই। আমি সকলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের কি একটু ভাবা উচিত না, মৃত্যুর পর যদি আমরা আমাদের কোনো অঙ্গ দিয়ে আরেকটা মানুষ তার জীবনের আলো দেখতে পায়, জীবনটাকে নতুনভাবে দেখতে পায়, তারা যদি বেঁচে ফিরে আসে মৃত্যুর মুখ থেকে, তাহলে কি আমাদের উচিত নয় যে এই বিষয়টা নিয়ে একটু ভাবা? আমরা যদি সকলে মিলে অর্গান ডোনেশন ব্যাপারটাকে নিয়ে একটু যদি ভাবি, আমার মনে হয় আমাদের সমাজ অনেক বেশি উপকৃত হবে।
1: একদম, তৃষ্ণাদির কাছ থেকে আমরা অর্গান ডোনেশনের ব্যাপারটা সম্বন্ধে খুব চমৎকারভাবে শুনে নিলাম। সত্যিই তো আমরা কি পারি না মৃত্যুর পর আমাদের দেহ উৎসর্গ করতে এমন মানুষের জন্য যাদের খুব দরকার, যাদের বাকি জীবনটা পড়েই থাকবে, যদি আমাদের কোনো অঙ্গ দানের মাধ্যমে তাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে, আমাদের কি উচিত নয় সেই পথে পা বাড়ানো? এই প্রশ্নটা তৃষ্ণাদির মাধ্যমে আমিও রাখতে চাইছি আপনাদের কাছে। কিন্তু কিভাবে এই অনুষ্ঠানটা সমাপ্ত করব সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে যে তৃষ্ণাদির সাথে এই আলাপচারিতা আরো অনেকক্ষণ চালিয়ে যাই, কারণ পজিটিভ একটা ভাইব যেটা আপনারা অনুভব করতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি তৃষ্ণাদির এই অসম্ভব লড়াই এবং অসম্ভব নাছোড়বান্ধা মানসিকতা আমাদের আরো অনেক লড়াইয়ের অনুপ্রেরণা যোগাচ্ছে, অনেক মাকে অনুপ্রেরণা যোগাবে বলেই আমার মনে হচ্ছে। কিন্তু ঘড়ি বলছে সময় আর প্রায় শেষ, সুতরাং আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে হবে। আমি তৃষ্ণাদি আপনাকে, আপনার ছেলে ত্রিশিতকে, আপনার পরিবারকে আমাদের মহিলা মজলিশের মাধ্যমে আবারও শত শত কুর্নিশ জানাচ্ছি এই লড়াইয়ে জয়ী হয়ে ফিরে আসার জন্য, এবং আরও অনেক মাকে লড়াইয়ে সামিল হয়ে জয়ী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা জোগানোর জন্য। সেই সঙ্গে আরও অনেক নমস্কার এবং শত শত নমন জানাচ্ছি সেই সমস্ত চিকিৎসকদের, যাদের আমরা দ্বিতীয় ভগবান বলে মনে করি, যাদের হাত ধরে এই অসম্ভব আজ সম্ভব হয়েছে। আমি আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো মহিলা মজলিশের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, আর মহিলা মজলিশের আসরে আসার জন্য তৃষ্ণাদিকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং তারপর স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয়পক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তরমন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনি আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

0: খবরে নিট ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সকালে 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনাজয়ী প্যারাঅ্যাথলিট দিলীপ গাভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
1: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेही होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: অধ্যক্ষের বারংবার অনুরোধ সত্ত্বেও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তাঁরা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন 2024 সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা জিরো আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুব শিল্পী ও বস্তারের পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
2: আপনি এই অভিযান সে কে সকতা হুম কি কেবল আপনি সমুদ্র কো হি নাহি জিতা হ্যায় আপনি উস সারি রূঢ়িয়ো কে ভি পরাজিত কিয়া হ্যায় জো কভি কহতি থি হামারি বেটিয়াঁ এসে কঠিন সৈন্য অভিযানো কা হিস্সা নাহি বন সকতি। আপনি সিদ্ধ কিয়া হ্যায় ফিজিক্যাল ক্যাপেবিলিটি, মেন্টাল টফনেস অর লিডারশিপ কোয়ালিটি কিসি জেন্ডার কি মোহতাজ নাহি হোতি।

ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে। আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্পখাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে 2 শিশুসহ 8 জন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধারকাজ চলছে। খুজেস্তান প্রদেশের 4টি শহর আহওয়াজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিজ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার 5ম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং দুপুর দুটোই বিলটি উত্থাপন করবেন। ইতিমধ্যে বিলটির কপি সদস্যদের দিয়ে দেওয়া হয়েছে। সভার নেতা জেপি নাড্ডা বলেন, সভায় বিরোধীরা নেতিবাচক ভূমিকা পালন করছেন, নরেন্দ্র মোদী সরকার যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
1: इस संसद के माध्यम से देश को इस बात का संदेश देना चाहता हूं कि मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार हर विषय पर चर्चा करने के लिए तैयार है। विपक्ष जो है वो गैर जिम्मेदाराना व्यवहार कर रही है, यह ध्यान में रहे।
0: উল্লেখ্য, লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পশ্চিমবঙ্গের নতুন তৈরি হওয়া ফাস্ট ট্র্যাক আদালতের তালিকা

0: প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতে এই আদালতগুলি গঠন করা হয়েছে। গত রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতে এইসব মামলা শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র পরীক্ষায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই আদালতগুলি কাজ করবে। এর মধ্যে আছে কলকাতার নগরদায়রা আদালতের এক নম্বর বেঞ্চ, রাজ্য সরকারের যে কোনো তদন্তকারী সংস্থার আওতায় থাকা মামলার এই আদালতে বিচার হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে কোনো সংস্থার তদন্তাধীন মামলার বিচার হবে নগরদায়রা আদালতের বিশেষ সিবিআই দু নম্বর কোর্টে। কেন্দ্রের ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। দলের রাজ্যসভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে এই প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জমি অধিগ্রহণ করে এই পার্ক গড়ে তোলার উদ্যোগ নিতে শ্রী ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজারের দেউজায় সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে ধৃত মিনার মণ্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে। গত মঙ্গলবার থেকে একটানা অভিযান চালিয়ে মিনারের বাড়িতে মজুদ 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 19 ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়। সিল করে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়িও। তার স্ত্রী এবং ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে। বীরভূমের জেলা পুলিশ সুপার ভি কে বুন্দেস জানিয়েছেন, মিনার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবি। টুলু মণ্ডলের নিজেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকেই টুলু বেপাত্তা বলে খবর। বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে স্বস্তি দিয়েছে। আপাতত 6 আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি 6 আগস্ট পরের শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন সর্বস্তরের সঙ্গীত শিল্পীরা। শরৎ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
1: উনি এতগুলো প্রজন্মকে দেখেছেন এবং তৈরি করেছেন, সেটা একটা বিরাট ব্যাপার। এবং বিষ্টুপুর ঘরানার একমাত্র প্রতিনিধি বলা যায় যিনি ছিলেন, একেবারে খুবই ভাষ্যার হয়েছিলেন, যে গায়কিতে উনি গিয়েছেন এত স্টুডেন্ট তৈরি করেছেন, তারা নিশ্চয়ই এটাকে যত্নে লালন পালন করবেন এবং তার শুধুই পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় অমর থাকবেন।
0: দুদিনব্যাপী মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ ক্লাবের শীর্ষ আধিকারিক ও খেলোয়াড় এবং সমর্থকরা। এবছর বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিক্স। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। উল্লেখ্য, 1911 সালের 29 জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে মোহনবাগান দিবস পালিত হয়ে থাকে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন বেশ কিছু পর্যটন এলাকায় সমুদ্র উত্তাল। দীঘা, তাজপুর, মন্দারমণিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। কয়েকদিনের একটানা বৃষ্টিতে 2 মেদিনীপুরের মধ্যে সংযোগকারী লাঙ্গলকাটা কাঠের ব্রিজ ভেঙে গেছে। লাগাতার বৃষ্টির ফলে কেলেখাই ও কপালেশ্বরী নদীতে জল বাড়ছে, এর ফলেই এই বিপত্তি। এদিকে জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রাম এখন জলের তলায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী স্বপ্না রায়।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া শিল্পী ছিলেন স্বপ্না রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি সংবাদ এবং তারপর হিন্দি সংবাদ।

বাংলা সাহিত্য জগতের এক সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলাকা। বলাকা সাহিত্য প্রকাশনী থেকে বই সংগ্রহ করুন, নিজস্ব একক সংকলন প্রকাশ করতে হলেও যোগাযোগ করুন বলাকা সাহিত্য প্রকাশনীতে। যোগাযোগের নাম্বার 9477396369। নম্বরটি আরও একবার বলছি, 9477396369। বলাকা সাহিত্য প্রকাশনী।

0: নমস্কার শ্রোতা বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আজকের সৃজনীর সাহিত্য আসরে। আপনাদের সঙ্গে রয়েছি আমি, অর্পিতা আদক। আজ আমাদের মধ্যে পেয়েছি দুজন গুণী কলমচিকে। রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, গল্পকার ধারাভৌমিক ভাদুরী মহাশয়া এবং কবি ও গল্পকার নবকুমার পাল মহাশয়। আসুন আলাপ করে নিই আমাদের অতিথিদের সঙ্গে।
1: নমস্কার, আমি ধারাভৌমিক ভাদুরী। আমি একটানা 35 বছর প্রথমে বীরভূম জেলা এবং পরবর্তীকালে পুরুলিয়া জেলায় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। অবসর নেওয়ার পর বলাকা সাহিত্য গ্রুপের হাত ধরে আমার লেখালেখির জগতে আসা।
2: নমস্কার, আমি নবকুমার পাল। আমার বাড়ি হুগলি জেলার খুন্নান গ্রামে। আমি ইবিআইতে 1978 সালে চাকরি জীবনে প্রবেশ করি এবং 36 বছর চাকরি করে বিভিন্ন ব্রাঞ্চে ম্যানেজার পদে থেকে 2012 সালে অবসর নিই। তারপর বলাকা সাহিত্য গ্রুপের সাথে যোগাযোগ হওয়ার পর বলাকা সাহিত্য গ্রুপের হাত ধরে আমার কবিতা গল্প লেখা শুরু।
0: আজ প্রথমেই তাহলে আমরা ধারাদীপ থেকে একটি গল্প শুনে নিই।
1: ঢক খেউড়ের গল্প। শ্রীমতী ও রসরাজের সম্পর্ক হল আদায় কাঁচকলায়। দক্ষিণ দিনাজপুরে পীর বাবার কবর ঘিরে ওই যে মানুষের মিলন মেলা, সেখানে শ্রীমতী ঢপ গাইতে আসে। শুনুন গো আপনারা, ঢপ হলো দিব্যভাব রহিত একটি লৌকিক ধারার কীর্তন। বলেই একতারায় সুর তোলে, আর তখনই মাথা ধুলিয়ে মৃদঙ্গ বাজায় শিবু। শ্রীমতী মিষ্টি সুরে গেয়ে ওঠে, আমায় কেন বলিস মাগো গৌর কলঙ্কিনী, দেখে এলাম নদিয়াবাসী কন্যারা ওই নামেরই দাসী, সুজন কুজন সবাই শেথা গৌর নামেই ধনী। কেউ শোনে কেউ শোনে না, শ্রোতা দর্শকদের ঢল ওই রসরাজের দিকে। রসরাজ সদ্বংশের ছেলে, তবু তার কুরুচিপূর্ণ খেউর গানে আসক্তি। মেলায় সেসব চটুল গানের সমজদারি যে বেশি। একদিন শ্রীমতীর কাছে এসে রসরাজ গেয়ে বসল, তুমি কমল আমি ভুজঙ্গ, তুমি মধু আমি পতঙ্গ, তুমি নারী আমি না না, এমন গান শ্রীমতী কিছুতেই শুনবে না। নিজের দোকান ঢেকে রসরাজকে সে ধিক্কার দিল, এমন অশ্লীল খেউর না গাইলেই নয়। সেদিন আত্রাই নদীতে দোল পূর্ণিমার চাঁদ, নদীর দুকুল রূপলি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। শ্রীমতীর পদপ্রান্তে বসে রসরাজ বলল, আমি নতুন দল গড়ব, কবি গানের দল। শ্রীমতী তুমি আমার পাশে থাকবে তো? শ্রীমতী নিশ্চুপ। রসরাজ বলল, শ্রীমতী ওই যে কবর শুনবে তার গল্প, তবে শোনো, সেদিন এক দস্যু এসে বঙ্গদেশে করল বাজিমাত, ঘোড়া বেচার বদ উদ্দেশে ছদ্মবেশে প্রজাদের করল কুপকাত। বাংলার রাজা লখাই সেনের ঘুচল রাজ্যপাট, ওই কবরেই ঘুমোয় দস্যু সঙ্গে দামি খাট। শ্রীমতী বলল, শোনো রসরাজ, দস্যু নাকি বাউল ফকির কার সমাধিতে মেলা, মুসলিমের সে হিন্দুরও সে, এ তো দুনিয়াদারির খেলা। সত্য পীরের শিরনি মানি নারায়ণের শিন্নি জানি, দুয়ে মিলে এক হয় এ যে ভক্তি রসের মেলা, এ যে দুনিয়াদারির খেলা। রসরাজের দু চোখে আনন্দের অশ্রু, দুহাত বাড়িয়ে বলল, এসো শ্রীমতী আমরা কবিয়ালের দল গড়ি।
0: বাহ, দিদির থেকে খুব সুন্দর একটি গল্প শুনলাম। তাহলে দিদির থেকে জানতে চাইবো যে দিদির এই লেখালেখির অনুপ্রেরণা কোথা থেকে পেলেন?
1: এই অনুপ্রেরণা প্রধানত আমি আমার বাবার বাড়ি থেকে পেয়েছি। জ্যাঠামশাইরা কম বেশি সকলেই সাহিত্যিক ছিলেন, ঠাকুমাও গল্প লিখতেন, এবং আমার জ্যাঠামশাই শ্রদ্ধেয় ননী ভৌমিক, তিনি একজন বড় সাহিত্যিক ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তার উপন্যাস ধুলোমাটির জন্য বঙ্কিম পুরস্কার পেয়েছেন। প্রধানত তিনি ট্রান্সলেটার, অনুবাদক। তিনি তার দীর্ঘ সময় রাশিয়াতে কাটিয়েছেন এবং রুশ সাহিত্য জগতের শ্রদ্ধেয়

0: লিও টলস্টয়, ডস্টয়েভস্কি এদের সমস্ত উপন্যাসগুলি তিনি বাংলায় অনুবাদ করেছেন। তাদের থেকেই আমার লেখার এই উৎসাহ, এই প্রেরণা।
1: দিদির থেকে গল্প তো শোনা হলো, তাহলে এবার আমরা দাদার থেকে কবিতা শুনে নিই কিছু।
2: আমার কবিতার নাম প্রথম বর্ষণ। সহসা কালো মেঘে ঢেকে গেছে নীল আকাশ, প্রবল বেগে বইতেছে ঠান্ডা ঝোড়ো বাতাস, বৃষ্টি নামে এলোমেলো মুষলধারে ঝমঝমিয়ে, পথঘাট শুনশান, ছাগল গরু ফেরে নিজ গৃহে, ভিজে সিক্ত দেহে ছাতাবিহীন চলেছি আমি, পথের মাঝে দেখি ছাতা মাথায় আসছো তুমি, ডেকে নিলে আমায় তোমার ছাতার তলায়, এক ছাতার নিচে দাঁড়ালাম বকুলের তলায়, শরীরে শরীর স্পর্শ, ওড়না উড়ে লাগে মুখে, শিহরণ জাগে দেহে, সুহাগের অনুভব চোখে মুখে, আজকে দুজনের মনে প্রথম বর্ষণের স্বাদ, ভেজে দুজনের শরীর মন ও সব পরিধান, চোখে চোখ রেখে দেখি দুজন দুজনকে, অনেক না বলা কথা বলা হয় চোখে হেসে, বৃষ্টির ফোঁটায় তৃষ্ণা মেটে ঠোঁটের আমন্ত্রণে, বৃষ্টিতে ভিজে খুশির আনন্দে হাসি দুজনে, জল থই থই বস্তি সব খাবারের থালা যায় ভেসে, ঘর বাড়ি ভেঙে পড়ে গরিবদের কষ্ট যায় বেড়ে, বিদ্যুৎ নেই রাস্তা বন্ধ গাছ ভেঙে রাস্তায় পড়ে, খুশি মন নিয়ে ফিরে চলি যে যার নিজের ঘরে। আমার দ্বিতীয় কবিতা হলো নারীর অধিকার। এই মেয়ে আর কতদিন থাকবি তুই বোবা সেজে, মুখ বুঝে সহ্য করবি সব অত্যাচার এই ঘুণধরা সমাজ ব্যবস্থায়, এবার তুই ওটরে জেগে বুঝে নে তোর অধিকার, চোখের জল ফ্যাল মুছে সব বাধা দূরে সরিয়ে, নিজের সম্মান নিজেই বাঁচা শক্ত হাতে রুখে দাঁড়া।
1: একদম সাবলীল ভাষায় দাদার দুটি কবিতা আমরা শুনলাম। শেষে দাদাজি কবিতাটি বললেন নারীর অধিকার নিয়ে। আজকাল তো চারিদিকে নৈতিকতার স্খলন দেখা যাচ্ছে, তো কলমের মাধ্যমে কিভাবে প্রতিবাদ সম্ভব, এই বিষয়ে দাদা যদি কিছু বলেন।
2: সম্প্রতি নারীদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে, আমার লেখা কবিতার মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়েছি, অনেক লেখকই কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম তাঁরা তাদের লেখার মাধ্যমে নারীকে সকল বাধা জয় করতে শিখিয়েছেন, নিজের সম্মান নারীকে নিজেকেই রক্ষা করতে হবে।
1: আমরা এবার ধারাদির থেকে একটি কবিতা শুনব।
3: আলোর অপেক্ষায় তুমি আসবে বলে মম জোছনা পরিদের দেশে যায়, তুমি আসবে বলে অভিমানী মেঘ অলোক পুরীর মাকে, হুতম হুতমি গল্প থামিয়ে ডানা গুছিয়ে নেয়, রাতের তারারা ধরার কপলে স্নেহ চুম্বন আঁকে, তুমি আসবে বলেই মিঠেল বাতাস পাংখাওয়ালা সাজে, সাথীহারা প্রেম বিলাপ শেষে বাতায়ন টেনে দেয়, জোনাক জলা বুনো রাত নিজেকে লুকোয় লাজে, তুমি আসবে বলেই কপত কপতি পুবের পানে ধায়, তুমি আসবে বলেই রজনীগন্ধা আভরণ খুলে ফেলে, ক্ষীণ তরুলতা অলিক স্বপ্নে বৃক্ষ জড়িয়ে ধরে, শত শত দল লাজে রাঙা হয় আসবে তুমি বলে, ভোরের শিশির ঘাসের বুকে অশ্রু হয়ে ঝরে, তুমি আসবে বলেই ম্লান দীপালোক ফুৎকারে নিভে যায়, কত অপরাধ রাতের আঁধারে মুখ লুকিয়ে থাকে, কৃষকের চঞ্চল চোখ ওই মাঠের পানে ধায়, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষাতেই থাকে।
1: বাহ, এবার আমরা নবকুমার দার কাছে কবিতা শুনব।
2: আমার কবিতার নাম এটাই জীবন। জীবনের স্রোতে টুকরো সব কলরব সুখ আনন্দ, প্রথম আলাপে নিবিড় ভালো লাগা জীবনের ছন্দ, হাতে হাত রেখে শুরু হয়েছিল জীবনের পথ চলা, সেই ভরসায় এগিয়ে যাওয়া এড়িয়ে সব বাধা, কোথা দিয়ে কীভাবে কেটে গেল বছর ৪০, সেদিন তুমি ছিলে অষ্টাদশী বরবেশে আমি ২৪, ছেলে বিদেশে মেয়ে শিক্ষিকা যোগাযোগ ফোনে, আজ বুড়ো বুড়ি দুজনে অতীতের কথা পড়ে মনে, মাতার চুলে পাক ধরেছে পুঁচকে গেছে সপ্তক, কোমরে ব্যথা একটু হাঁটলেই বুক করে ধকপক, ভালোবাসা হারায় না বেঁচে আছি পরস্পরের ভরসায়, বেলা শেষে বেশ আসি ভালো আছি ভালোবাসায়।
1: বাহ, দাদার কাছে শুনলাম জীবনের জয়গানের কবিতা। আচ্ছা, দাদার কাছে জানতে চাইবো এই জীবনমুখী কবিতা লেখার অনুপ্রেরণা কি?
2: বর্তমানে ছেলে মেয়েদের চাকরিগতকরণে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, পিতামাতারও অনেক সমস্যা আছে, সব সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই ভালো, এটা বোঝাতেই আমার এই কবিতা লেখা।
1: আচ্ছা, বেশ বেশ, বাহ, আমাদের

0: সাহিত্য আসরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে, আমারও খুব ভালো লাগছে। তো দিদির কাছে যাই, আবার ধারাদির কাছে যাই, একটি গল্প শোনার আবদার রাখি।
1: ঝিঙে ফুল। রাধারানী বাড়ি চল, তুমি কে গা? উত্তর এলো, কাল মনসা মেলায় তুই তো বিকিয়ে গেছিস, তোর নাগর নগেন তোকে আমার কাছে বেচে দিল। তবে আমি এমনি এমনি তোকে কিনি নাই, লুকিয়ে লুকিয়ে আগেই তোর গান শুনেছি। আহা, ঝুমুর বলে কথা, আমার বন্ধু রাইতকানা বাড়ির পথে আনাগোনা, নেংটি ইঁদুরে ঢোল কাটে। রাধারানীর কান মাথা ভোঁ ভোঁ করছে। আমি সকলের মতো লই রাধারানী, শোন, আমারও বউ ছেলে পুলে আছে, তবে সেসব নিয়ে তো আর সাধন ভজন হয় না। স্ত্রী থাকে সংসারে, ছেলে পুলে মানুষ করুক না কেনে, সাধন সঙ্গীর আলাদা মর্যাদা। আসলে আমি ঝুমুরিয়া হতে চাই রে রাধারানী, আমি তো রসিক নাগর আর তুই আমার সাধন সঙ্গিনী। আমার ঝুমুর গানকে নেচে গেয়ে তুই প্রাণ যোগাবি রাধা, আর নাচনি হওয়া কি খারাপ? শুনিস নি মনসা মঙ্গলে বেহুলার নাচের কথা, এত যন্তন না কেন গো? রাধু, সংসার হলো গিয়ে রীতিনীতির গোলাম, তাতে কীটস্য কীট মানুষ, আর ভিটি ছিলা হলে তো কথাই নেই। তোর আর বাচ্চা কাচ্চা হবে না রে রাধু, সেই পয়েতটা তো বন্ধ হলো। চল, কাল থেকে তোকে নিয়ে যাব, গুরু নাচনিদের নাচ দেখবি, তেনাদের কোমর দোলানো, হাত দোলানো, তেরছা চোখের চাউনি সবটুকু শিখে নিবি। শহরে যাব, চারদিন ভিডিও দেখাবো, সেখানে কত ভাবের নাচ, তুই দেখবি আর শিখবি, শিখবি আর নাচবি। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জড়ানো গলায় রাধারানী বলে, তুমি আবার লালুবাবুদের হাতে আমাকে বেচে দেবে না তো? কি যে বলিস রাধারানী, তুই হলে গিয়ে আমার সাধন সঙ্গিনী, আর আমি বিশু হলাম তোর রসিক নাগর। রাধারানী এখন তুলসীতলায় সন্ধে দেয়, তার সাধন সঙ্গীর কল্যাণে তার মাথায় সিঁদুর, কপালে টিপ, মাটির উনুনের পাশে বসে রান্না করে। আবার সেই মেয়েই যখন বাবুর বাড়ির অনুষ্ঠানে আসর মাতায়, তখন সে শুধু একজন নাচনীই নয়, ঝুমুর গানের ওস্তাদও বটে। রাধারানী বলে, শোনেন গো বাবুরা, আমি হলেম গিয়ে রাধারানী নাচনি, বুকের ভেতর থেকে ডাক না এলে নাচনি হয়ে ওঠা হয় লগো। পরক্ষণেই আসরে গেয়ে ওঠে, যখন ভালোবাসা ছিল তখন মনে কত আশা ছিল গো, এখন অন্তরে শুধুই চাবুকের দাগ গো। বাদ্য বেজে ওঠে, রাধারানী নাচনি তার নাচের তালে তালে চোখের জল লুকোয়। আজ রাধারানী বৃদ্ধা, সে জীবনের সার কথা বুঝেছে, নাচনীরা হলো ঝিঙ্গা ফুলের মতো, সকালে ফোটে আর সন্ধ্যায় মলিন হয়ে যায়।
0: দিদির থেকে আমরা একটি অনন্য গল্প শুনলাম, একদম অন্য ধরনের একটি গল্প। তো দিদিকে একটি প্রশ্ন করি, দিদির কি ধরনের লেখা লিখতে ভালোবাসেন? দিদি তো প্রবন্ধ লেখেন, তো কিসের ওপরে লেখা ওনার বেশি ভালো লাগে লিখতে?
1: আমি প্রধানত লোক সংস্কৃতির ওপর প্রবন্ধ লিখতে পছন্দ করি, বিশেষ করে পুরুলিয়া জেলায় থাকার সুবাদে সেখানকার উৎসব অনুষ্ঠান, পাল পার্বণ, সেগুলো চাক্ষুষ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই কারণে আমি সেখানকার লোক সংস্কৃতির অঙ্গ যেমন ভাদু পুজো, টুসু পুজো, নাচনি নাচ, ছৌ নাচ ইত্যাদি বিষয়ে বেশ কিছু প্রবন্ধ লিখেছি এবং সেগুলো লিখতেও পছন্দ করি। এছাড়া স্বাধীনতা পূর্ব যে সমস্ত বিপ্লবী আন্দোলন, সেগুলো আমার খুব পছন্দের বিষয়, কারণ আমার বড় জ্যাঠামশাই শ্রদ্ধেয় নিত্যগোপাল ভৌমিক, তিনি সরাসরি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠাকুমাকেও সেগুলো সমর্থন করতে দেখেছি। বাড়িতে সেই ধরনের একটা পরিবেশ ছিল বলেই আমি পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবী আন্দোলন সম্পর্কে বেশ কিছু প্রবন্ধ লিখেছি।
0: তো দিদি যদি একটু বলেন কি কি ধরনের প্রবন্ধ উনি লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়।
1: আমি প্রধানত যে সমস্ত মহিলা বিপ্লবী সেদিনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কেউ সরাসরি অংশগ্রহণ করেছিলেন, কেউ আবার অপ্রত্যক্ষভাবে বিপ্লবীদের সাহায্য করেছিলেন, তাদের নিয়ে লিখতে আমি খুব পছন্দ করি। যেমন তার মধ্যে সর্বজন শ্রদ্ধেয়া দুকরিবালা দেবী, ননিবালা দেবী, মাতঙ্গিনী হাজার

0: হাজরাকে তো আমরা সকলেই চিনি, এই সমস্ত অসহায় মহিলারা যারা রাজনীতির মধ্যে দিয়ে নিজেদের মুক্তির পথ খুঁজে নিয়েছিলেন তাদের নিয়ে আমি আলোচনা করতে খুব পছন্দ করি।
1: বাহ, বেশ। এছাড়াও আমরা শুনেছিলাম যে দিদির ঐতিহাসিক লেখা অনেক আছে, ঐতিহাসিক লেখা নিয়ে আমরা আসবো আলোচনায় দিদির সাথে। আগে নবকুমার দার কাছে আরো একটি কবিতা আমরা শুনে নিই।
2: আমার কবিতার নাম বড় একা। মাঝে মাঝে আমি বড় একা হয়ে যাই, একা হয়ে যাই কোনো নির্জন দুপুরে বা কখনো কোনো বিষণ্ন বিকেলে। সন্ধ্যাবেলায় যখন তারাগুলো ঘুম ভেঙে জেগে ওঠে কিছুই লাগে না ভালো, চারপাশের আলো আঁধারের খেলা খুব অচেনা লাগে। ওই আকাশ ভরা তারার মাঝে যখন একা দাঁড়াই আমার আমিকে নিয়ে সব কিছু ভুলে যাই। বাঁচতে চাই ভালোবাসায়, পরম নির্ভরতায় সবার সাথে। ভালোবাসা সত্যিই ক্ষণিকের পরিযায়ী পাখি, তাই প্রেমিকের কাছে গুটিয়ে নিই নিজেকে। মনের মরুভূমিতে বাজে নিঃসঙ্গতার প্রতিধ্বনি, মাঝে মাঝে সব বড় উলট পালট হয়ে যায়। মাপি ভালোবাসার গভীরতা, ক্ষতগুলো দগদগ হয়ে ওঠে, রক্তাক্ত হয়ে ওঠে আমার আমি। মাঝে মাঝে নিঃস্ব হয়ে যায়, মনে হয় বেঁচে থেকে কোনো লাভ নাই।
1: বাহ, দিদিকে এটি প্রশ্ন করছি, যদি ওনাকে একটি থ্রিলার উপন্যাস লিখতে বলা হয়, হ্যাঁ, তাহলে ইতিহাসের কোন চরিত্রকে উনি নায়ক বানাবেন এবং কেন?
0: কেনর উত্তর হলো, আমি ছোটোর থেকেই মায়ের কাছে প্রচুর ঐতিহাসিক গল্প শুনেছি, যেমন অবন ঠাকুরের পদ্মাবতী শুনেছি, শ্রী পারাবতের লেখা রানাদিল শুনেছি, বা ঝিলাম নদীর তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এগুলো শুনে ইতিহাস সম্পর্কে আমার একটা আগ্রহ জন্মেছিল। তখন এই সমস্ত লেখকের নাম আমার জানা ছিল না, পরবর্তীকালে যখন পড়লাম তখন এদের নিয়ে কিছু লিখতে আগ্রহী হলাম, যেমন পদ্মাবতীর ওপর প্রথম পদ্মাবতী কে লিখেছিলেন ইত্যাদি ব্যাপারে আমি একটি গবেষণামূলক ছোটোখাটো লেখা লিখেছি। আর এখন যদি আমাকে বলা হয় যে আমি কাকে বেছে নেব, আমি স্বভাবতই পারাবতের রানা দিলকে বেছে নেব। ঔরঙ্গজেব, তিনি সম্রাট থাকার সময় তিনি তার দাদা দারাশুকোর প্রেমিকা রানাদিলের ওপর যে ভয়ঙ্কর অত্যাচার করেছিলেন, সেই ঘটনাটা ইতিহাসের পাঠ্য বিষয় নয়, অথচ এগুলো সকলের জানার দরকার। আমাকে যদি এ বিষয়ে কোনো লিখতে বলা হয় কোনো ঐতিহাসিক উপন্যাস, তাহলে ঔরঙ্গজেবের সেই রানাদিলের ওপর কি ভয়ঙ্কর অত্যাচার তিনি করেছিলেন, কিভাবে তার সমস্ত চুল রানাদিল কেটে ফেলেছিলেন, কিভাবে নিজের মুখ তিনি ছুরির সাহায্যে ক্ষত বিক্ষত করে সেই রক্তাক্ত মুখ ঔরঙ্গজেবকে দেখিয়েছিলেন, এই বিষয়ে আমার একটা লেখার খুব ইচ্ছা আছে। জানি না শেষ পর্যন্ত সেটা হয়ে উঠবে কিনা।
1: দিদির সাথে অনেক বিষয় আলোচনা হলো, অনেক গল্প শুনলাম, তো আমরা এবার একটা কবিতা শুনবো দিদির থেকে।
0: বিরহিণী যক্ষপ্রিয়া, শত জনমের আগের জনমে ছিলেম যক্ষপ্রিয়া, প্রিয়রে হারায়ে কুবের সভাতে কাতর শূন্য হিয়া, আলুলায়িত কুঞ্চিত কেশে প্রায় জ্ঞানহীন আলুথালু বেশে, হা প্রিয় হা প্রিয় বিলাপ রোদন শুনিল না কে হয়েছে, নবরত্নের অঙ্গুরীয় অনামিকাতে শোভে কি শোভেনি, মোদীর আবেশে প্রেম কাতরতা তখনও বুঝিবা পূর্ণ হয়নি, এমন সময় সহসা কোথায় গগন বিদারী ঘোর নাদ শুনি, প্রেমাতুর মোর প্রিয়র বুঝিবা সে নাদ তখনও কর্ণে পশেনি, তীর্যখানে চরের বারতা দীর্ণ হয়েছে পারিজাত বন ধ্বংস করেছে ঐরাবতে দলিত কুসুম স্বর্গ কানন, যক্ষ ছিল প্রহরায় সেই ছিল মহাদারী, কৌতুকে সব করে কানাকানি দোহে মোরা ত্রাসে মরি, স্বর্গপুরীতে ঘোর অনাচার কুবের দেবের মহাক্রোধ, বৃথা হলো শত আবেদন আর দুজনার যত অনুরোধ, দেব গুণগুলি নিলেন হরি দেব সুখ সব নিলেন কারি, শ্রাপিত দুই প্রিয় প্রিয়ারে ভাসালো নয়ন বাড়ি, বৎসর তরে স্বর্গ ত্যাজি সে যাইবে মর্ত লোকে, প্রিয় হারা আমি মণিহারা ফণি পাথর হইনু শোকে, স্বপনে দেখিন পাহাড়ের শাড়ি রামগিরি বুঝি কয়, খৌম বস্ত্রে সূচি দেহে প্রিয় ঊর্ধ্ব লোকেতে চায়, বিরহ কাতর হংস মিতুন বিলাপ শোনে না কেহ।

0: এমন সময় মেঘদূত আসি পরশিল মোর দেহ, কাটিল বুঝিবা বৎসর কাল, মিলিনু দুহে আবার, যক্ষে ফিরিল স্বর্গে সাঁতারি বিরহের পারাবার।
1: বাহ, এবার তাহলে নবকুমার দার থেকে একটি কবিতা শুনে নি।
2: ঠিকানার খোঁজে মাঝে মধ্যে পার্কের বেঞ্চে বসতাম পাশাপাশি, চোখে চোখ হাতে হাত রেখে আরও কাছাকাছি। অনেক না বলা কথা বলতো চোখে হেসে, বুকে সাগরের তরঙ্গ মুহূর্তে যেতাম ভেসে। কলেজ পালিয়ে সিনেমা হলে বাদাম খেতে খেতে, অন্ধকারে গভীর আবেশে মন ছুঁতো কাঁধে মাথা রেখে। ঠোঁটের আলতো ছোঁয়ায় আর নিবিড় আলিঙ্গনে নির্জনে একান্তে হারিয়ে যেতাম প্রেমের জোয়ারে। স্মৃতিগুলো সব হারিয়ে গেছে বছরগুলোর ফাঁকে, তুমি কোথায় কেমন আছো বড্ড জানতে ইচ্ছে করে। অনেক কষ্টে লেখা চিঠি হয়নি তোমায় পাঠানো, আমার কাছে নেই তো ঠিকানা কোথায় পাঠাবো।
1: বাহ, একটি সাবলীল ভাষায় প্রেমের কবিতা শুনলাম দাদার থেকে, বেশ সুন্দর। একটি ছোট্ট কবিতা শুনি।
2: ভরসা, ঘুটঘুটে মাঝরাতে ঝিরিঝিরি বৃষ্টি, ঘুম ঘুম চোখে দেখি অপরূপ সৃষ্টি। মিশমিশে কালো মেঘ গুরু গুরু করে, শন শন বন বন শুনি বাতাসের সুরে, ম্যাও ম্যাও ডাক শুনে ঘেউ ঘেউ আওয়াজ, চরচর করকর শব্দে পড়ে ওই বাজ। রিমঝিম বরিশন ঝরো ঝরো বৃষ্টির ধারা, দুরু দুরু বুকে ছোলো ছোলো চোখে দিশে হারা।
1: বাহ, ছোট্ট একটি কবিতা শুনতে ভীষণ ভালো লাগলো। এবার ধারাধীর থেকে কবিতা শুনবো।
0: আমি মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধা জানিয়ে যে কবিতাটা লিখেছিলাম। সূর্য সেন। সূর্যপুত্র সূর্য সেন, সূর্য প্রায় তেজস্বী, ছেড়ে সংসার মোহ জাগতিক সুখ, আপন করেছ লড়াইয়ের ভাষা, প্রাণ বাজি রেখে শেখালে লড়াই, তৈরি করলে বিপ্লবী ঋষি, স্বাধীনতার বীজ বুনে দিয়ে পরাধীন চোখে দেখিয়েছ আশা। বিপ্লব চায় অস্ত্র, চায় ব্রিটিশ রাজের অস্ত্রাগার, টেলি ছিন্ন রেল বিচ্ছিন্ন, থমথমে রাত বৈশাখী তাপ, বন্দুক আর রাইফেল চাই, অস্ত্রের ছিল ভারী হাহাকার, শতঝুটি রাতে কাঁধে কাঁধ দিয়ে অস্ত্র সরায় খুব চুপচাপ। পরদিন সব হর্ষোল্লাস, জয় হয়েছে যে বিপুল অস্ত্র, জন্ম নিয়েছে গণসরকার, মিথ্যে ছিল না সে ঘোষণা, ভয় নেই আর ব্রিটিশ বিরোধী বিপ্লবী দল হলো সশস্ত্র, তবু শক্তিতে ভারী বিদেশি সেপাই শুরু করে দেয় গভীর এষোনা। বন্দী হলেন কত বিপ্লবী, চলে প্রতিরোধ আর প্রতিবাদ, যুদ্ধ চলে মাস্টারদার, মরণের কোনো ভয় নেই তার, নোয়াইনি মাথা তবু স্বাধীনতা সাক্ষী থাকলো জালালাবাদ, হায় হার হলো মরণপণের, জিত বিশ্বাসঘাতকতার। বন্দী হলেন সেই তেজস্বী বিপ্লবী যাঁর প্রাণ ধ্যান গায়েন, উপরানো নোক দাঁত হাড় ভাঙা কি বিভৎস বিভীষিকা, ফাঁসি হয়েও রইলে অমর, এনেছিলে সাথে মহান প্রাণ, বিনিময়ে হলো দেশ স্বাধীন, আজ তাই আমাদের এত অহমিকা। আমার আর একটা কবিতা, গোলাপ ফুলের কাব্যকথা। বিশ্বসেরা শাহজাদি তুমি, লুটোয় নিত রাজকেতন, হারিয়ে গিয়েছে রোমান নিরো, হারিয়েছে কত বীর রাজন, তুমি আছো আজও স্বমহিমায়, ছড়িয়ে দিয়েছ প্রেমের গীত, তুমি কবি সাফর নাবালা কবিতা, খোয়াম কবির প্রিয় রুবাইত। মুঘল হারেমে প্রিয় ছিলে তুমি, যতই বাজুক রোবাব গান, তোমার আতরে মাতাল সেলিম খুঁজেছে শুধুই নূরজাহান, আফ্রোদিতির বিরহ জ্বালায় জন্ম তোমার রূপসী গোলাপ, তোমার থেকেও বেশি রূপমতি সে তো সত্যের বড় অপলাপ, দেবতার তুমি অমর সৃজন, তোমাকে নিয়ে দেশের লড়াই, সাক্ষী আছে নথিপত্তর দুনিয়াদারি করলো বড়াই, তোমার সুবাসে রূপসী সিনান কবরী সাজাও অতি সযতন, সুরমা চোখের শ্রেয়সীও জানে তোমাতেই আছে শত রূপটান, প্রেমিকের তুমি প্রিয় উপহার, প্রেয়সীর হাতে রতন চূর, অরুণ রাঙা গোলাপ কলি বিম্ব অধরে ফোটাও সুর, দেশে বিদেশে পসরা সাজিয়ে প্রেমেরে দিয়েছে কতই মান, তোমার ঠিকানা বিশ্ব তবু জন্ম বসরা গুলিস্তান।
1: বাহ, আজ সৃজনী সাহিত্য আসরে আমরা খুব ভালো আড্ডা দিলাম, অনেক কবিতা শুনলাম, গল্প শুনলাম।

60062। নম্বরটি আরো একবার বলছি 8777 0600 62।

0: বাংলা সাহিত্য জগতের এক সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলাকা। বলাকা সাহিত্য প্রকাশনী থেকে বই সংগ্রহ করুন, নিজস্ব একক সংকলন প্রকাশ করতে হলেও যোগাযোগ করুন বলাকা সাহিত্য প্রকাশনীতে। যোগাযোগের নাম্বার 9477396369। নম্বরটি আরও একবার বলছি, 9477396369। বলাকা সাহিত্য প্রকাশনী।
1: এতক্ষণ শুনলেন সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান সৃজনী। উপস্থাপনায় ছিলেন অর্পিতা আদক এবং সম্পাদনায় সুবীর দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে শুনবেন ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে আলোচনা। উপস্থাপনায় অন্বেষা বসুরায় এবং সংযুক্তা চক্রবর্তী।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। একবিংশ শতাব্দীর আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্বে দাঁড়িয়ে যখন আমরা মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার কথা বলি, ঠিক তখনই অন্ধকার এক বাস্তবতার নাম মানব পাচার। মানব পাচার হল আধুনিক সভ্যতার এক কদর্য অভিশাপ এবং জঘন্যতম অপরাধগুলোর মধ্যে একটি। মানুষের অসহায়ত্ব, দারিদ্র ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা এবং বেচা কেনা করাই এর মূল রূপ। এই আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সচেতন করতে এবং ভুক্তভোগীদের সুরক্ষায় কাজ করতে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 30শে জুলাই পালিত হয় মানব পাচার বিরোধী বিশ্ব দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুব বন্ধু সংযুক্তা।
1: নমস্কার যুব বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার। বলতে আমরা কি বুঝি সেটা একটু তোমাদের জানাই। মানব পাচার কথাটির অর্থ হল প্রতারণা, প্রলোভন, জোর জবরদস্তি, ভয় দেখানো বা ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে বা আটকে রেখে তাকে শোষণের উদ্দেশ্যে ব্যবহার করা, জোরপূর্বক শ্রম করানো বা শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি বা অপরাধমূলক কাজ করানো, যৌন ব্যবসায় বাধ্য করা, গৃহকর্মে জোর করে কাজ করানো, মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে বা প্রতারণার মাধ্যমে অন্যের লাভের জন্য কেনা বেচা, স্থানান্তর বা শোষণ করাকে আমরা মানব পাচার বলি। মানব পাচার এমন একটি গুরুতর অপরাধ যেখানে মানুষকে চাকরির লোভ, ভালো জীবনের স্বপ্ন বা নানা প্রতারণার ফাঁদে ফেলে অন্যত্র নিয়ে গিয়ে তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। অর্থাৎ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে পণ্যের মতো ব্যবহার করাই মানব পাচারের মূল উদ্দেশ্য।
0: একদম, ক্ষমতা বা অন্য কোনো লাভের উদ্দেশ্যে প্রতারণা, প্রলোভন, ভয়ভীতি।

0: বৃদ্ধি, এইসবই মানব পাচারের মূল দিক। আধুনিক যুগে এ এক ধরনের বিরাট দাস প্রথা। পাচার হওয়া ব্যক্তির ইচ্ছা, সম্মতি কিংবা মানবিক মর্যাদার কোনো মূল্যই এক্ষেত্রে থাকে না, তারা হয়ে ওঠে অপরাধ চক্রের মুনাফা অর্জনের হাতিয়ার। আচ্ছা, মানব পাচারের প্রধান কারণ কি কি হতে পারে? এর পেছনে থাকতেই পারে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। তার মধ্যে অন্যতম হল দারিদ্র। অর্থনৈতিক সংকট মানুষকে সহজেই প্রতারণার ফাঁদে ফেলে দেয়। এছাড়া বেকারত্ব, চাকরির আশায় অনেক তরুণ তরুণী বিভিন্ন দালালদের কথায় বিশ্বাস করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন এবং সেখান থেকেই ফাঁদে পড়েন পাচার চক্রের। এছাড়া রয়েছেই অশিক্ষা ও সচেতনতার অভাব। অনেকেই মানব পাচারের কৌশল সম্পর্কে অবগত নন, তাই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সচেতনতার অভাবের জন্যে এই ফাঁদে তারা পা দেন। রয়েছে লোভনীয় প্রলোভন, উচ্চ বেতন, উন্নত জীবন কিংবা বিদেশে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। রয়েছে দুর্বল আইন প্রয়োগও, যেখানে অপরাধীরা সহজে পার পেয়ে যায় সেখানেই মানব পাচারের মতো এই ধরনের গুরুতর অপরাধ বৃদ্ধি পায়। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতা, এইসব দিক থেকে বাস্তুচ্যুত হয়ে মানুষ সহজেই পাচারকারীদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। মানব পাচারের শিকারদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, কারণ তারা সহজে প্রতারণার শিকার হয়। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি নারীদের ক্ষেত্রেই দেখা যায়। এছাড়া শিশুদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতনতার অভাব থাকে, তাই তারাই পাচারকারীদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। পরিবার থেকে বিচ্ছিন্ন বা অনাথ শিশুদের ঝুঁকি এক্ষেত্রে বেশি থাকে। কিশোরীদের চাকরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করার খবরও পাওয়া যায়। মানব পাচারের কিছু ভয়াবহ প্রভাব শুধু একটি ব্যক্তির ওপর নয়, একটি গোটা পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের ওপর পড়ে, যার ফলে শারীরিক ও মানসিক নির্যাতন তো বটেই, হয় মানবাধিকার লঙ্ঘন, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা উভয়ই নষ্ট হয় পরিবার থেকে বিচ্ছিন্নতা, শিক্ষা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া, এর পাশাপাশি অপরাধ চক্র আরও শক্তিশালীও হয়ে ওঠে এবং সমাজের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পায়। অনেক ভুক্তভোগী সারা জীবন মানসিক আঘাত বহন করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে দীর্ঘ সময় লাগে।
1: বন্ধুরা, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু উদ্ধার করাই নয়, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাও সমান জরুরি। সরকারের ভূমিকার মধ্যে রয়েছে নিরাপদ আশ্রয় ও সুরক্ষার ব্যবস্থা করা, চিকিৎসা ও মানসিক কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা, কারণ অনেকেই শারীরিক ও মানসিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত থাকেন। আইনি সহায়তা প্রদান করা, যাতে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, যাতে তারা স্বনির্ভর হয়ে নতুন জীবন শুরু করতে পারেন। প্রয়োজনে পরিবারের সঙ্গে পুনর্মিলন বা নিরাপদ বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো মানে এনজিও উদ্ধার অভিযানে সহযোগিতা করা, কাউন্সেলিং, আইনি সহায়তা, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা প্রশিক্ষণ এবং সমাজে পুনরায় মানিয়ে নিতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে। অনেক সংস্থা দীর্ঘমেয়াদে তাদের পাশে থেকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও কাজ করে। সবশেষে বলা যায়, মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রকৃত পুনর্বাসন তখনই সম্ভব যখন সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, আইনি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজ সবাই একসঙ্গে কাজ করবে। কারণ একজন মানুষকে শুধু উদ্ধার করাই যথেষ্ট নয়, তাকে সম্মান, নিরাপত্তা ও আত্মমর্যাদার সঙ্গে নতুন জীবন শুরু করার সুযোগ করে দেওয়াই হল প্রকৃত পুনর্বাসন। আজকের যুব সমাজ মানব পাচার প্রতি

গ্রোথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ তরুণরাই সমাজের সবচেয়ে বড় সচেতন, সক্রিয় এবং প্রযুক্তি সচেতন অংশ। তারা মানব পাচার সম্পর্কে নিজে সচেতন হওয়া ও অন্যদের সচেতন করা এই কাজগুলো করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো চাকরির বিজ্ঞাপন, সন্দেহজনক প্রলোভন বা প্রতারণামূলক তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে, বন্ধু পরিবার ও আশপাশের মানুষকে নিরাপদে চাকরি বা বিদেশে যাওয়ার আগে সব তথ্য যাচাই করার পরামর্শ দিতে পারে। স্কুল কলেজ ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে মানব পাচার বিরোধী প্রচারণায় অংশ নেওয়া, কোনো সন্দেহজনক ঘটনা বা পাচারের আশঙ্কা দেখলে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো, মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং তাদের সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসতে উৎসাহিত করা। মানব পাচার প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়, সচেতন ও দায়িত্বশীল যুব সমাজও এই লড়াইয়ের অনেক বড় শক্তি। আজকের তরুণরা যদি সচেতন থাকে, অন্যদের সচেতন করে এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ায়, তাহলে মানব পাচারের মতো জঘন্য অপরাধ অনেকটাই রোধ করা সম্ভব।

জাতিসংঘের সাধারণ পরিষদ 2013 সালে 30 জুলাই তারিখটিকে মানব পাচার বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য ছিল মানব পাচারের শিকার হওয়া মানুষদের অধিকার রক্ষা, তাদের পাশে দাঁড়ানো এবং বিশ্বজুড়ে এই অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। 2010 সালে জাতিসংঘ একটি বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করে, যার আরেক নাম গ্লোবাল প্ল্যান অফ অ্যাকশন। এর মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও দমন করার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। সেই উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই 30 জুলাই দিনটিকে আনুষ্ঠানিকভাবে মানব পাচার বিরোধী দিবস হিসেবে পালন করা শুরু হয়। এই নির্দিষ্ট দিনের প্রতি বছর কিছু থিম থাকে। সেই মতেই 2026 সালের থিম হল ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম, অর্থাৎ প্রতারণার ফাঁদে আটকে পড়া। মানব পাচারের একটি দ্রুত প্রসারমান রূপের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই থিমটি, যেখানে আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলো শিল্প স্তরের আর্থিক জালিয়াতি চালানোর জন্য মানুষকে শোষণ করে, ভুক্তভোগীদের জোরপূর্বক অপরাধমূলক কাজে প্ররোচিত করা হয় এবং অনলাইন প্রতারণামূলক কাজকর্মে অংশ নিতে বাধ্য করা হয়। এই ধরনের শোষণ সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, অর্থ পাচার এবং দুর্নীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যা সংঘবদ্ধ অপরাধের ক্রমবর্ধমান অন্তঃসংযুক্ত প্রকৃতিকে

0: তুলে ধরে। পাচারকারীরা প্রায়শই বিদেশে বৈধ চাকরির সুযোগের প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে ভুক্তভোগীদের নিয়োগ করে থাকে। আসল কাজ গ্রহণ করেছে ভেবে ভুক্তভোগীরা অন্য দেশে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা নিজেদের অবৈধ প্রতারণার আস্তানায় বন্দি অবস্থায় দেখতে পায়। এইসব চত্বরের ভেতরে ভুক্তভোগীদের সাইবার ভিত্তিক প্রতারণা করতে বাধ্য করা হয়, যার মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি এবং বিশ্বজুড়ে মানুষকে লক্ষ্য করে চালানো অন্যান্য অনলাইন চক্রান্ত। তাদের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হয় এবং তাদের উপর সহিংসতা, হুমকি, ঋণের জালে আবদ্ধ করা ও কঠোর কাজের কৌটো চাপিয়ে দেওয়া হয়, যার ফলে তারা ভয়ের এমন এক পরিবেশে আটকে পড়ে যায় যেখান থেকে পালানোর সুযোগ থাকে না। 74% পাচারকারী সংগঠিত অপরাধী চক্রের অংশ হিসেবে কাজ করছে। 2022 সালে 162টি দেশের নাগরিকদের 128টি ভিন্ন দেশে পাচার করা হয়েছে। 2022 সাল থেকে মানব পাচারের অভিযোগে যাদের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে কিংবা মামলা করা হয়েছে তাদের প্রায় 70% ছিলেন পুরুষ, এবং আফ্রিকান ভুক্তভোগীরাই ছিলেন সবচেয়ে বেশি পাচার হওয়া গোষ্ঠী। আন্তঃসীমান্ত পাচারের প্রবাহের 31% ছিল তাদের।
1: প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI মানব পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে এটি তখনই কার্যকর হবে যখন প্রযুক্তির সঠিক ব্যবহার এবং মানুষের সচেতনতা দুই একসঙ্গে থাকবে। AI ভুয়ো চাকরির বিজ্ঞাপন, প্রতারণামূলক ওয়েবসাইট বা সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্রুত চিহ্নিত করতে পারে। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে মানব পাচার চক্রের ধরন, রুট এবং অপরাধীদের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সাহায্য করে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে। মুখ শনাক্তকরণ প্রযুক্তি বা ডেটা বিশ্লেষণের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার কাজে সহায়তা পেতে পারে। উন্নত ক্যামেরা, AI ভিত্তিক নজরদারি ব্যবস্থা সন্দেহজনক চলাচল শনাক্ত করতে সাহায্য করতে পারে। সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ এবং AI চালিত চ্যাট বটের মাধ্যমে মানুষকে মানব পাচারের ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে দ্রুত তথ্য পৌঁছে দেওয়া যায়। তবে মনে রাখতে হবে, শুধু প্রযুক্তি বা AI একাই মানব পাচার বন্ধ করতে কিন্তু পারবে না। এর সঙ্গে দরকার কার্যকর আইন, প্রশাসনের তৎপরতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সর্বোপরি সাধারণ মানুষের সচেতনতা। প্রযুক্তি বা AI মানব পাচার বিরোধী লড়াইয়ের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, কিন্তু এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রযুক্তিবিদ এবং সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বন্ধুরা, মানুষ কখনো পণ্য হতে পারে না, এই বার্তাটি সমাজে ছড়িয়ে দিতে যদি আমরা চাই, তবে আমাদের প্রত্যেকেরই নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানব পাচার শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অন্যায়। মানুষ কখনো পণ্য হতে পারে না, এই বার্তাটি ছড়িয়ে দিতে আমরা যা যা করতে পারি সেগুলো হলো পরিবার, স্কুল কলেজ এবং সমাজে মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। চাকরি, বিদেশে কাজ বা অন্য কোনো প্রলোভনের ক্ষেত্রে তথ্য ভালোভাবে যাচাই করার অভ্যেস গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব পাচার বিরোধী সচেতনমূলক বার্তা ও তথ্য প্রচার করতে হবে। সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লেই নীরব না থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিদের অবহেলা বা দোষারোপ না করে তাদের প্রতি সহানুভূতি, সম্মান এবং সহযোগিতার মনোভাব দেখাতে হবে। তরুণ প্রজন্মকে মানবাধিকার, সমতা এবং মানুষের মর্যাদার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করে তুলতে হবে। একজন মানুষের মূল্য কখনো টাকায় বা

লাভ লোকসানে মাপা যায় না। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। তাই চলো আমরা সবাই একসঙ্গে অঙ্গীকার করি, মানুষ কখনো পণ্য নয়, মানুষই সবচেয়ে মূল্যবান। মানব পাচারের বিরুদ্ধে সচেতন হই, প্রতিবাদ করি এবং আমরা মানবতার পাশে দাঁড়াই।

মানব পাচার দিবসের একটি অন্যতম প্রধান দৃশ্যমান প্রতীক হল ব্লু হার্ট বা নীল হৃদয়, যার প্রতীকী অর্থ হল নীল রং বিশ্বব্যাপী জাতিসংঘের ভাবমূর্তি নির্দেশ করার পাশাপাশি পাচারের শিকার মানুষদের বেদনাবিদুর অনুভূতি এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সহানুভূতিকে তুলে ধরে। এবং এই ব্লু হার্ট অভিযানের মাধ্যমে সংগৃহীত তহবিল জাতিসংঘের হিউম্যান ট্রাফিকিং ভলেন্টিয়ারি ট্রাস্ট ফান্ডে জমা হয়, যা বিশ্বজুড়ে ভুক্তভোগী নারী পুরুষ ও শিশুদের আইনি ও মানসিক সহায়তায় সরাসরি ব্যবহার করা হয়। মানব পাচার বিরোধী বিশ্ব দিবস পালনের মূল আইনি ভিত্তি দাঁড়িয়ে আছে 2000 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত পালেরমো প্রোটোকলের ওপর। এই দিবসে বিশ্ব নেতারা মূলত তিনটি প্রধান স্তম্ভ বা থ্রি পিজ ফ্রেমওয়ার্কের ওপর আলোকপাত করেন। প্রথম, প্রিভেনশন, যার অর্থ প্রতিরোধ। ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকে চিহ্নিত করা, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং সচেতনতা বাড়ানো। দ্বিতীয়, প্রোটেকশন বা সুরক্ষা, ভুক্তভোগীদের উদ্ধার, বিনামূল্যে আইনি সহায়তা, নিরাপদ আশ্রয় এবং তাদের চিকিৎসা প্রদান। এবং সবশেষে প্রসিকিউশন, অর্থাৎ বিচার এবং শাস্তি। আন্তঃসীমান্ত পাচারকারী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এর অন্তর্ভুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে এই দিবসটির আলোচনায় প্রযুক্তি একটি বিশাল জায়গা দখল করেছে। ডার্ক ওয়েভ, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে পাচারকারীরা এবং এখন সীমান্ত অতিক্রম না করেও ঘরে বসে সহজেই শিকার খুঁজে নিতে পারছেন। এই দিবসে বিশ্বজুড়ে ডেটা অ্যানালিস্টিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত ট্র্যাক করা সম্ভব হয় এবং সন্দেহজনক আর্থিক লেনদেনে নজরদারিতে রাখা সম্ভব হয়। এই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস কেবল আন্তর্জাতিক কনফারেন্স

এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একেবারে মূল পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিও, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে একটি সেতুর কাজ করে। স্থানীয় স্তরে সেমিনার, পথনাটক এবং স্কুল কলেজগুলোতে সচেতনতা শিবিরের মাধ্যমে এই দিবসের বার্তা একেবারে প্রান্তিক মানুষদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, যাতে আমরা সবাই মিলে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কণ্ঠ তুলতে পারি। এই দিবস তারই প্রতীক। কবির কথায়, কারো অন্ধকারের সুযোগ নিয়ে কেউ যখন ডানা কেটে নিতে চায়, তুমি তখন এক নীল আকাশ হয়ে তার পাশে এসে দাঁড়াও। শৃঙ্খলে বাঁধা যে হাতটা নিঃশব্দে কাঁদে, সেখানে একটা অভয়ের স্পর্শ দাও। বলো, এই পৃথিবী কেবল শোষণের নয়, এখানে আলোরও একটা বড় অধিকার আছে। মানুষ তো হাটে বিকনোর পণ্য নয়, মানুষ এক একটা বেঁচে থাকার গল্প, এক একটা চোখের স্বপ্ন। সেই স্বপ্নকে যারা বিক্রি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের একসাথে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। আসুন, এই অন্ধকারের পথ আটকে আরেকটা আলোর দরজা খুলে দিই। ছলনার আড়ালে হারিয়ে যেতে বসা জীবনগুলোকে পাহারা দিক আমাদের সচেতনতার দীপ্ত আঁখি। মানুষের পাশে মানুষ দাঁড়ালে পাচারের অভিশাপ হেরে যাবেই। শৃঙ্খল ভাঙবে আর বাতাসে ভাসবে মুক্ত ডানার জয়গান।

একটি সভ্য সমাজের পরিচয় তার উন্নত ভবনে নয়, মানুষের প্রতি তার সম্মান ও মানবিকতায়। তাই চলো আমরা এমন এক পৃথিবী গড়ে তুলি যেখানে প্রতিটি মানুষ নিরাপদ, স্বাধীন এবং মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। মানব পাচারের বিরুদ্ধে আমাদের এই সচেতনতাই হোক পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আজকের মতো আমরা এখানে বিদায় জানাচ্ছি বন্ধুরা। আশা করছি আমাদের অনুষ্ঠান তোমাদের অনেক অনেক ভালো লাগল। আমরা আবারও ফিরে আসব অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রতিদিন শুনতে থেকো আকাশবাণীর যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানে ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে এক আলোচনা শুনলেন। উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসুরা এবং সংযুক্তা চক্রবর্তী।

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আসুন আমরা সবাই শপথ নিই, কোনো প্রলোভনের ফাঁদে আমরা পা দেব না, অন্যদেরও সচেতন করব, শিশু নারী ও দুর্বল মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেব, আর মানব পাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। মানুষ কোনো পণ্য নয়, প্রতিটি মানুষের স্বাধীনতা মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন সচেতন হই, অন্যকে সচেতন করি এবং মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

अब सुनिए गुजारिश फिल्म का एक गाना। सुनिधि चौहान और सहिल हदा।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন সময় আপনাদের পছন্দের লাইভ ফোন ইন আনন্দধারা। হ্যাঁ, মহানন্দে আপনারা নিশ্চয়ই বসে পড়েছেন আনন্দধারার অপেক্ষায়। আর আমিও কিন্তু আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে একেবারে তৈরি আনন্দধারা নিয়ে। আর আনন্দধারায় আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। মানুষ সঙ্গবদ্ধ জীব, একথা কিন্তু আমরা জানি। তারা একা বাঁচতে পারে না, দলবদ্ধ হয়ে বসবাস করার অভ্যেস তাদের একেবারে শুরুর দিনগুলি থেকে। কিন্তু তাদের কিন্তু ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা, আলাদা আলাদা চিন্তা, সেসব থাকে। অর্থাৎ মতের মিল অমিল এ সমস্ত থাকে, কিন্তু তারা একসঙ্গে থাকে। আজকের এই আনন্দধারা এই অনুষ্ঠানের বিষয় যদি এমন রাখা হয়, মতের মিল মতের অমিল। হ্যাঁ, মতের মিলও থাকতে পারে, আবার অমিলও কিন্তু হতে পারে। তাই বলে কি আমাদের এই যে সঙ্গবদ্ধতা, এই যে দলবদ্ধতা, সেটা কি হারিয়ে যাবে? না, কখনোই তা নয়। কাজেই আজ কথা হোক মতের মিল মতের অমিল। এক পরিবারে আমরা বসবাস করি, তাই এরকমটা হতেই পারে। এই বিষয় নিয়ে কথা হোক আজ বন্ধুদের সঙ্গে। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন? স্বাগত আপনাকে।
1: হ্যাঁ আমি বীরভূম। হ্যাঁ স্বাগত দিদি, স্বাগত। আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: আচ্ছা অমিতাভ বাবু।
1: কেমন আছেন দিদি?
0: হ্যাঁ খুব ভালো আছি, আপনি কেমন আছেন সেটা আগে বলুন।
1: হ্যাঁ দিদি আমিও খুব ভালো আছি।
0: বাহ,
1: আমিও বিন্দাস আছি।
0: বাহ খুব ভালো।
1: আসলে এই 5:30, 8:30, 11:30 এই তিনটে সময় আমি বিন্দাস থাকি।
0: একদম একদম, আমাদেরও সেই একই রকম অবস্থা, আপনাদের অপেক্ষায় স্টুডিওতে বসে থাকা। আজ কথা হোক মতের অমিল মতের অমিল। এক পরিবারে আমরা সকলেই বসবাস করি, প্রত্যেকের মতামত আলাদা হতেই পারে, তাই না? সে নিয়ে কথা হোক, আলোচনা হোক, তারপর একটা সমাধান হোক, এরকমটাই তো বিশ্বাস করেন, তাই না?
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক।
0: আপনার ধারণা বলুন, মতের মিলও হতে পারে মতের অমিলও হতে পারে। হ্যাঁ
1: নিশ্চয়ই, আমি ধরুন কোন সিনিয়র, ঠিক আছে, আমি একটা মানে সিনিয়র সদস্য কোন বাড়ির। হ্যাঁ তো হ্যালো।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: একদম পুরো স্পষ্ট।
1: হ্যাঁ আচ্ছা দিদি, ধন্যবাদ ধন্যবাদ। দেখুন আমি একটা পরিবারের সিনিয়র সদস্য, আমি ধরুন 60 একটা পৌর। তো আমি যে মতামতটা ধরুন আজকের প্রজন্মের উপর চাপিয়ে দেব, মানে আমার ছেলে মেয়ের উপরে, সেই মতামতটা তাদের পছন্দ
0: নাও হতে পারে। ঠিক ঠিক,
1: নাও হতে পারে। কারণ ধরুন তারা এখন ধরুন তারা রোজগার করছে, এবং আমি সেক্ষেত্রে তাদের পথে যদি অন্তরা হয়ে দাঁড়ায় তাদের সিদ্ধান্তে, হ্যাঁ তাহলে সেটা কিন্তু মানে মতের থেকে মনান্তরে পরিণত হবে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে গেলে সুচিন্তিত মতামতটা দেওয়া জরুরি।
0: ঠিক ঠিক।
1: হ্যাঁ যেমন ধরুন যে আমি ধরুন যদি ছেলে বা মেয়ে আমার বলে যে বাবা আমি এই জিনিসটা করব, তখন আমি তাকে বোঝাবো যে দেখ তোর মতের সঙ্গে আমার মতটা মিলছে না, কারণ আমি একটা অভিজ্ঞ লোক, আমি যে জিনিসটা দেখে এসেছি। হ্যাঁ সেই পথেই যদি তোরা হাঁটিস তাহলে

0: এর পরিণাম কিন্তু অনেক সময় ভালো নাও হতে পারে।
1: নাও হতে
0: তখন
1: পারে।
0: তারা যদি তখন বোঝে যে
1: ঠিক,
0: হ্যাঁ বাবা ঠিক বলছে, তাহলে সেই মতের মিলটা তখন হবে দিদি। আর
1: ঠিক।
0: মতের অমিল এখন দেখছি এই পরিবারে, অনুপরিবারে, হ্যাঁ প্রত্যেকের সঙ্গেই দেখছি মতের অমিল। কিন্তু আমি যেটা পছন্দ করি না সেটা হচ্ছে মনান্তর এবং মতের অমিলটা। আমি ধরুন আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, হ্যাঁ
1: একদম
0: আপনি
1: একদম
0: হয়তো সেই মত, হ্যাঁ আপনি হয়তো সেই মতটাকে গ্রহণ নাও করতে পারেন।
1: ঠিক।
0: আবার যদি আমার মধ্যে আপনার মধ্যে যদি সেই শুভবোধ জাগ্রত হয় যে না ইনি যেটা বলছেন আমার ভালোর জন্য বলছেন, হ্যাঁ তাহলে সেই মতটা আপনি মেনে নিতে পারেন দিদি। আসলে
1: একদম,
0: আমরা
1: আলোচনা
0: কেউ,
1: সাপেক্ষ যে কোনো বিষয়ে,
0: হ্যাঁ
1: তাই না?
0: আলোচনা সাপেক্ষ, আসলে আমরা কেউ কারো ক্ষতি চাই না, আমরা
1: ঠিক,
0: চাই যে সবাই ভালো থাকুক, হ্যাঁ
1: একদম
0: এবং
1: একদম, খুব
0: পরস্পর
1: ভালো।
0: পরস্পর, আমরা তো মানুষ এবং
1: ঠিক,
0: প্রত্যেকটি মানুষকে আমরা এমন মতামত দেব যাতে করে সে বিপথে চালিত না হয়, এবং সেটা মানা সেটা তার ব্যাপার। যদি সে না মানে তাহলে সে অন্য পথে যাবে এবং সেটা আমার সঙ্গে মতের সঙ্গে তার মতের মিল নাও হতে পারে। আর আপনাদের সঙ্গে আমার মতের মিল কিন্তু এই চিরজীবন, মানে আমি যতদিন বাঁচবো সেটা হয়ে থাকবে, এইটুকু কথা আমি দিতে পারি।
1: খুব ভালো, খুব ভালো লাগলো। আপনি এত
0: ধন্যবাদ। হ্যাঁ
1: সুন্দর করে মানে একদম গুছিয়ে বললেন, আমার মনে হয় শ্রোতারাও খুব এনজয় করেছেন, উপভোগ করেছেন
0: ধন্যবাদ।
1: আপনার এই কথা, খুব ভালো লাগলো।
0: আচ্ছা
1: ভালো
0: দিদি, আরেকটা
1: থাকবেন।
0: কথা, আরেকটা কথা, আরেকটা কথা,
1: বলুন।
0: আজকে হচ্ছে বিশ্ব বন্ধুত্ব দিবস,
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক।
0: এবং আপনি এবং আমার শ্রোতা বন্ধুদের বুক উজাড় করা ভালোবাসা রইল
1: একদম
0: আপনাদের
1: একদম,
0: সকলের জন্য।
1: অনেক ধন্যবাদ আপনাকেও, আমাদের সঙ্গে
0: ধন্যবাদ
1: থাকবেন।
0: দিদি,
1: নমস্কার।
0: ধন্যবাদ দিদি, নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, খুব সুন্দর করে বললেন অমিতাভবাবু, ভীষণ ভালো লাগলো। আপনারাও বলতে পারেন মতের মিল, মতের অমিল, এরকমটা ঘটতেই পারে, এবং ঘটতে পারে কি, ঘটেই, এবং এটা বাস্তবতা। মতের মিল, মতের অমিল মানব সমাজের এক চিরন্তন বাস্তবতা। মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে বড় হয়, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে দেখে, আর সেই ভিন্নতার কারণেই তো তাদের চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ এসবের পার্থক্য তৈরি হয়। আর এই পার্থক্য কখনো সমাজকে সমৃদ্ধ করে, এই যে অমিতাভবাবু বললেন, আলোচনার মধ্য দিয়ে, বিনিময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর পথ কিন্তু খুঁজে পেতে পারি, অন্তত খোঁজার দিকে এগোতে পারি। তাই মতের মিল এবং অমিলকে বোঝা এবং গ্রহণ করা, বা আলোচনার মধ্যে নিয়ে এসে কতটুকু রাখবো এবং কতটুকু ফেলবো, সবটা মিলেই কিন্তু সুস্থ, সহনশীল, প্রগতিশীল একটি সমাজ আমরা বা পরিবার, এগুলো কিন্তু আমরা গড়ে তুলতে পারি। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। এক বন্ধু এসেছেন, দেখা যাক বন্ধু কি বলেন এ বিষয়ে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, নামটা বলুন।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: অম্বিকা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আনন্দধারা অনুষ্ঠানে। মতের মিল এবং মতের অমিল পরিবারে আমাদের
2: হ্যাঁ
1: ঘটেই থাকে, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
1: হ্যাঁ, তো সে বিষয়ে আপনার কি মতামত? আপনার তো নিশ্চয়ই কিছু বলার আছে, আপনিও অনেকটা পথ হেঁটেছেন, জীবনের অভিজ্ঞতা অনেক সঞ্চিত হয়ে রয়েছে জীবনে ইতিমধ্যে। আপনার কি মনে হয় এই মিল অমিলগুলো কি একটু ভাবনা চিন্তা করা দরকার, বলুন।
2: নিশ্চয় নিশ্চয় ভাবনা চিন্তা করার বিষয় তো, সবসময় যে সবার মতের সঙ্গে মত মিলবে এমনটাও নয়, আবার সবসময় যে হ্যাঁ অমত হবে এমনটাও নয়। কিছু কিছু ব্যাপার আছে, দেখুন পারিবারিক ব্যাপারগুলোই বলি। দেখুন আমাদের পরিবারে যেটা হয়, আমরা কিন্তু যে কোনো বিষয় বা যে কোনো কাজ করার আগে হ্যাঁ সবাই মিলে এক জায়গায় বসে কিন্তু সিদ্ধান্ত নিই, সেখানে কার কি মত সেটা আমরা জেনে নিই, যে সবার মত আছে কি না। একটা যে কোনো কাজ করব, এই কাজটা করার আগে হ্যাঁ যদিও আমাদের ফ্যামিলিতে মেম্বার আমরা চারজন, হ্যাঁ আমার শাশুড়িমা, শ্বশুরমশাই নেই, আমার ছেলে এখন সেরকম বড় হয়নি, হ্যাঁ আমরা স্বামী স্ত্রী, যাই হোক হ্যাঁ আমরা কিন্তু সবসময় কাজ করার আগে ভাবনা চিন্তা করি এবং যে না সবার মত আছে কি না সেটা জানার চেষ্টা করি।
1: ঠিক।
2: এবার ধরুন কোনো একটা, ধরুন পারিবারিক একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে ধরুন কেউ বলছে আমি এই জিনিসটা দেবো।

0: বলছে আমি একটা অন্য জিনিস দেব,
1: হুম হুম
0: সেই
1: হুম
0: ক্ষেত্রে দেখা যায় যে মতের একটু অমিল হচ্ছে।
1: হুম
0: হ্যাঁ, মতের অমিল হয়, হয় না তা নয়,
1: হুম
0: সব ক্ষেত্রেই যে মতের মিল হয় এমনটা কিন্তু নয়। হ্যাঁ, মানিয়ে নিতে হয়,
1: একদম একদম,
0: সেই
1: কারুর ভালো থাকে, কারুর কিছুটা ভালো মিলে,
0: ভালো,
1: আপনার
0: হ্যাঁ
1: কিছুটা মন্দ পরিত্যাগ করে
0: হ্যাঁ
1: একটা
0: হ্যাঁ
1: সুন্দর
0: সেই
1: পথ কিন্তু আমরা খুঁজে নিতে পারি বা সুন্দর
0: খুঁজে নিতে
1: সিদ্ধান্তে
0: হয়।
1: আসতে
0: হ্যাঁ
1: পারি। অনেক ধন্যবাদ অম্বিকাদি, আপনি ভীষণ ভালো বললেন, খুব ভালো
0: থাকো,
1: লাগলো। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার।
0: একদম ভালো থাকবে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনিও কিন্তু টেলিফোন করতে পারেন, ভীষণ সুন্দর করে একেবারে বিশ্লেষণ করে কিন্তু আমাদের বন্ধুরা বলছেন, তাদের মতামত জানাচ্ছেন। আরও এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা কণ্ঠ আসছে না। শ্রোতা বন্ধুরা, আপনারা থাকুন আমাদের এই আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে, আপনাদেরও অনুষ্ঠান আমাদেরও অনুষ্ঠান, আপনাদের সঙ্গে কথা বলছি আমি, আপনাদের বন্ধু রিমি। এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলেই কিন্তু আমরা প্রথম গানে চলে যাব। হ্যালো নমস্কার, নমস্কার, শোনা যাচ্ছে না বন্ধু, আবারও চেষ্টা করবেন, আমরা গান শুনতে থাকি। প্রথম গানটি গিয়েছেন দ্বৈতকণ্ঠে শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্র। এক যে ছিল রাজা ছায়াছবির গান।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, স্বাগত জানাচ্ছি আপনাকে আনন্দধারা অনুষ্ঠানে। কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আর আজ কথা হচ্ছে মতের মিল, মতের অমিল। পরিবারে তো
1: হ্যাঁ
0: এরকম ঘটনা ঘটেই থাকে, শুধু পরিবার কেন,
1: হ্যাঁ
0: বন্ধু বান্ধব পাড়া সবখানেই এই যে একটা কমিটি তৈরি হয়, যে কোনো প্রোগ্রাম বলুন, সেই প্রোগ্রাম নানান ক্ষেত্রের হতে পারে, সেখানে মতের অমিল মিল এগুলো নিয়েই তো চলে, তাই না?
1: হ্যাঁ
0: আপনার কি
1: হ্যাঁ
0: ধারণা মতের মিল মতের অমিল এই বিষয়ে?
1: আমার ধারণা হচ্ছে মতের মিল
0: হুম,
1: আর অমিল হলো মানুষের পারস্পরিক সম্পর্ক,
0: আচ্ছা। হুম
1: একটা দিক বলা যায় আর কি,
0: হুম
1: যা দূরত্ব তৈরি করতে পারে আবার
0: হুম
1: আপনা আপনও করতে পারে।
0: হুম
1: প্রতিটি মানুষের চিন্তা, পরিবেশ, তাদের আলাদা আলাদা শিক্ষা, সব অমিল হওয়া স্বাভাবিক, আবার সঠিকভাবে পরিচালনা করলে তা সম্পূর্ণ দীর্ঘস্থায়ী হতে পারে।
0: ভালো, খুব ভালো বললেন আপনি। হুম, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার, আমাদের সঙ্গে
1: নমস্কার।
0: থাকবেন। হ্যাঁ হ্যাঁ, মতের মিল মতের অমিল এই বিষয়ে আপনারা টেলিফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। মতের মিল মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে, যখনই একই লক্ষ্য, একই অনুভূতি বা একই আদর্শে মানুষ একত্রিত হয়, তখন সেখানে সহযোগিতা কিন্তু বাড়ে, কাজের গতিও বৃদ্ধি পায়, স্থিতিশীলতাও আসে। অন্যদিকে মতের অমিলও কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে মতের অমিলই নতুন চিন্তার জন্ম দেয়, তাই না? এক বন্ধুকে পেয়েছি। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
0: হুম, বলুন, কে বলছেন, নামটা?
2: আমার নাম তো জনার্দন প্রামাণিক।
0: আচ্ছা জনার্দন বাবু, আপনি কোথা থেকে?
2: ধূপগুড়ি।
0: ধূপগুড়ি থেকে। মতের অমিল হয় বন্ধু বান্ধব বা আপনার সংসার বা পাড়া এরকম হলে পরে আপনি সে বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবেন?
2: মতের মিল তো অবশ্যই থাকা উচিত,
0: হুম,
2: যে সংসারে বা কোনো প্রতিষ্ঠানে মতের মিলের যে অভাব দেখা যায়
0: হুম
2: তাহলে সেখানে শৃঙ্খলা হয়,
0: হুম
2: শান্তি জাগে। হ্যাঁ, বিশেষ করে সংসারে আমাদের সংসারে মতের মিল আছে, তার মধ্যে যে হয় না কিছু কিছু তার নয়।
0: আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন, মিউট না করলে পরে আপনার কথাটা ইকো হচ্ছে, শোনা যাচ্ছে না, একদম মিউট করে দিন। বলুন এবার জনার্দন বাবু, বলুন।
2: আমাদের সংসারে বছর মিল আছে,
0: আচ্ছা। হুম,
2: আমাদের ওই সবজিটা হবে যে রাতের বেলা বা দুপুরের বেলা, সেটাও ওটা কিন্তু জিজ্ঞাসা করা যে কি খাবে।
0: হুম,
2: দেখা গেল যে বাদামে বা কোকড়িয়াতে গিয়ে হয়তো হয়তো মিষ্টি মিষ্টি খেয়ে ফেললাম, তখন খারাপ দেখেছি বাড়িতে তো আছে, ওরা তো খেলো না, তখন আমি আবার আবার নিয়ে আসি, আমি বুঝলাম বাড়িতে খেলো না।
0: খুব ভালো, এটা গেল অন্য দিক। আবার কথাবার্তা বলতে বলতে যে অমিলটা ঘটে সেক্ষেত্রে আপনার কি ধারণা?
2: এটা তো ভুল বুঝাবুঝি হয়, সেটা ভুলটাকে সংশোধন করে নিতে হবে।
0: একদম একদম, ভালো বলেছেন জনার্দন বাবু। নমস্কার, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের আরও অনুষ্ঠান রয়েছে, আমাদের ফোন করবেন। নমস্কার। হ্যাঁ বন্ধুরা টেলিফোন করছেন, আবারও আমাদের এই নাম্বারটা আপনাদের বলে দিই 9434076705 এই নম্বরে। মতের মিল মতের অমিল এই নিয়ে কথা হচ্ছে, মতের অমিলও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সে বিষয়ে দেখা যাক পন্থ কি বলেন। নমস্কার। হ্যাঁ, কে? শুভ সন্ধ্যা। হ্যাঁ বিপ্লব বাবু, শিলিগুড়ি শক্তিগড় থেকে বলছেন? আচ্ছা, মতের মিল মতের অমিল এ নিয়ে আজ কথা হচ্ছে।
2: ব্যাপারটা হলো যে কোনো কাজ করতে গেলে

0: নীল অনিল দুটোই থাকবে,
1: একদম।
0: কারণ কাউকে উপেক্ষা করা ঠিক হবে না, কাট ছাট করে এক রাস্তায় এক মত হতে হবে, নিজের মত কারোর উপর চাপিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাকে বুঝিয়ে যদি এক মত হলো তো ভালো, তাহলে তো মাঝামাঝি একটা জায়গা দেখতেই হবে।
1: ঠিক
0: এই
1: ঠিক
0: ব্যাপারে আমি দেউতানিকের বই থেকে যে আদর্শ পাওয়া যায়, তো তার বক্তব্য হলো যে ধরুন স্ত্রী প্রতিদিন রান্না করে ভালো হয়, রান্না কেমন হয়েছে একবারে বললাম ভালো হয়নি, ওই কথাটাকে ঘুরিয়ে বলা যেতে পারে তুমি অন্যদিন যত ভালো রান্না করো আজকে অতটা ভালো হয়নি, এই কথার মধ্যে একটুখানি যে ম্যানেজ করা আর কি, অতএব সমাজে চলতে গেলে ম্যানেজ করে
1: ঠিক ঠিক
0: ম্যানেজ করে চলতে হবে,
1: হ্যাঁ
0: এই আর কি ব্যাপারটা।
1: খুব ভালো লাগলো, নমস্কার, সঙ্গে থাকবেন আমাদের।
0: হ্যাঁ নমস্কার।
1: মতের মিল, মতের অমিলে নিয়ে নানান রকমের আমরা বন্ধুদের কথা শুনছি, খুব ভালো লাগছে। আপনারাও নিশ্চয়ই শুনছেন এবং নিশ্চয়ই ইচ্ছে করছে কথা বলতে। হ্যাঁ, এক বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কে বলছেন?
2: আমি সুজন রায়, বেলকোলা থেকে বলছি।
1: সুজন রায়, আচ্ছা সুজন বাবু, কথা হচ্ছে নিশ্চয়ই শুনেছেন আপনি, মতের মিল মতের অমিল এগুলো তো ঘটতেই থাকে আমাদের জীবনে, তাই না? প্রত্যেক সময়ই ঘটতে থাকে।
2: হ্যাঁ,
1: সে বিষয়ে আপনি কি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেন বলুন।
2: আমি হ্যান্ডেল করি যখন মতের অমিল হয়, ঠিক আছে,
1: আচ্ছা,
2: তখন আমি নিজে চুপ মেরে যাই, ঠিক আছে,
1: চুপ,
2: কিন্তু যখন মানে চুপ মেরে যাই তারপরে কোনোদিন আবার ইসে হয়ে গেলে ঠান্ডা মাথায় আবার ভুলটাও বুঝিয়ে দিই তখন।
1: আচ্ছা, মানে খুব সুন্দর করে আপনি বেশ মানিয়ে বুঝিয়ে চলেন আর কি। হ্যাঁ, ভুল বোঝাবুঝির আর জায়গা থাকে না সেখানে। ঠিকই, তবু ভুল তো হয়, আপনারও ভুল হতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনার বিপরীতে যিনি রয়েছেন তিনি ঠিক বলছেন, এরকম তো হতেই পারে, বা এই মিলটা কি করে হয়? বুদ্ধিমানের মতন, ভালো লাগলো সুজন বাবু, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার, নমস্কার,
2: নমস্কার।
1: অরিজিৎ সিং।

0: এক বন্ধু এসেছেন। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাতুরদিন পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: নিতাই বাবু, স্বাগত জানাচ্ছি আনন্দধারা অনুষ্ঠানে। আজ কথা হচ্ছে মতের মিল মতের অমিল, শুনেছেন?
1: ঠাকুর রামকৃষ্ণের কথা এসে যত মত তত।
0: একদম, বাহ, দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন তারপর।
1: যতজন যত রকম, যত রকমের প্রত্যেকের মত আলাদা আলাদা থাকে, কিন্তু একটাই হতে হয়। তো ছেলে মেয়েদের মধ্যে, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে, মানে আমাদের সাথে একটু মতের অমিল হয় ঠিকই, কিন্তু সেটা মানিয়ে নিতে হয়,
0: মানিয়ে নিতে হয়, ঠিক, বোঝাতেও হয় ওদের ভালো মন্দ, হয়তো ওরা ঠিকও হতে পারে।
1: মানে সংসার জীবনে কত রকম কিছুই হয়ে থাকে,
0: ঠিক,
1: একটাই হয়ে যায়, সব মেনে নিয়ে চলতে হয়। বার্ধক্য বয়সে মধ্যে মানে ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যায় যুদ্ধকালে,
0: ভালো লাগলো।
1: এখন পর্যায়ে হয় মানে সবসময় ঝগড়াঝাটি হয়েই থাকে,
0: ঠিক বেঠিক নিয়ে এ সমস্ত বিতণ্ডা চলতেই থাকে জীবনে, তাই না?
1: হ্যাঁ, সেটা মেনে নিতে হয় সবাইকেই।
0: ঠিক, ভালো লাগলো নিতাইবাবু, সত্যি আপনার কথা ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, নমস্কার, সঙ্গে থাকবেন আমাদের। আমাদের কিছুক্ষণ বাদে আরও একটা রয়েছে, সঙ্গে থাকুন, নমস্কার। হ্যাঁ, বন্ধুরা খুব সুন্দর করে বলছেন, আর নিতাইবাবু বললেন যত মত তত পথ, একদম ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিলেন। মানে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যে লোকশিক্ষের কথা উনি ওনার বাণীর মধ্য দিয়ে বুঝিয়েছেন, সেরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পেলাম। আর এক বন্ধু এসেছেন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: ও, নিতাইবাবু। হ্যাঁ, আমাদের শিলিগুড়ির নিতাইবাবু আর আপনি বীরভূমের নিতাইবাবু, কথা হচ্ছে সময় খুবই কম, মতের মিল এবং মতের অমিল।
2: হ্যাঁ, সে দেখুন তো, সব কাজই তো সবার সঙ্গে মতের মিল হয় না।
0: একদম একদম। হ্যাঁ,
2: কিছু তফাৎ থাকে, কিছু কিছু তফাৎ থাকে, ধরুন আমার মতের সঙ্গে অন্য কারোর মত মিল না হতে পারে।
0: একদম,
2: তো এইভাবেই ধরুন চলছে।
0: আপনার কি মনে হয় আলোচনার মাধ্যমে সেটা একটা নির্দিষ্ট জায়গায় আসা উচিত, তাই না?
2: হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ
0: হ্যাঁ,
2: সেটা ধরুন পাঁচজনে যা করবে সেটাই করা উচিত।
0: হ্যাঁ, এক জায়গায় আসতে হবে, মানে হ্যাঁ, ভারসাম্য রক্ষা করে কাউকে কিছুটা ছাড়তে হবে, কিছুটা রাখতে হবে, এইভাবে আমাদের কিন্তু মিলেমিশে চলতে হবে,
2: এইভাবেই মানিয়ে নিতে হবে,
0: মানিয়ে নিতে হবে, ঠিক, যাকে বলি আমরা যে অ্যাডজাস্ট করে চলা, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ,
0: খুব ভালো লাগলো, নমস্কার নিতাই বাবু। শ্রোতা বন্ধুরা, আপনারা খুব সুন্দর মতামত দিচ্ছেন, যে যার জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সমস্ত চিন্তাধারা তারা ব্যক্ত করছেন তাদের মতন করে, ভীষণ ভালো বলছেন সবাই। অনুষ্ঠান কিন্তু আমাদের একেবারে আনন্দধারা জমে উঠেছে, আর সময়ও অনেকটা কিন্তু পেরিয়ে গেছে, আর হয়তো একটিও টেলিফোন নেওয়া যাবে না। শেষ পর্যন্ত কিন্তু বলা যায় মতের মিল আমাদের এক করে, আর মতের অমিল আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যায়, তাই না? এই যে যার সঙ্গে অমিল হলো তার কথাটাও শোনা, এবং তার ভালো মন্দ বিচার করে তার যে গ্রহণযোগ্যতাটা সেটাও রাখা, সেটাও কিন্তু এক ধরনের পাওয়া, এবং সেটা কিন্তু সমাজের ক্ষেত্রে একটি সবুজ বার্তা বা শুভ বার্তাই কিন্তু দেয়। মানুষ একসঙ্গে থাকুক, একে অপরের চিন্তাকে সম্মান করুক, এভাবেই কিন্তু মিল অমিল মিলে মিশে আমাদের সংসার সমাজ।

এগিয়ে যাবে। আজ এখানেই শেষ করতে হচ্ছে লাইফ অন ইন আনন্দধারা, আবারও আনন্দধারা আগামীকাল। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আপনাদের বন্ধু রিমি, আপাতত বিদায়, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী 3 দিনে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 মিনিটে লাইভ ফোন ইন মেঠো সুর, 6:40 মিনিটে শুনবেন ভাওয়াইয়া শিল্পী প্রমিতা সরকার। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সন্ধে 7:05 মিনিটে। লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে রাত 8:00। 8:15 মিনিটে পার্লামেন্ট রিভিউ। 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে, আবিদা পারভিনের কণ্ঠে গজল রাত 9:15 মিনিটে। লাইভ ফোন ইন গানে গানে প্রচারিত হবে রাত 9:30। রাত 10:00 সংসদে প্রশ্নোত্তরের রেকর্ডিং। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক নির্মাণ কাজ চলছে, এটি একটি পরিচিত যানজট এলাকা। এই রাস্তাটির বিকল্প রাস্তা ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। NH10 রাস্তা মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলছে, সেই কারণে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। সাউডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা এবং শিলিগুড়ি এবং আমবাড়ি সাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, বিকেল 4:00 থেকে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে, সেই কারণে পদযাত্রার সময় সেই সমস্ত রুটে যানজট এবং সাময়িক ট্রাফিক ডাইভার্সন হতে পারে। রাত 8:00 পর্যন্ত বাগডোগরা হাট থেকে বাগডোগরা যান চলাচলে বিলম্বের সম্ভাবনা রয়েছে। রাত 8:00 পর্যন্ত একটিয়াশাল আশিগড়ে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত 8:00 পর্যন্ত বলরামহাট ক্যানেল রোডে ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি রেল স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। আরও একটি রুট পরামর্শ দেওয়া হয়েছে, এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করবার জন্য। জলপাইগুড়ি থেকে

বাগডোকরা বিমানবন্দর গামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হয়েছে। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের আরও একটি পছন্দের অনুষ্ঠান মেঠো সুর, লাইভ ফোন ইন। এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। আমরা জানি যে এই মেঠো সুর অনুষ্ঠানটিও আপনাদের ভীষণ ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান। সন্ধেবেলার এই অনুষ্ঠান মেঠো সুরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ মেঠো সুর অনুষ্ঠানে কথা হোক বন্ধুদের সঙ্গে, অসহিষ্ণুতা সঠিক পথ নয়, অর্থাৎ মানুষকে আরও অনেকটাই সহিষ্ণু হতে হবে, এরকম একটি বিষয় নিয়ে আপনারা টেলিফোন করুন আপনাদের মতামত জানিয়ে যে অসহিষ্ণুতা সঠিক পথ নয়। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। মেঠো সুর এই অনুষ্ঠানটি শুরু হলো, শুরু হোক আপনাদের পছন্দের শিল্পী পূর্ণদাস বাউলের একটি গান দিয়ে।

0: কেমন লাগলো বন্ধুরা গানটি? নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে, আমি জানি। এক বন্ধুকে পেয়ে গেছি মিঠো সুর অনুষ্ঠানে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কেমন আছেন বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি দিদি ভাই, আপনি কিরকম আছেন দিদি ভাই?
0: হ্যাঁ ভালো আছি, ভীষণ ভালো আছি। কথা হচ্ছে আর মিঠো সুর অনুষ্ঠানে আপনি প্রথম টেলিফোন করলেন, আনন্দধারায় আপনাকে পাইনি, মিঠো সুরে একদম শুরুতেই পেয়ে গেলাম, মনটা ভালো হয়ে গেল। আর আজকের বিষয় যে অসহিষ্ণুতা সঠিক পথ নয়, একটুতেই মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, সহিষ্ণুতা একেবারেই নেই, বিশেষ করে একটু তরুণ প্রজন্ম, না শুধু তরুণ প্রজন্মই বা কেন বলবো, অনেক প্রবীণ মানুষদের মধ্যেও দেখেছি একেবারে মানুষ সহ্য শক্তি কমে যাচ্ছে। এই অসহিষ্ণুতা, এটা নিশ্চয়ই সঠিক পথ হতে পারে না, তাই না? মানুষের সহ্য শক্তি আরও বাড়ানো উচিত। আপনার কি মনে হয় এ বিষয়ে, আপনার ধারণা আপনি শেয়ার করুন। হ্যাঁ একদম একদম, সেটা তো একেবারেই। হ্যাঁ হ্যাঁ, সবার প্রথমেই
1: এই জায়গায় দেখুন, আপনাদেরকে আমরা বন্ধু হিসাবে পেয়েছি এবং মানে সেই জায়গাটা আমরা কিন্তু এই যে ধৈর্য হারাই না, ফোন সঙ্গে সঙ্গে ইয়ে ফোন করছে এবং হোয়াটসঅ্যাপ করছে, তাতে পেয়ে যাচ্ছে। তো ধৈর্যটা মানুষ দেখবেন দোকানে গিয়ে, হ্যাঁ আমাকে এই জিনিসটা দাও, তো তো যদি দিতে দেরি হয়
0: ঠিক বলেছেন, এবং খুব ভালো বলেছেন আপনি যে সব সময় তাড়া, এই যে ব্যস্ততা, মানে তার একেবারে সহিষ্ণু হতে পারছে না কেন এটা, তাই না? মানুষকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। অসহিষ্ণু হয়ে উঠলে এই যে ফোন না পেলেই বিরক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, রেগে গিয়ে একটা কিছু করে ফেলছে।
1: না আমরা কিন্তু বিরক্ত হই না, আমরা যে হয়তো এখন পেলাম না পরেরটাতে পাবো, পরেরটা না পেলে তার পরেরটাই পাবো, মানে আমাকে আপনার সাথে কথা বলতে হবে একটা না একটা সময় পেলেই হলো, কিন্তু এই যে ধৈর্য হারা হই না দিদি ভাই। এবং আপনাদের সাথে কথা বলে এই জিনিসগুলো জানতে পারি এবং বুঝতে পারি যে এই যে সহ্য ক্ষমতা এটা রাখতে হবে দিদি ভাই, এইটা থাকলেই কিন্তু আপনি মান হুঁশ নিজের হুঁশটা ঠিক রাখতে পারবেন। হ্যাঁ এই জন্য অনেক সময় ধৈর্য হারিয়ে গেলে মানুষের সাথে বিবাদ তর্ক এগুলো হয়ে যায়।
0: একদম একদম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন,
0: সুস্থ থাকবেন। একদম একদম, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, খুব সুন্দর করে বললেন কিন্তু প্রবীরবাবু। প্রবীরবাবু আমাদের একেবারে খুব কাছের বন্ধু, একদম নিয়মিত কলার, তাকে আমরা পাই এবং খুব সুন্দর করে উনি কিন্তু বললেন যে মানুষ সত্যি সত্যিই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান মিঠো সুরে, আর মিঠো সুরে আজ কথা হচ্ছে অসহিষ্ণুতা সঠিক পথ নয়। টেলিফোন করুন 9434076705, এই নম্বরে এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: নমস্কার, বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন?
2: আমি ওই গোলাবাড়ি থেকে বলছি।
0: আচ্ছা গোলাবাড়ি, গোলাবাড়িটা কোথায় যেন?
2: এটা এই
0: জলপাইগুড়ি।
2: ভোরের আলোর।
0: আচ্ছা আচ্ছা, জলপাইগুড়ি জেলা আর কি। হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন। বাসুদেব বাবু, হ্যাঁ আপনার সঙ্গে তো কথা হয়, কেমন আছেন? মিঠো সুর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর কথা হচ্ছে আজ অসহিষ্ণুতা সঠিক পথ নয়, আপনার অভিমত বলুন, মানুষ একটুতেই রেগে যাচ্ছে।
2: হ্যাঁ, ধৈর্য হারালে কোনো আর উপকার হয় না। ঠিক আছে।

0: এত মানুষের কেন এত রাগ, কেন দুমদাম রেগে যাচ্ছে? একটু মতের অমিল হলেই
1: আমি বললে কিন্তু অন্যটা বলবো দিদি ভাই,
0: হ্যাঁ
1: এতে মানে অসুবিধা হবে, লোকের এখন অভাব নাই,
0: আচ্ছা
1: আগের মতো অভাব নাই,
0: আচ্ছা
1: পয়সার অভাব নাই,
0: হুম
1: খাওয়ার অভাব নাই,
0: হুম
1: আর ডিজিটাল যুগ তো,
0: হুম
1: লোক সবাই একদম কি যে আর বলবো দিদি ভাই, বলাটা ভালো না, এইটুকুই আমি বললাম,
0: আচ্ছা
1: লোকের ধৈর্য নাই,
0: হ্যাঁ ধৈর্য নাই, কিন্তু
1: ধৈর্য না
0: এটা
1: থাকলে কোনো
0: ঠিক
1: কর্ম
0: নয়।
1: সফল
0: হ্যাঁ
1: হয় না।
0: হুম ঠিক ঠিক, ভালো থাকবেন, ফোন করলেন, ভালো
1: হ্যাঁ
0: লাগলো আমাদের সঙ্গে।
1: তাছাড়া একটা গান,
0: হ্যাঁ অবশ্যই, গান তো শোনানো হচ্ছে, লোকগীতির অনুষ্ঠান মেঠো সুর, সেখানে তো ইতিমধ্যেই সকলের পছন্দের শিল্পী পূর্ণদাস বাউল, তার গান শোনানো হলো, আরও গান শোনানো হবে, অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার। ফোন করেছিলেন বাসুদেব বাবু, অনেকটা হতাশার সুর পাওয়া গেল যে সত্যি ধৈর্য হারিয়ে গেছে, অসহিষ্ণুতার মূল সমস্যা তো রয়েইছে, মূল সমস্যা হলো যে একটি সংলাপের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ ঠিকই তো, রেগে গেলে একটা কিছু দুম করে বলে দিল, তারপরে সেই সংলাপের দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায়, সেখানে প্রশ্ন করার আর কোনো সুযোগই থাকে না, অর্থাৎ ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা সেখানে নেই, সেখানে সত্যের অনুসন্ধানও ব্যাহত হয়। হ্যাঁ যে কোনো বিষয়ে আপনার অন্য মত হলো, সেখানে যে কথা বলে আমরা যদি মীমাংসার দিকে আসতে পারি বা কোনো সত্যের দিকে এগোতে পারি, সেই দরজাটাও কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ বিপরীত পক্ষ তো রেগে গেলেন, রেগে গেলে কি আর কথা বলা যায়, কথাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়? যুক্তির পরিবর্তে তখন শুধুই থাকে আবেগ, এবং সেই আবেগটা একেবারে রাগের আবেগ, আলোচনার পরিবর্তে সেখানে তখন সংঘাত এসে যায়, অর্থাৎ বিড়ম্বনার সৃষ্টি হয়। এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? শুভ সন্ধ্যা, হ্যাঁ একদম স্বাগত আপনাকে মেঠো সুর অনুষ্ঠানে। আপনি একটু রেডিও চালিয়েছেন, একটু ভলিউমটা কমিয়ে দিন।
2: কমিয়ে দিয়েছি তো, একেবারে মিউট।
0: আচ্ছা নামটা বলুন।
2: আমার নাম রাজেন বর্মন।
0: আচ্ছা রাজেন বাবু, হ্যাঁ আপনি তো আমাদের বন্ধু, কোথা থেকে বলছেন?
2: আমি জলপাইগুড়ি থেকে, গ্রামের থেকে, সন্ধ্যাবেলা।
0: আচ্ছা আচ্ছা, জলপাইগুড়ি থেকে বলছেন, কিরকম আজকে, কি গরম আছে ওখানে? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি তো হবেই, ঠিক ঠিক, শ্রাবণ মাস, ঠিক, বৃষ্টি হওয়া ভালো, যত বৃষ্টি হবে ততই তো,
2: হ্যাঁ
0: একদম একদম, চাষবাস, মানুষের মন প্রাণ শরীর সব কিছুর জন্য এই বৃষ্টিটা ভীষণ প্রয়োজন, অসহিষ্ণুতা সঠিক পথ নয়, এ বিষয়টা নিয়ে আজ
2: চলবে না আমাদের, আমাদের অনেক ধৈর্য ধরতে হবে, ধৈর্যে সবকিছু সফলতা আসবে, অধৈর্য হলে কোনো সফলতা জীবনে আসে না,
0: ঠিক, একটুতেই আজকালকার মানুষ, শুধু কিন্তু ছোটরা নয় বা কিশোর নয়, তরুণ নয়, বড়রাও হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? সমস্ত কিছু কি সহজ প্রাপ্য, তাই না? সহজ প্রাপ্য হয়ে যায় বলে
2: সহজেই পাচ্ছে, সহজেই খাচ্ছে, সহজে পয়সা পাচ্ছে, যার জন্য এরকমটা হচ্ছে।
0: আচ্ছা
2: এইটাই মূল কারণ,
0: এটাই মূল কারণ না, কিন্তু এর থেকে তো বেরিয়ে আসতে হবে, তাই না?
2: বেরিয়ে আসতে হবে, সকলকে চেষ্টা নিতে হবে সেটা,
0: একদম খুব ভালো বললেন এটা, মানে এটা একটা সমবেত প্রচেষ্টার দরকার প্রতিটি প্রজন্ম।
2: হ্যাঁ
0: ঠিক, একটুতে রেগে যাওয়া, ধৈর্য হারা, এগুলো তো ঠিক নয়, তাই না? আপনি কি করেন, আপনি যখন এরকম কোন পরিস্থিতির সম্মুখীন হন, আপনি তখন কি করেন?
2: চুপচাপ বসে থেকে,
0: আর বাইরে কিছু হলে

0: বাইরেও তো সমস্যা হতেই পারে, হয়ও আমাদের।
1: মানুষ মাত্রই সমস্যা থাকবে দিদি,
0: হুম,
1: সুখ দুঃখ সমস্যা ভালোবাসা সবকিছু থাকবে, মানুষ মাত্রই থাকবে,
0: ঠিক,
1: যার জীবন নেই তার কি থাকবে, কিছু থাকবে না।
0: একদম,
1: আমরা মানুষ, আমরা জীবিত, আমরা চলতে পারতেছি, বলে না চলার্নামই গতি, গতিহীনতা অপর নাম,
0: ঠিক,
1: আমরা চলতেছি, আমাদের জীবন আছে, আমরা সবকিছু অনুভব করতে বুঝতে পারি,
0: কিন্তু সবসময় সবকিছু নিয়ন্ত্রণেও থাকে না, তাই না?
1: থাকে না, থাকে না, হাতের বাইরে।
0: ভালো লাগলো রাজেনবাবু আপনার সঙ্গে কথা বলে, কিন্তু ভীষণ ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতাবন্ধুদের কথা শুনছি আজ, কিন্তু শ্রোতাবন্ধুরা ভীষণ ভালো করে একেবারে মন থেকে তারা বলছেন তাদের এই কথাগুলো, তাদের অভিজ্ঞতার কথা, উপলব্ধির কথা, চিন্তার কথা, সবটা কিন্তু ভীষণ সুন্দর করে তারা আমাদের সঙ্গে শেয়ার করছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুরে, আর মেঠো সুর অনুষ্ঠান লোকগীতির অনুষ্ঠান। আপনারা কথা বলুন, কথা বললে ভালো লাগে, মন শান্ত হয়। 9434076705 এই নম্বরে। অসহিষ্ণুতা সঠিক পথ নয়। আমরা চলে যাচ্ছি পরের গানে, গোষ্ঠ গোপাল দাসের গাওয়া।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের লোকগীতির লাইফন ইন অনুষ্ঠান মেঠো সুরে। আপনাদের কেমন লাগছে আপনারা টেলিফোন করুন। আর কথা হচ্ছে, অসহিষ্ণুতা সঠিক পথ নয়। হ্যাঁ, ইতিহাস বারবার দেখিয়েছে অসহিষ্ণুতা বিভাজন সৃষ্টি করে, কিন্তু সহিষ্ণুতা গড়ে তোলে সেতুবন্ধন। যে সমাজ ভিন্ন চিন্তা, ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন বিশ্বাসকে সম্মান করতে শিখেছে, সেই সমাজেই জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সমস্ত এগিয়ে গেছে। কারণ নতুন ভাবনার জন্ম হয় কিন্তু প্রশ্ন থেকে। তার জন্য আপনাকে মুক্ত এবং সহিষ্ণু হওয়াটা ভীষণ প্রয়োজন বলে মনে হয়। এক বন্ধু আছেন না, বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ,
1: স্বাগত।
0: একদম একদম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটু আগে কথা হলো আনন্দধারায়, আবারও
1: একটু আগে কথা হলো, আবার এই আনন্দধারায়
0: মেঠো সুর। আচ্ছা, কেমন লাগছে মেঠো সুর? শুরু থেকে শুনছেন আপনি?
1: মেঠো সুর তো খুবই ভালো লাগে। প্রথমে যে গানটা শোনালেন পূর্ণদাস বাউল, সেই সব গানগুলো তো খুবই ভালো। তারপর গোষ্ঠগোপাল দাসের গান শোনালেন।
0: আচ্ছা, বাহ। হ্যাঁ, এই সমস্ত শিল্পীর গান একেবারে চিরকালীন, জীবনের কথা
1: চিরস্মরণীয় হয়ে থাকবে এবং চির নতুন হয়ে থাকবে।
0: হ্যাঁ, ঠিক ঠিক। তো কথা হচ্ছে, অসহিষ্ণুতা সঠিক পথ নয়। আপনার কি ধারণা, আপনার অভিজ্ঞতা কি বলে?
1: আমার অভিজ্ঞতা বলে, দেখুন, অসহিষ্ণুতা কিন্তু এখন মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু রেগে যাচ্ছে, ধৈর্য নেই মানুষের, ধৈর্য কম এখন মানুষের। যে আমি যে একটা কাজ করবো, সেটা একটু সুস্থ ভাবে সেটা করতে হবে, অধৈর্য হলে হবে না, তবে কিন্তু সম্পূর্ণ হবে। আমি যদি ধৈর্য অধৈর্য হয়ে যাই, তো সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। আমাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই যে আমাদের যে কাজ আছে, ধরুন আমি যে সূক্ষ্ম কাজ করি, তাঁত শিল্পী আমি একজন।
0: আচ্ছা, হ্যাঁ, সেখানে তো ভীষণ। ও, আপনি তাঁত শিল্পী, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ
1: হ্যাঁ,
0: বীরভূমে রয়েছে আপনার?
1: হ্যাঁ, বীরভূমে বাড়ি আমার।
0: আচ্ছা, সেখানে কাজ করেন আপনি?
1: হ্যাঁ, আমি বাড়িতে কাজ করি।
0: আচ্ছা, বাড়িতে বোনেন আপনি শাড়ি?
1: হ্যাঁ, বাড়িতে আমি শাড়ি বুনি।
0: বাহ, খুব ভালো। আর নিশ্চয়ই এই কাজে তো ভীষণ ধৈর্য দরকার।
1: হ্যাঁ, ভীষণ ধৈর্যের দরকার, কিন্তু এখনকার প্রজন্ম এই কাজে কিন্তু আর আসছে না, কারণ তাদের ধৈর্য নেই। হ্যাঁ, এখন দেখছি তাঁত শিল্পটা অনেকটা ম্লান হয়ে যাচ্ছে, কারণ যেসব ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই পথে আর আসছে না। ধরুন এই শিল্পটা যদি ধরুন চলে যায়, তাহলে কিন্তু তো অনেক খারাপ হবে।
0: ঠিকই, একদম। যে হাতে বোনা শাড়ি, সেটা তো একেবারে আলাদাই, সেটার মধ্যে একটা ঐতিহ্য রয়েছে, একটা সংস্কৃতি রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। আপনি যে হাতে স্পর্শ দিয়ে তৈরি করছেন কাজটা, তাই না?
1: হ্যাঁ, তো ধরুন আমাদের যে কাজটা করি, সেটা কিন্তু তসরের কাজ, কিন্তু চাই প্রচুর আমাদের এখানে শাড়ির। কিন্তু প্রত্যেকটা বিদেশে যাই, ধরুন ফ্রান্স, জাপান, ইতালি,
0: জানি,
1: কাবুলি, এইসব দেশে যাই কিন্তু শাড়ি।
0: আপনি বীরভূমের কোথায় থাকেন?
1: আমি বীরভূমে থাকি, তাঁতিপাড়া আমার গ্রামটার নাম।
0: আচ্ছা, মানে কোন জায়গাটার নাম কি বীরভূমের?
1: তাঁতিপাড়া।
0: আচ্ছা, তাঁতিপাড়াই আপনার জায়গাটার নাম? আপনি যে কাজটা করেন, আপনি পরবর্তী প্রজন্মে সেই সহিষ্ণুতা দেখতে পাচ্ছেন না, তারা ওই ধৈর্যটা নেই, তাদের অধৈর্য হয়ে পড়ছে।
1: আমরা ছোট থেকে করে আসছি, আমাদের সেটা ধৈর্য ধরে করতে হচ্ছে।
0: ঠিক, কাজটাই তো একটা মায়াও রয়েছে, কাজটা তো ছেড়ে দেওয়া যায় না দুম করে, তাই না?
1: না না, যায় কাজটা ছাড়া যায় না,
0: একদম। মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, একটা শ্রদ্ধা রয়েছে কাজটার প্রতি,
1: আর এটাই আমাদের জীবিকা।
0: জীবিকা, ঠিক,
1: এই নিয়েই আমরা চলছি।
0: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার, হ্যাঁ একদম, মানে আপনি চেষ্টা করুন যে আপনার পরবর্তী প্রজন্ম যেন অনেক বেশি সহিষ্ণু হয়ে এই কাজটা ধরে রাখতে পারে। অনেক ধন্যবাদ।
1: আমরা করছি।

যার সহ্য শক্তি রয়েছে, যে অনেক বেশি সহিষ্ণু, সে কিন্তু থেকে যায়। খুব তাড়াতাড়ি তার জীবনে সাফল্য না আসলেও ধৈর্য কিন্তু তাকে জয়ের পথটা দেখিয়ে দেয়। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন মেঠো সুর এই লোকগীতির অনুষ্ঠানের আসরে। কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে, এবারে চলে যাব আরও একটি গানে, শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

0: অসহিষ্ণুতা কোনো সমস্যার স্থায়ী সমাধান দেয় না, এ কথা আমি আপনি আমরা সকলেই জানি। বরং নতুন সমস্যার কিন্তু জন্ম দেয়। অন্যদিকে সহিষ্ণুতা মানুষকে দুর্বল একেবারে করে দেয়। আমাদের মধ্যে ধৈর্য, আত্মসংযম, মানবিকতার পরিচয় কিন্তু সহিষ্ণুতা আমাদের এনে দেয়। অসহিষ্ণুতা অনেক বেশি ঘৃণ্য কাজ করিয়ে দেয়। কেননা রাগ যখন মানুষের হয় তখন মানুষ সুস্থতা থেকে একটু হলেও তাদের বিচ্যুতি ঘটে যায়। রাগের মাথায় আমরা যাকে বলি অনেক কিছুই করে ফেলা যায়। তাই অসহিষ্ণুতা কখনোই সঠিক পথ হতে পারে না। সহিষ্ণুতা কিন্তু মানুষকে অনেক বেশি পরিণত করে, কখনোই দুর্বল করে না, বরং সবল করে, সত্যের পথে নিয়ে যায় সহিষ্ণুতা। এক বন্ধুকে পেয়ে গেছি, দেখি কি বলছেন বন্ধু। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বাগাতুন পাত্র।

0: নিতাই রাখবো।
1: হ্যাঁ নিতাই বাবু, কথা হলো, আবারও কথা হচ্ছে, ভালো লাগছে। অসহিষ্ণুতা সঠিক পথ নয়, সে বিষয়ে একটু বলুন।
0: অসহিষ্ণুতা সঠিক পথ না, এটা তো সত্যি কথা। হ্যাঁ, তো মানুষের সবকিছু চলতে হবে, সবথেকে বড় কথা। যত দুঃখ কষ্ট যাই কিছু আসুক, সবকিছু সহ্য করে নিয়ে সবাইকে জীবনে চলতে হয়, সেটাই চলা
1: উচিত। কিন্তু ঘটছে তার উল্টোটা, মানুষ অসহিষ্ণু হয়ে একটা কিছু করে ফেললো, খারাপ কাজ,
0: এটা
1: কাম্য নয়, একেবারেই কাম্য নয়, যেটা সমাজের পক্ষে।
0: সবাই করে না,
1: হ্যাঁ
0: সেটা করা উচিত, কিন্তু ঘর অনেক সময় কারো কারো ধৈর্য থাকে না,
1: হ্যাঁ ঠিক
0: ধৈর্য
1: ঠিক,
0: করা হয়ে এসব গুলা করে ফেলে,
1: করে ফেলে করে ফেলে।
0: কারণ কি হয়।
1: হ্যাঁ ঠিক আছে, ভালো বললেন, নমস্কার।
0: কাজ একটা কথা তো, চিন্তা করিও কাজ, করিয়া ভাবিও না।
1: হ্যাঁ এটা একদম ভীষণভাবে দরকার, ভাবিয়া করিও কাজ। ঠিক, নমস্কার নিতাই বাবু।

কৃষ্ণা চক্রবর্তীর গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের আমাদের লাইভ ফোন ইন মেঠো সুর অনুষ্ঠানটি। আজ কথা হলো অসহিষ্ণুতা সঠিক পথ নয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক কথা শোনা গেল। সবশেষে বলি যে সহিষ্ণুতাই কিন্তু সঠিক পথ দেখায় এবং বিশ্বাসের প্রতি অটল থেকে সত্যের পথে এগিয়ে যাওয়ার কথা বলে। আপনারা খুব ভালো থাকুন। মেঠো সুর অনুষ্ঠানে এতক্ষণ ছিলাম আমি আপনাদের বন্ধু রিমি। কথা হবে আবার আগামীকাল। আপাতত বিদায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভাওয়াইয়া, গেয়েছেন প্রমিতা সরকার।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া প্রমিতা সরকারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরেই প্রাদেশিক নেপালি সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন। পরের গানটি গেয়েছেন সুনিধি চৌহান। ছবির নাম পরিণীতা।

কে আনু মালিক এবং শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গানটি শুনলেন মে হুনা ছায়াছবি থেকে।

আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে নেপালি এবং তারপর বাংলা খবর।

0: edition of our Western music program through Akashvani Canto.
1: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলছে। যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে।

0: খবরে জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকে সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনা জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তনই নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক।
1: किसी राज्य के खिलाफ नहीं है, किसी व्यक्ति या किसी विचारधारा के खिलाफ नहीं है। और जब राष्ट्रगान हो तो उसके साथ साथ राष्ट्रगीत का भी गायन हो। अब एक भारत श्रेष्ठ भारत के लिए संपूर्ण वंदे मातरम चाहिए।
0: श्री राय बोले, 1947 साल 15 अगस्त सकाल 6:30 ऑल इंडिया रेडियो ते सरदार वल्लभ भाई पटेल अनुरोधे पंडित ओंकारनाथ ठाकुर सम्पूर्ण वंदे मातरम परिवेशन करे প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। বিলের সমর্থনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, মোদী সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গানটিকে পূর্ণ আইনি সুরক্ষা দিচ্ছে। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতবি হয়ে যায়। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলেছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। আজ রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স এই বিলটি উত্থাপন করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান, এই গুরুত্বপূর্ণ বিলটির আলোচনার জন্য মোট 7 ঘন্টা সময় নির্দিষ্ট হয়েছে। প্রস্তাবিত এই বিলে পরীক্ষা দুর্নীতি ঠেকাতে অত্যন্ত কঠোর শাস্তির সংস্থান রয়েছে। বিলটি পেশ করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের ছাত্র সমাজ ও যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
2: প্রাইম মিনিস্টার মোদি জি লস্ট নো টাইম টু ডিক্লেয়ার that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিলে সমর্থন জানালেও দাবি করেন, বর্তমান বিলে যে পরিবর্তন আনা হয়েছে তা অপ্রতুল এবং পরীক্ষা দুর্নীতি সম্পূর্ণ রুখতে পারবে না।
3: জাদা জুর্মানা, কড়ি সাজা, স্পেশাল টাস্ক ফোর্স, ফাস্ট ট্র্যাক কোর্টস জৈসে প্রাবধান আপনি ইসমে রাখা হ্যায়, ইসসে কুছ ফরক পড়নে ওয়ালা নেই। ইয়ে তো নই বাত তো নেই হ্যায়। ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজলাল বিলের ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং স্পেশাল টাস্ক ফোর্সের বিধানকে স্বাগত জানান। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব নিট পরীক্ষা বাতিলের দাবি তোলেন। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্ত্রমন্ত্রের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র ব্যবহারের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব প্যালেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা বা উন্নয়ন ব্যুরো বা বিপিআরডিকে দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় যে পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্যালেট গান ব্যবহারের অনুমতি পায়। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের জানান, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিম

0: পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। অর্থতৎসূপ ও সন্ত্রাসবাদে অর্থ যোগানের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের 16টি স্থানে আজ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। 2022 সালে কোয়েম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেই অভিযান বলে জানা গেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ। এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ শেষে দেশে ফিরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পর এই নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোতে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। অন্যদিকে পুরুষদের 100 মিটার T47 ফাইনালে ভারতীয় ক্রীড়াবিদরা প্রথম 2টি স্থান দখল করে রেকর্ড গড়েছেন। বর্তমানে 3টি সোনা, 9টি রূপা এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা চলেছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ

0: ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় থাকছে একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, 8টা বেজে 15 মিনিটে পার্লামেন্ট রিভিউ, রাত 8:30 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী মান্না দে। আবিদা পারভিনের গাওয়া গজল প্রচারিত হবে রাত 9:15 15 মিনিটে। রাত 9:30 আরও একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। রাত 10:00 সংসদে প্রশ্নোত্তরের রেকর্ডিং। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এনআইএর একটি নতুন থানা আজ কলকাতায় চালু হল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর জন্য দ্বারস্থ হবে। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে

0: দলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনোর মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা 2 হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণ মনোর সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছে। এরাজ্যে যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন তাদের আরও ভালোভাবে কাজ করতে পারে বলেও শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
1: আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব।
0: বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে তা দুবাই ও সুইজারল্যান্ড থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজই মিনার মণ্ডলকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মামলা শুরুতে সরকারি বিশেষ আইনজীবী বিভাস চক্রবর্তী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে তার সঙ্গে টুলু মণ্ডলের যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট। এদিকে সকাল থেকেই পাথর ব্যবসায়ী এবং মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গুদামেও তল্লাশি চলেছে। মোহাম্মদবাজারের দেউচার বাড়ি থেকে মিনার মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করলেও টুলু মণ্ডল এখনও পলাতক এবং সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23 মে সে দেশ ছেড়ে পালানোর সময় এই বিপুল পরিমাণ টাকা তার আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যের নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর ওপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, নিউ টাউনের এনবিসি স্কোয়ারে এনআইএর নিজস্ব থানা কাজ শুরু করবে। এই একটিমাত্র থানার এখতিয়ারেই থাকবে সমগ্র রাজ্য। রাজ্যের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অপরাধের তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট থানাতে এফআইআর দায়ের বা মামলা রুজু করতে পারবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এতদিন রাজ্যে এনআইএর নিজস্ব কোনো থানা ছিল না। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে রেহাই দিয়েছে। আপাতত 6ই আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আগামী 6ই আগস্ট পরবর্তী শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সামগ্রিক সুরক্ষা কবচ ও এফআইআর খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক। সেই মামলাতেই সাময়িক সুরক্ষা কবচ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবারও সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে একথা জানান। উল্লেখ্য, এসএসসির 26,000 চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল শীর্ষ আদালত। তবে এখনও 9ম দশমের ইন্টারভিউ শুরু হয়নি। 1

0: দাস দ্বাদশের শিক্ষকদের সুপারিশপত্র দেওয়ার কাজও বাকি। কাজেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি এই প্রক্রিয়া চলাকালীন আরও কিছু সময়ের দরকার হয় তাহলে তার জন্য আবেদন জানানো হবে। এদিকে 2018 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
1: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: কেন্দ্র ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। দলের রাজ্যসভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে প্রকল্পটির অনুমোদন দেয়। এর অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। রাজ্য সরকার জলপাইগুড়ি জেলাশাসক পরিবর্তন করেছে। 2014 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নতুন জেলাশাসক করা হয়েছে। এর আগে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও পদে ছিলেন। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনার তদন্ত করছে। এদিকে আরজিকরের এই ঘটনার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনি গর্গকে। উল্লেখ্য, আরজিকরের ঘটনার দুবছর হতে চললেও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক অভিযুক্তকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। সিবিআই এর নতুন তদন্তকারী দল সেই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে অভয়ের বাবা মা আশা প্রকাশ করেছেন। মেলু এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অতি সহজে, নিরাপদে ও তাড়াতাড়ি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে নতুন একটি সেন্ট্রাল গেট চালু করা হয়েছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা আজ এই নতুন পথের সূচনা করেন। নতুন গেটের মাধ্যমে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত 11, 12, 13, 14 নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের দূরপাল্লার ট্রেন ধরতে এবং ট্রেন থেকে নামার পর বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ট্যাক্সি পেতে সুবিধে হবে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কোচবিহার ও উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মোহনবাগান দিবস উপলক্ষে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হয়। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা দেওয়া হয়। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পেয়েছেন অ্যালবার্টো রড্রিক্স, বর্ষসেরা ফরওয়ার্ড পুরস্কার পেয়েছেন লিস্টন কোলাসো, বর্ষসেরা যুব ফুটবলার হয়েছেন সুহেল আহমেদ ভাট। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে মোহনবাগানের সাম্মানিক সদস্য পদ দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, তাপস রায়, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা প্রমুখ উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজই শেষ হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়া মহিপ 400.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ছোট্ট একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি রিমি আপ

আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে রয়েছি। টেলিফোন করুন 9434076705 এই নম্বরে, আর কথা হোক চায়ের আড্ডা নিয়ে। বাঙালির চায়ের আড্ডা নিয়ে বিশ্লেষণের কি খুব বেশি প্রয়োজন পড়ে? মনে হয় না। চায়ের কাপ বাঙালির কাছে কখনো শুধু একটি পানীয় নয়, এটি একটি সামাজিক পরিসর, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। মনে হয় চায়ের কাপ, চা খেতে খেতে কত রকম আড্ডা জমতে পারে। সে সমস্ত কথাই হোক আমাদের ছোট্ট পরিসরে লাইভ ফোন ইন অনুষ্ঠানে চায়ের আড্ডা নিয়ে কথা হোক। বন্ধুরা, আপনারাও তো বাড়িতে বা পাড়ার মোড়ে বা

অনিবার্য কারণবশত আমাদের পক্ষে রাত 8টা থেকে 8:02 থেকে 8:13 পর্যন্ত অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি, সেজন্য আমরা দুঃখিত। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

এতক্ষণ শুনলেন আধুনিক গান মান্নাদের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

এতক্ষণ শুনলেন গজল আবিদা পারভিনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে লাইভ ফোন ইন গানে গানে। গানে গানে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 30শে জুলাই, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। এই দিবসে তাৎপর্য, কেন এই দিবস, সে সম্পর্কে কথা হবে। বিষয় থাকুক আজকের, আসুন সতর্ক হই। হ্যাঁ, আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানুষ কোনো পণ্য নয়, মানুষ বিক্রিরও নয়, তবু প্রতারণার জাল পেতে অপরাধ চক্র প্রতি বছর অসংখ্য নারী, পুরুষ ও শিশুকে ভালো চাকরি, উচ্চ বেতন, বিদেশি কাজ কিংবা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে পাচারে শিকার করে। এই সমস্ত বেড়া জাল, প্রতারণার জাল থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। তাই আজকের বিষয়ে, গানে গানে অনুষ্ঠানের বিষয় রাখা হলো আসুন সতর্ক হই। শ্রোতা বন্ধুরা, আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের টেলিফোন লাইন কিন্তু অলরেডি খুলে গেছে, টেলিফোনে আসুন আর গান শুনতে থাকি। প্রথম গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আসুন সতর্ক হই, এ বিষয়ে কথা বলবার জন্য এক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, টেলিফোন করুন। আসুন সতর্ক হই, এ বিষয়ের উপর আমরা কথা বলব 9434076705 এই নম্বরে। মানব পাচার বিরোধী দিবস আজ। হ্যালো হ্যালো, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যোগাযোগ। হ্যাঁ, সতর্কতা আমাদের প্রয়োজন, সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কোনো অপরিচিত ব্যক্তি বা সংস্থার লোভনীয় প্রস্তাবে বিশ্বাস করবার আগে অবশ্যই অবশ্যই তথ্য যাচাই করে নিতে হবে। বন্ধুদের ফোন আসছে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমা দি, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার, শুভরাত্রি।
0: হ্যাঁ ভালো আছেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ ভালো আছি। আর আজ গানে গানে অনুষ্ঠানে আমরা বিষয় রেখেছি, আসুন সতর্ক হই, মানব পাচার বিরোধী যে প্রতারণার জাল চারদিকে ছড়ানো থাকে, অনেক রকম প্রলোভনে মানুষ পা দিয়ে ফেলে, তার জন্য সতর্কতা ভীষণভাবে প্রয়োজন। তাই আজকের বিষয় রাখা হয়েছে আসুন সতর্ক হই। আপনার মতামত সোমাদি?
1: হ্যাঁ, মানব পাচার একটা বড়
0: অপরাধ,
1: মানে এটা সব বড় বড় জায়গায় হচ্ছে, এটা একটা খুবই খারাপ কাজ,
0: একদম সংগঠিত অপরাধ।
1: হ্যাঁ হ্যাঁ, অপরাধমূলক কাজ, এর থেকে অপরাধমূলক কাজ মনে হয় আর নাই। হ্যাঁ, সের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তারা যেন করা শাস্তি তাদের দেয়। আর তাদের মধ্যে জড়িত আছে ডাক্তারও এর সঙ্গে, কারণ ডাক্তার যদি

0: থাকে তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কি করে বের করে? এটা এটা তো কারো পক্ষে সম্ভব নয়,
1: যে শারীরিক যে প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়
0: থেকে বের করে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় পাচার করে এবং চড়া দামে বিক্রিও করে। এর জন্য আমাদেরও সচেতন হতে হবে,
1: একদম,
0: আর প্রশাসনকেও বেশি করে মানে সচেতন হতে হবে। আর ডাক্তারকেও বলবো, ডাক্তার হচ্ছে আমাদের ভগবান, ডাক্তার যদি এইসব কাজে নিযুক্ত হয় তাকে তাদেরও মানে সচেতন হতে হবে যেন এইসব কাজ তাদের সঙ্গে না করে।
1: একদম একদম একদম সঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি।
0: হ্যাঁ হ্যাঁ, এটুকুই বললাম, ভালো থাকবেন,
1: একদম,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভরাত্রি। মানব পাচার বিরোধী দিবস এটা কিন্তু শুধু আনুষ্ঠানিক পালন নয়, এটি মানুষকে সতর্ক করে, ভীষণভাবে সচেতন করবার একটি অঙ্গীকার নিতে হবে মানুষকে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোভনীয় কোনো প্রস্তাবে ক্ষেত্রে একদম পূর্ণ যাচাই করে নেওয়া প্রয়োজন। এক বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, আজ আমাদের একটু সমস্যা হচ্ছে, তবু সমাধির কিন্তু ফোন এসেছিল, আমরা কথাও বললাম, আপনারাও চেষ্টা করতে থাকুন, আসুন সতর্ক হই, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। এবং এই যে অপরাধ, অপরাধকে রুখতে হলে এ প্রতারণার জালে ফাঁদে পা দেওয়া যাবে না, তার জন্য অনেক অনেক বেশি সতর্কতা এবং সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে আপনাদের কী অভিমত? 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আমরা রয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান গানে গানে, চলে যাব গানে, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান এবার। হ্যাঁ গানে যাব, তার আগে দেখে নিচ্ছি বন্ধুর সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার,
2: নমস্কার দিদি, আমি ত্রিপুরা থেকে বলছি।
1: ত্রিপুরা থেকে কে বলছেন?
2: কৃষ্ণমোহন বলছি দিদি, আমি সবসময় বলি।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলুন নামটা, বলুন। কৃষ্ণমোহন, আচ্ছা কৃষ্ণমোহন বাবু, আজ কথা হচ্ছে আসুন সতর্ক হই, এবং সতর্ক কেন হই? এই যে মানব পাচার, চারদিকে যে একটা প্রতারণার জাল এবং মানুষকে প্রতারিত করা হয় এবং সেই ফাঁদে পা দিয়ে মানুষ একেবারে ফাঁদে পড়ে গেলে যা হয়, তখন আর তার থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না, হয় তার মৃত্যু ঘটে যায় অথবা একেবারে তার অসহনীয় অবস্থা হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মানুষের কি করা প্রয়োজন, আপনার কি অভিমত?
2: আমার আমার ব্যক্তিগত মত দিদি, আমাদের সতর্ক করলে এক নম্বর,
1: একদম।
2: আজকে দেখেন, আজকে আমরা দুবাইয়ে, সৌদি আরব বা যে কোনো সময়ে কাজের জন্য মানুষকে প্রলোভন দিয়ে যায়, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, আজকে আমাদের এই করিডোর, আমরা এশিয়ার উপরে, আমি দেশের নাম বলছি না, একটা করিডোর আছে, এখানে কত লোক আজকে তাদের অবস্থা আপনি জানেন, আমরা জানি, ভারতবাসী সবাই জানি, কিন্তু সতর্কতা, আপনি যে বললেন সতর্কতা হল আমাদের মূল মন্ত্র,
1: একদম তো, একদম।
2: সতর্কতা যদি না থাকে, আজকে আমরা পুষার লোভে কারো ফাঁদে পা হয়ে যা, পাশের ফাঁদ হয়ে যা, আমরা অনেক আজকে আমাদের কারো না কারো সন্তান আজকে নিখোঁজ। হ্যাঁ, এটা আপনার বিভিন্ন ওয়ালে, আমি সেদিক দিয়ে যাচ্ছি না, যেহেতু জানেন বিভিন্ন ওয়ালে থেকে আপনি জানতে পারবেন আমাদের কি আছে। আমার এশিয়া থেকে সবচেয়ে মানব পাচার সম্ভবত আমার এশিয়া মহাদেশ থেকে হয়। হ্যাঁ
1: আচ্ছা,
2: তার জন্য
1: হ্যাঁ, এই প্রলোভনে ফাঁদে পা দেওয়া যাবে না, অনেক রকম প্রলোভন ওরা দেখায়, এটা দেবে সেটা দেবে, এবং তার জন্য শুধু যে বাইরে নিয়ে যাওয়া তা নয়, অঙ্গহানিও ঘটে থাকে, তাই না?

0: এরকম অনেক বিপজ্জনক ঘটনা ঘটে থাকে।
1: হ্যাঁ, অনেক অনেক অনেক
0: হ্যাঁ
1: ঘটনা ঘটছে, তো আবার সতর্কতা হইলো আমাদের মূল মন্ত্র দিদি, কেমন?
0: একদম ভালো বললেন, নমস্কার, শুভরাত্রি, সঙ্গে থাকবেন।
1: নমস্কার দিদি।
0: শ্রোতা বন্ধুরা, হেমন্ত মুখোপাধ্যায়ের গানে আমরা চলে যাচ্ছি, যে এরকম কথা ছিল।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে এই অনুষ্ঠানে। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোড়ি বলছি, আগরতলা ত্রিপুরা থেকে।
0: আচ্ছা সুমনবাবু, আগরতলা থেকে বলছেন। আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বিরোধী মানে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে লড়তে হবে, সেই জন্য আসুন সতর্ক হই, এরকম একটা বিষয়ের কথা আমরা ভেবেছি এবং কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। আপনার কি অভিমত মানব পাচার নিয়ে?
1: আচ্ছা, মানব পাচার, আমি তো ছোট করে বলছি, সবাই বিভিন্ন মানে সবার সাথে এগিয়ে যাওয়াই ভালো, সবার সঙ্গে মানে সাহায্য করা আপদ বিপদে, তাই আমি বলবো।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার ম্যাডাম।
0: মানব পাচার বিরোধী হতে গেলে আমাদের কিন্তু যা যা করতে হবে সেটা হলো যে আমাদের অনেক বেশি সতর্কতা প্রয়োজন, তাই আজকের বিষয়টা রাখা হয়েছিল আসুন সতর্ক হই। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। এক বন্ধুকে পেয়েছি, আজ আমাদের একটু সমস্যা হচ্ছে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দিদি, ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, কে বলছেন?
2: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ সঙ্গীতা দি, বলুন।
2: আজকের বিষয় শুনলাম।

0: রকম, আমি বলছি আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধ
1: দিবস।
0: দিবস, তাই আমরা পেপারে খবরে টিভিতে জানতে পারি যে শিশু নারী কিশোর কিশোরী পাচার হয়েছে,
1: একদম
0: খারাপ, খুবই খারাপ লাগে এসব শুনে।
1: না শুধু নারী নয়, পুরুষও প্রচুর পাচার হয় আর কি। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর সংকটের জন্যই বোধহয় এই পাচার চক্র কাজ করে, কাজের কাজের প্রলোভন দেখিয়ে নারী
1: ঠিক
0: করে দেওয়া হয়, আর শিশুদের দোকানে বা বাড়িতে কাজ কাজ করানো হয়। আমাদের এইসব পাচারের বিরুদ্ধে সরব হতে হবে, আর না জেনে না শুনে ছেলে মেয়েকে কাজের জায়গায় পাঠানো যাবে না, এতে আমাদের আরো বাড়বে।
1: এই ফাঁদেই মানুষ কিন্তু পড়ে, একটা বিরাট কিছু দেবে বলে প্রলোভনটা দেখিয়ে ওরা নিয়ে যায়, যার জন্যই মানুষ বিপদে পড়ে, অনেকে হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, কারো প্রাণ চলে যায়, একেবারে নিখোঁজের জায়গায় চলে যায় মানব পাচার হওয়ার পর। তার জন্যই এই বিরোধী দিবস রাখা হয়েছে, এবং শুধু একদিনের নয়, এই সতর্ক বাণী যেন আমাদের চলতেই থাকে, তাই না? তবেই তো সমাজ আলোর মুখ দেখবে, এবং এই অপরাধ যে সংগঠিত হচ্ছে, এটা তো একটা সংগঠিত অপরাধ, একা এ কাজ করা যায় না, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, তার জন্য মানুষকে সচেতন করতে হবে। হ্যাঁ, ভালো লাগলো সঙ্গীতাদি আপনি ফোন করলেন, ভালো থাকবেন, শুভরাত্রি।
0: আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা গানে গানে অনুষ্ঠানে গান শুনছেন এবং পাশাপাশি কথা হচ্ছে বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে। আসুন সতর্ক হই। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: হ্যাঁ বলুন প্রবীর বাবু।
2: হ্যাঁ দিদি ভাই, মানব পাচার এইটা আমরা সত্যি করে এই নিজেরাই এই কিন্তু আমরা দোষী দিদি ভাই, কারণ আজকে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে বাবা মাদের শান্তি নেই, অশান্তিতে ভুগছি, কারণ মানে ঘরে ঘরে রাবণ তৈরি হয়ে গেছে দিদি ভাই। এই রাবণ যতদিন আমরা মানে শেষ করতে পারবো ততদিন এই রাবণ কিন্তু যাই হোক বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে, হ্যাঁ এই সেই আপনার ইয়েতে দুবাই এইসব জায়গায় ভিক্ষে করাচ্ছে, হ্যাঁ তাদেরকে দিয়ে, এবং তাদের সেই পয়সা তারা খাচ্ছে, তাদের একটুও ভয় নেই যে রাবণদের যে আমার কি দশা হবে। কিন্তু আমরা আমরা সত্যি করেই আমাদের যদি সচেতন না হই, আমরা যদি সচেতন না হতে পারি, তাহলে কিন্তু এই দিনে দিনে আরো বেশি মানব পাচারটা বেড়ে যাবে, এবং মানব পাচারের সাথে সাথে সব রকম পাচারই হচ্ছে দিদি ভাই। তো সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে মানে রাবণ বধ করার জন্য মানে তৈরি হতে হবে, যে তাদেরকে একদম পেলে মানে তাদের একদম সঙ্গে সঙ্গে মানে রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, জেল হাজত কোনো ব্যাপার নেই, তাদেরকে সকালে ধরতে হবে আর বিকেলে খরচা করে দিতে হবে।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ ভালো থাকবেন,
1: নমস্কার, শুভরাত্রি।
2: হ্যাঁ
1: হ্যাঁ বন্ধুরা, আপনারা টেলিফোন করুন, আপনাদের সঙ্গে কথা হচ্ছে এবং হবে সতর্কতা বিষয়ে। কখনোই ফাঁদে পা দেওয়া যাবে না, প্রলোভনে পা দেবেন না, এ বিষয়টি বিশেষভাবে আলোচিত হওয়া দরকার, চোখ মুখ কান খোলা রাখা দরকার, অর্থাৎ সতর্কতা। সতর্কতা বিষয়ে বন্ধু কি বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ আমি বেলাগাবাদ থেকে বলছি, নবকুমার রায়।
1: হ্যাঁ নবকুমার বাবু, আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, শুধু একটি দিনের জন্য নয়, প্রতিদিনের জন্য আমাদের সতর্কতা ভীষণ প্রয়োজন। আসুন সতর্ক হই, এ বিষয়ে আপনার অভিমত।
3: মানে ব্যাপারটা হচ্ছে আজকে সতর্ক, এটার মূল কারণ হচ্ছে আমি মনে করি কিছুটা অভাবের জন্য হয়, সতর্কতা মানুষ হারায় ফেলে,
1: ঠিক
3: এই অভাবের কারণে কিছু চাতুরী লোক বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, ছেলে হোক মেয়ে হোক এদেরকে প্রলোভন দেখায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিক্রি করে। এটার মূল কারণ কিন্তু অভাব, অভাবটা যতদিন মানুষের মধ্যে

0: মধ্যে মোচন হবে না,
1: হুম
0: কদিন পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো থাকবেই, কিন্তু
1: একদম তাই। আর এই যে চক্রটা কাজ করছে, এই চক্রটার কিন্তু
0: হ্যাঁ
1: বিনাশ দরকার। এবং কিভাবে সেই বিনাশটা ঘটবে, মানুষ যদি সেই ফাঁদে পা না দেয় তার জন্য কি চাই? সতর্কতা, তাই না? হ্যাঁ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুভরাত্রি।
0: আচ্ছা ঠিক আছে, নমস্কার।
1: গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি গেয়েছেন আশা ভোঁসলে, ছায়াছবি প্রেয়সী।

0: এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আমি শিলিগুড়ি বাজারের পার্ক থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আপনার অভিমত আজ এরকম একটা যে সংগঠিত অপরাধ ঘটছে মানুষকে এত
1: অনেকভাবেই হচ্ছে মানুষ,
0: হুম
1: যেমন আজকাল টোটোতে চললে
0: হুম
1: সেখান থেকে নানান রকমের
0: হুম
1: নিশাগ্রস্ত করিয়ে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে,
0: একদম
1: তখন তারা বুঝতে পারছে না।
0: হুম
1: এইভাবে হচ্ছে, আবার কিছু ইনস্টিটিউট খুলছে
0: হুম
1: যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ট্রেনিং শেষ হয়ে গেলে তারপরে অন্য জায়গায় তাকে চাকরির বাবা বা অন্য কোনো ব্যাপারে তাকে সেখানে একটা ব্যবস্থা করার প্রলোভন দেখাচ্ছে। ধরে দেখা গেল যে সেখানে তো চাকরি কিছুই না, তাকে পাচার করে দেওয়া হচ্ছে, সে
0: ঠিক
1: যায়।
0: ঘটনাটা ঘটে যাবার পর তখন টের পায়।
1: হ্যাঁ, কিন্তু এইটা জানা তো খুবই কঠিন ব্যাপার।
0: হুম
1: তবুও মানুষকে সচেতন হবে ভাবে

0: দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কোন পথে তার,
1: একদম যেখানে যাচ্ছে তার সমস্ত তথ্য
0: এমন ভাব তৈরি করে যেটা বোঝা খুব কঠিন ব্যাপার হয়। তবে আমাদের এখন কিছু কিছু সংস্থা যেটা এই ব্যাপারে সবসময় নিয়োজিত আছে এবং কাজ করে যাচ্ছে, যেমন ICDS, আশা কর্মী, এরা কিন্তু এই মানব বিরোধী, মানব পাচার বিরোধী কাজ করে যাচ্ছে। কিন্তু গ্রামে বা শহরের যে বস্তি
1: এলাকা
0: তারা প্রচার করছে সেই ব্যাপারে মেয়েদের, বিশেষ করে ICDS এ তো মেয়েদের ব্যাপারটাই বেশি থাকে, জানা হয়
1: একদম। ভালো বললেন নিতাইবাবু, আজ আর আমাদের সময় একেবারেই নেই হাতে। ধন্যবাদ, শুভরাত্রি।
0: দ্বিতীয়বার আপনার এই অনুষ্ঠানে যোগ দিলাম।
1: হ্যাঁ
0: ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ, মানুষ কোনো পণ্য নয়, কোনো কেনা বেচার বস্তু নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই একসঙ্গে বলি, মানুষের স্বপ্ন বিক্রি নয়, মানুষের মর্যাদা হোক, মানব পাচার মুক্ত সমাজ এরকমটা গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আজ হাতে একেবারেই সময় নেই, আমরা অনেকটা সময় পার করে এসেছি এবং বন্ধুদের সঙ্গেও কথা হলো, গান হলো। আমরা এই অপরাধমুক্ত সমাজ গড়ে তুলব এরকম একটা অঙ্গীকার নিয়েই শেষ করছি আজকের লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানটি। গানে গানে আবারও আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সংসদে প্রশ্নোত্তরের রেকর্ডিং শুনতে পাবেন।

0: and coordinated mechanism for regular monitoring of all developments to ensure expeditious implementation of measures safeguarding citizens' interests. He also directed to establish a mechanism to provide timely information, emergency assistance, and counseling to seafarers and their families. Delhi government has said that Delhi police will not take any legal adverse action against individuals who participated in the NEET UG protest demonstrations in the national capital, but those with criminal backgrounds will have to face action. The Home Department said that with regard to arrest or detentions, if already made in these cases, the process for reviewing the arrest and releasing the arrested persons will be undertaken expeditiously. It said that the Delhi government does not propose to take any further adverse action against the individuals involved in the protest, and the matter shall be treated as closed without any future proceedings on this account. The Supreme Court today directed the Delhi government to provide proper medical treatment to persons injured by the alleged use of pellet guns during recent students' protest in the national capital. The three-judge bench led by Chief Justice of India, Surya Kant, was hearing a plea alleging the use of metallic pellet guns on students protesting at Jantar Mantar and other parts of Delhi. During the hearing, the bench said that police rules permit the use of pellet guns in exceptional circumstances and said that unless the rules themselves are challenged, the use of such weapons cannot be considered illegal. And Neeraj Chopra has qualified for men's javelin finals in the Commonwealth Games at Glasgow. Javelin throwers Rohit Yadav and Yashveer Singh have also entered the finals. Earlier, India scripted history in para-athletics, securing a historic 1-2 finish in the men's 100-meter T47 final as Dilip Mahadu Gavit won the gold and Mohammad Basil claimed the silver last night. India holds the 8th spot in the Commonwealth Games medal with 15 medals, including 3 gold, 9 silver and 3 bronze. And that is the end of this news bulletin.
1: Akashbani Shiliguri. এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 5 দিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি প্রচারিত হবে। সকাল 6:25 6:30 আরোগ্য অনুষ্ঠানে শুনবেন ডায়াবেটিস নিয়ে কিছু কথা, গান্ধী কথা 6:35 6:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, প্রত্যুষা সকাল 7:45 নজরুল গীতির অনুষ্ঠান, হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান আগামীকাল সকাল 8:30, সকাল 9:00 হৈমন্তী শুক্লার কণ্ঠে আধুনিক কাল। বেলা 10:00 সীমান্ত কথা, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন খেয়াল শিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 10:20 দ্বিজেন্দ্রগীতি, এনসিইআরটি বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান বেলা 10:30। বেলা 11:00 লাইভ ফোন ইন কিছু কথাই কিছু গানে, বেলা 11:30 বিদ্যার্থীদের জন্য, বেলা 12:00 কথাই সুরে মহিলা মজলিস, বেলা 1:00 1:45 শুনবেন ভাওয়াইয়া শিল্পী রেণুকা ডাকুয়া। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন, এখন আগামীকালের বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6:05 বন্দনবার এবং চিন্তন রামচরিত মানুষ, 6:35 6:45 সঙ্গীত সরিতা, ভুলে বিশ্রে গীত সকাল 7:00 হাম হাই রাহি পেয়ারকে 7:30, চিত্রলোক 8:30 সকাল 9:00 লাইভ ফোন ইন ইন্দ্রধনু, হ্যালো ফরমায়েশ বেলা 10:00 11:00 লাইভ ফোন ইন চয়নিকা। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন।

অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 40 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।